Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh betar khulla. Shakal 7ta beje 59 minute amader studio er khurite. Aaj shombar poyla ashar 1433 bangabdo. 28 jilhas 1447 hijri. 15 jun 2026 khristabdo. Prithibir shubhechha janiye shuru korchi amader ajker prothom adhibeshon. Onushthan procharito hocche medium e 537.63 meter e 558 kHz e. একই সাথে ইমেন্ট 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ফাহমিদা নাইন অন্দ্রিলা কিশোর বাড়ুই এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়। Thank you.

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 1st of Ashar, the 28th of Zilhaj, and June the 15th. The news read by Shamim Khan. First, the headlines. Iran and U.S. reach agreement to end war. Peace deal will be signed in Switzerland on Friday next. Donald Trump announces lifting of naval blockade in Iran. Former IGP Benazir Ahmed arrested in UAE. Process is underway to bring him back home soon, Home Minister informs Sajati Shamshad. ICU function begins in the country's 10 district headquarter hospitals. LGRDN Cooperatives Minister calls for quality research on Shaheed President Ziaur Rahman's work and ideology. President Ziaur Rahman brought media to open sky from dark lane, says Information and Broadcasting Minister. And Germany beats newcomers Curaçao by 7-1 in FIFA World Cup. Match between Japan and Netherlands ends in a 2-2 draw. Now the details. Pakistan's Prime Minister Shehbaz Sharif says a peace deal between US and Iran has been reached and is now in place, with the signing ceremony scheduled for Friday in Switzerland. US President Donald Trump says the agreement with Iran is now complete and announces an end to Washington's naval blockade in the Strait of Hormuz. Iran's Deputy Foreign Minister Kazem Gharibabadi says the text of the deal has been finalized and war will end on all fronts, including Lebanon. Iran's military says the Iranian people have proved that the US and Israel had no choice but to accept defeat and surrender. Meanwhile, UN Secretary General Antonio Guterres welcomed the announcement of a peace deal between US and Iran, hailing it as an important step towards ending the conflict. UK, France, Germany and Italy welcomed the agreement between Iran and the United States to end months of conflict. The group of four European nations say they are ready to lift sanctions on Iran if it takes clear, verifiable steps on its nuclear program. Home Minister Salahuddin Ahmed said former Inspector General of Police Benazir Ahmed, who's facing multiple corruption cases in Bangladesh, has been arrested in the United Arab Emirates and would be brought back to the country soon through formal extradition process. He said this while making a statement under Rule 300 in the Parliament yesterday. Earlier, the 13th Jatiya Sangsad resumed its first budget session with Deputy Speaker Barrister Kaisar Kamal in the chair. The Home Minister said Interior Ministry of the United Arab Emirates informed the Bangladesh government through an email last Friday that Dubai City Police, with the help of Interpol, arrested Benazir Ahmed and detained him. Salahuddin Ahmed said Bangladesh Police and Anti-Corruption Commission are making necessary preparations to bring Benazir Ahmed back to the country within the next month. Home Minister said arrest of former IGP Benazir Ahmed will be an important milestone in the history of Bangladesh, establishing rule of law and ensuring an accountable judiciary. Meanwhile, replying to a question, Social Welfare Minister Dr. AZM Zahid Hussain informed the Jatiya Sangsad that the government's Family Card program has emerged as a significant milestone in ensuring food and nutrition security for poor and disadvantaged people across the country. The minister further said, following completion of a nationwide survey in the next fiscal year, the government will begin distributing family cards across the country. Post and Telecommunications and Science and Technology Minister Fakir Mahbooba Nam informed the parliament that Bangladesh's first nuclear power plant at Rupur is expected to begin supplying electricity to the national grid by the end of August this year. Meanwhile, discussions on supplementary budget for 2025-26 fiscal year were held in the Parliament yesterday. The House will resume its session at 3 p.m. today. The newly established intensive care units, ICUs, have been officially launched in 10 district headquarter hospitals of the country. Health and Family Welfare Minister Shardar Mohammad Shakhat Hussain inaugurated the ICU activities in Narayanganj General Hospital yesterday. At the same time, remaining 9 hospitals of the country were connected virtually. These ICUs have been established under Emergency Response and Pandemic Preparedness ERPP project. Health Ministry sources said each ICU unit has been provided with necessary pediatric ventilators, oxygen concentrators and other modern medical equipment. Manpower has also been appointed to operate those units. With the launch of new ICUs, it will be possible to ensure high-quality critical care service for critical patients at district level. This is Bangladesh Betar giving you the news. A meeting on Bus Rapid Transit, BRT project, was held yesterday with Prime Minister Tariq Rahman in the chair. The Prime Minister's press wing said meeting was held at the Prime Minister's Cabinet Division office at the Secretariat. During the meeting, the progress, implementation process and potential benefits of BRT project, which stretches from Hazrat Shah Jalal International Airport in Dhaka to Jaidepur in Ghazipur, were discussed in detail. Experts attending the meeting shared their views on various aspects of the project. In particular, they presented their observation and recommendations regarding BRT design, station management, passenger service, operational structure and overall effectiveness. Members of human rights organization Mai Dak, consisting of family members of victims of enforced disappearance and killings, met Prime Minister Tariq Rahman. The meeting took place outside the Jatiya Sangsad Assembly Room yesterday evening. Earlier, members of Mai Dak enjoyed the budget discussion at the invitation of Prime Minister Tariq Rahman. Algerian Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir stressed the need for more objective and high-quality research on life, work and multifaceted contribution of Shaheed President Zia Rahman to the nation. He made the remarks while addressing a discussion titled Mass Media and Shaheed President Zia Rahman at the Jatiya Press Club in the capital yesterday. The minister said, biggest contribution of Zia Rahman was to establish the own and district geographical identity or entity of the people through philosophy of Bangladeshi nationalism. At the discussion, Information and Broadcasting Minister Zahiruddin Shopun said, Shaheed President Zia Rahman had freed the media, removing all barriers to it. He said, Zia Rahman brought the country's media to the open sky after it entered into the dark alley in 1975 through the Fourth Amendment to the Constitution and Black Law to abolish newspapers. 11 skydivers and one pilot have been killed in a plane crash in the U.S. state of Missouri, officials said. The airplane, which was leased by a skydiving company, took off around 11:20 local time on Sunday, according to a Bates County Emergency Management spokesperson. Football in Germany crushed debutants Curaçao by 7-1 in Texas, USA yesterday. The match between Japan and Netherlands ended in a 2-2 draw in Dallas. Besides, Ivory Coast defeated Ecuador by 1-0 in Philadelphia. Meanwhile, Sweden are now facing Tunisia at the Montero Stadium in Guadalupe, Mexico. Finally, weather and forecast. Well, it will run this afternoon, says the chances of rain and thundershowers with temporary east-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Tangal, Mamasingh, Khulna, Borishal, Puttakhali, Kumbhela, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Iran and US reach agreement to end war. Peace deal will be signed in Switzerland on Friday next. Donald Trump announces lifting of naval blockade in Iran. Former IGP Benazir Ahmed arrested in UAE. Process is underway to bring him back home soon, Home Minister informs Jatiya Sangsad. ICU function begins in the country's 10 district headquarter hospitals. Algerian Cooperatives Minister calls for quality research on Shaheed President Zia Rahman's work and ideology. President Zia Rahman brought media to open sky from dark lane, says Information and Broadcasting Minister. And Germany beat newcomers Curaçao by 7-1 in FIFA World Cup. Match between Japan and Netherlands ends in a 2-2 draw. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে। আমরা এমন একটি শহর চাই, এমন একটি দেশ চাই, যেখানে সব দিক থেকেই দেশটি স্বনির্ভর হয়ে উঠবে। আমাদের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরাই পারবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে। সেজন্য সম্প্রতি ঘোষিত বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। তিনি গতকাল খুলনা জেলা স্কুলে জেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে। বিজ্ঞানী পারবে আমাদের সেই উচ্চতায় নিয়ে যেতে। আজকের শিক্ষার্থীরাই তাদের চিন্তাশক্তি, শিক্ষা, মনন ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমানের সভাপতিত্বে মাধ্যমিক উচ্চশিক্ষা খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিস আর রেজা, উপপরিচালক ড এস এম সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ কামরুজ্জামান এবং সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার নয় উপজেলার নয়টি এবং মহানগরীর চারটি সহ মোট ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে তেরোখাতা উপজেলার পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুরূপ জেলা পর্যায়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং। শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।
3: এরকম চাচ্ছেন যে সারা দেশ থেকে আমাদের ইয়াং জেনারেশনের যারা আছে তারা বিভিন্ন ধরনের সমাজ সেবা, স্টার্ট আপ, সোশ্যাল অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, সায়েন্স রিলেটেড অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস, এইগুলো যে করছে সেগুলোকে হান্টিংয়ের জন্য কোনো একটা কার্যক্রম চালু করা। যাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া আছে, যাদের মধ্যে স্টার্ট আপ প্ল্যান আছে, তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এই গ্লোবালাইজেশনের যুগে। এখন আমাদেরকে অনেক বেশি ইনোভেটিভ হতে হবে, নতুন নতুন ভাবে চিন্তা করতে শিখতে হবে, এখানে মুক্ত মনা হতে হবে, এখানে সংস্কারবাদী হওয়ার, কুসংস্কারাচ্ছন্ন হওয়ার কোনো সুযোগই নেই।
2: জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আশিফ রহমান, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার খুলনা।
1: ইন্দোনেশিয়া অনুষ্ঠিতব্য ডি আট হালাল এক্সপো ২০২৬ এবং ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে এক মত বিনিময় সভা গতকাল যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে ডি আট হালাল এক্সপো ২০২৬। সেখানে বাংলাদেশের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এজন্য সব ধরনের সহযোগিতার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী সম্পর্ক জোরদার করা, হালাল পণ্য বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য দূরীকরণে যৌথ বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শাহিদ নূর কারিম, ইকোনমিক অ্যাফেয়ার্স সাপ্তরুদিয়ান্ত কমান্ডার মোহাম্মদ আবু সাইদ, যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানফিউল ইসলাম সোহান, সংগঠনের পরিচালক শ্যামল দাস ও যুগ্ম সম্পাদক এজাজুদ্দিন টিপু সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মত বিনিময় সভা গতকাল খুলনা নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে মশা বংশবিস্তার রোধ, ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ফুলহাতা পোশাক পরিধান এবং আক্রান্ত রোগীকে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলা থেকে আসা দূরপাল্লার গাড়ি ছাড়ার পূর্বে এডিস মশা নিধনে মশক নিধন ওষুধ স্প্রে করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে সভায় কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগরীর প্রায় 115টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিবহন সেক্টরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বাগেরহাট শহরে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংগঠনের সভাপতির সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলার 13টি সংগঠনের 43 জন সদস্য অংশগ্রহণ করেন। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 8টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। এদিকে বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 19,13,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ, চিংড়ি, রেনু ও ঔষধ সহ অন্যান্য মালামাল জব্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব 14 নারী ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় খুলনা জেলা নারী ফুটবল দল 3-0 গোলে বাগেরহাট জেলা নারী ফুটবল দলকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বল্লভপুর হাসপাতাল ফুটবল একাদশ 1-0 গোলে মায়ামারি একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির গীতিকার সৈয়দ হায়দার, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দেশাত্মবোধক গানের এবারের শিল্পী খুরশিদ হাসান খান। গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক।

0: আপনারা দেশাত্মবোধক গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। আয়োজনডালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে। গানের কথায় নারায়ণ চন্দ্র রায়, সুর করেছেন শেখ আলী আহমেদ।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গান শুনবেন হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে, গানের কথায় ফিরোজ খান নুন, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান অর্থাৎ হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজন মেলায় এবারে শুনবেন অশোক কুমার দের লেখা গান, শুরু করেছেন শেখ আব্দুসালাম, শিল্পী ইশরা জাহান লিজা।

0: আপনার রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা,
1: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
0: বর্ণালী অনুষ্ঠানে এবারে গান শুনবেন আঞ্জুমান আর আলামিয়ার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন দীপঙ্কর ঘোষ, সুর করেছেন চিত্রা বিশ্বাস।

0: এই গানটি মধ্য দিয়ে শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টায় বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পাদনে মতৈক্য হয়েছে এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ গতরাতে একথা জানান। ইরানের সাথে চুক্তি চূড়ান্ত হওয়ার প্রেক্ষিতে হরমুজ প্রণালী নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারবাবাদি বলেন, চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ অবসান ঘটবে। ইরানের সামরিক বাহিনী জানায়, ইরানের জনসাধারণ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের কাছে পরাজয় মেনে আত্মসমর্পণ ছাড়া আর কোন পথ ছিল না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের ঘোষণার প্রশংসা করে এক সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কয়েক মাস ধরে চলমান সংঘাত নিরসনে এই চুক্তি স্বাগত জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান ও ইতালি। এছাড়া ইরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে স্বচ্ছ ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে দেশটির উপর থেকে অবরোধ তুলে নিতে প্রস্তুত বলেও জানায় ইউরোপের এই চার দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে সংক্রান্ত এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন, কার্যক্রম এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রী সেবা, পরিচালন কাঠামো ও সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাদের মতামত সুপারিশ তুলে ধরেন। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠকে ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায়, দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির আহমেদকে আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেলার হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি 9টি হাসপাতালে জরুরি রেসপন্স ও মহামারীর জটিল রোগী কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কের চিত্র অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চ গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের কালো আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমে যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল সেখান থেকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। বিশ্বকাপ ফুটবলের খবর। গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত খেলায় নবাগত কুরাসাওকে 7-0 গোলে পরাজিত করেছে জার্মানি, আর ডালাসে অনুষ্ঠিত ম্যাচে 2-2 গোলে ড্র করে জাপান ও নেদারল্যান্ড। এছাড়া ফিলাডেলফিয়াতে ইকুয়েডরকে 1-0 গোলে হারায় আইভরি কোস্ট। এদিকে মেক্সিকোর গুয়াডালুপে তিউনিশিয়ার সঙ্গে এখন ফুটবল লড়াই চলছে সুইডেনের। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলায় 2-1 গোলে এগিয়ে রয়েছে সুইডেন। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধের সময়কে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।
2: গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা।
3: আসার মানে বর্ষার একটা ইমেজ বা বর্ষা একটা ভালো লাগা কাজ করে, যদিও আজ পয়লা আষাঢ়, হয়তো বা এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু যে কোনো মুহূর্তে এক পশলা বৃষ্টি এসে আমাদেরকে ভিজিয়ে দিতে পারে, আমাদের হৃদয় রাঙে না। আর তাই বন্ধুরা, এই মুহূর্তে বৃষ্টি না হলেও হৃদয়ে আপনাদের গানের বৃষ্টি ছড়াতে কজন উপস্থিত হয়েছি। সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক বৃষ্টি,
2: রয়েছে আমি কিশোর,
1: ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা,
3: আরো আছেন অধিবেশন তত্ত্বাবধানে নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। সময় জুড়ে আপনাদের সাথে আমরা থাকবো, কিন্তু আজকে হয়তো বা আষাঢ়ের জন্য আকাশের মেঘ নেই বা মন ঠিক আছে, কিন্তু আমাদের মন ভালো নেই, তাই না?
1: হয়তো ডাক পিয়নেরও মনটা খারাপ, এই জন্য চিঠি আমাদের কাছে
3: পৌঁছায়নি।
2: তবে হ্যাঁ, যদি এই মুহূর্তে কোনো বন্ধু ভাবতে থাকেন যে হ্যাঁ আমি চিঠি লিখতে চাই, তাহলে অবশ্যই তাকে লিখতে হবে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
3: আর যদি মনে করেন যে চিঠি লিখতে বা পৌঁছাতে দেরি হবে, ঝটপট কথা বলিনি বন্ধুদের সাথে, তাহলে কিন্তু আমাদের কাছে ফোন করতে হবে সেই পুরনো নম্বরে। আপনারা যারা নতুন বন্ধু আছেন, ঝটপট লিখে ফেলুন আমাদের কাছে ফোন করবার নম্বরটি,
1: 01974121970।
2: ঠিক তাই। আর এত কথা বলছিলাম, যেমন বসন্ত আসলে বলি যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, আর এখন বলতে হবে যে পহেলা আষাঢ়ে কদম ফুটুক আর নাই ফুটুক, প্রত্যেককে পহেলা বৈশাখ, পহেলা আষাঢ়ের শুভেচ্ছা।
3: আচ্ছা আচ্ছা, সেই আর কি। তো সবার মানে হৃদয়ের আঙিনাতে আমরা এখন বৃষ্টি ছড়াতে চাই। আমার বন্ধু এখন শত্রু হয়েছে এই কথাটা ভাববো কখনো না,
2: একদমই না। তবে হ্যাঁ, এই গানটা শোনাতে পারি,
3: তাই
2: এই গানটা শোনাতে পারি, কারণ বন্ধু নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে তিনি পছন্দ করেছিলেন জমিদার বাণীচিত্রে গান শুনতে চেয়ে। এন্ড্রু কিশোর এবং মনির খানের কণ্ঠে রয়েছে আপনার পছন্দ করা গান।

0: আমি
1: আমরা
0: যখন
1: কিন্তু মন ভাঙতে চাই না,
0: একদমই না, এটা কখনোই সম্ভব না। আর
1: হ্যাঁ
0: আমরা মন যেন না ভাঙে তার জন্য প্রতি মুহূর্তে বন্ধুদেরকে ভালোবাসার বন্ধনে কিভাবে আঁকড়ে রাখা যায়, আটকে রাখা যায়, সে চেষ্টাই কিন্তু করি, এবং বন্ধুরাও কিন্তু ভালোবাসার বন্ধন হিসেবে আঁকড়ে থাকে।
1: এই জন্য আমরা মানে বন্ধুদেরকে সবসময় বলি যে আমাদের সাথে যুক্ত হতে হবে, বেশি বেশি করে অনুষ্ঠান শুনতে হবে, আর পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে লিখে পাঠাতে পারবেন, অনুষ্ঠানে যে চিঠিগুলো পাঠান সেই চিঠিগুলো।
0: একদম তাই,
1: আর আমরা আপনাদের জন্য অন্তর বিধি রেখেছি, কেননা আপনারা আসলেই সেখানে পাবেন ভালোবাসার স্নিগ্ধতা।
0: আচ্ছা, আজকে অন্তর বিধি যদি দেয়াই কথা যেহেতু বললে, সেহেতু কিছু ফুলও সেখানে বিছিয়ে দেওয়াই যেতে পারে, সেখানে বকুল থাকতে পারে, সেখানে শিউলিও থাকতে পারে, সেখানে
1: কদমের ছিটেটা কিন্তু থাকতে হবে, যেহেতু আষাঢ় মাস বলে কথা।
0: কিন্তু আরেকটা বিষয় আছে, আমরা যে ফুল দেওয়ার জন্য গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিই, এটা আসলে
1: গাছের সৌন্দর্যটা নষ্ট হয়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।
0: আরেকটা বিষয় আছে যে কদম ফুল যেটা, এটা কিন্তু পাখির খাদ্য হিসেবে এটা ব্যবহৃত হয়, সুতরাং একটা কদম ছিঁড়ে আমরা কতগুলো পাখির খাদ্যকে নষ্ট করছি এটাও ভাবার বিষয়। কদম গাছে থাকুক, কিন্তু আমরা হৃদয়ে বা মুখে একবার বলে দিই তোমাকে কদম দিলাম।
1: সেটাই বন্ধু, সেভাবেই শুভেচ্ছা গ্রহণ করে চলুন, গানের কাছে আবারও ফিরে যাই, কোন গান শোনানো যায়?
2: অন্তর দিলাম বিছায় আপনাদের কথার
1: উপরে, একটু জিরাইয়া
2: আপনাদের কথার উপরে ভিত্তি করে চলুন এই পছন্দের গানটা শুনিয়ে দিই। অন্তর দিলাম বিছায়া এই শিরোনামে মোল্লাপাড়ির বউ ছায়া ছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন দীপক, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: পাশাপাশি আরো একটা বন্ধুর নাম আমার মনে আসছে, আবু বকর, সম্ভবত আপনি ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু, আপনার পছন্দের এই গানটি ছিল, আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন।

0: আমরা কি এখন বন্ধুদের সাথে একটু
1: একটু কথা বলে আসি, কারণ মনটা গান শুনে ঝুরঝুরি হয়ে গেছে। এখন যতটা সম্ভব বন্ধুদের সাথে আরো একটু কথা বলে মনটা আরো ভালো করে নেওয়া।
2: নমস্কার
0: দাদা।
1: জ্ঞানান্ত হ্যাঁ দাদা, সবাই ভালো আছি। হ্যাঁ, আরো আর একটা ছোট্ট একটা দিদি আছে অঞ্জিলা, ও ভালো আছে।
2: মায়ের
1: আশীর্বাদ।
0: আচ্ছা ঠিক আছে,
1: আমরা কিন্তু দাদার নাম শুনতে পারলাম না।
0: জ্ঞানেন্দ্র পাল।
1: আমরা তো
0: জ্ঞানেন্দ্র দাদা, আমরা আপনার মানে কণ্ঠ শুনে বুঝে নিলাম,
1: কিন্তু জানতে তো হবে অন্য শ্রোতা বন্ধুরা তো শুনতে চান
0: কে রয়েছেন এবারে। হ্যালো, হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন?
3: হ্যাঁ দাদা, খুব ভালো আছি। আর গোস্তাপন তো সেই হচ্ছে।
0: আচ্ছা বলুন,
3: কেমন কথা ভালো লাগছে স্যার? আমাকে গান শোনাবেন?
0: হ্যাঁ,
3: আকার প্রদীপ চা ছবি থেকে।
0: হ্যাঁ, আপনাদের জন্য অবশ্যই আমন্ত্রণ রইল, চলে আসবেন সময় করে। কে রয়েছেন এবারে? ঐন্দ্রিলা।
4: শুভ সকাল। জি বলুন।
0: ঠিক আছে, তোমার জন্য ভালোবাসা। তোমার জন্য ভালোবাসা বাণীচিত্রের গান অনু বিশ্বাস শুনতে চেয়েছিলেন, অনেক ধন্যবাদ অনু, সাথে থাকবেন। এবারে কে রয়েছেন? হ্যালো,
5: নমস্কার।
0: নমস্কার,
5: ভালো আছেন আপনারা সবাই?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ছবির নাম আর একবার। মানবী ও মানসী ছবি থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ঠিক আছে, আমরা ভালোবাসা নিয়েই রয়েছি এবং ভালোবাসার বন্ধনে আপনাদেরকে জড়িয়েই তো রেখেছি, তাই না? কে রয়েছেন এবারে? ঐন্দ্রিলা।
4: হ্যালো
6: দাদা। আদাব।
0: জি আদাব।
6: মানিক শৈলবাবা মানিক।
0: হ্যাঁ বলুন। ভালো আছি, আপনি কেমন আছেন?
6: খুব ভালো আছি, খুব ভালো আছি।
0: হ্যাঁ বলুন।
6: জোকার।
0: জোকার। আপনার সাথে কথা বলছি, আপনি রয়েছেন আমাদের সাথে আর আমরা তো আপনার সাথে রয়েছি, তাই না? কে রয়েছেন এবারে? ওয়ালাইকুম আসসালাম।
7: আমার প্রাণপ্রিয় ভাই আপু, সবাই ভালো আছেন?
0: খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আপামনি বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুঃখিত ওর নামটা বলতে পারলাম না, কিন্তু ভাই একটু কঠিন পুরুষ। আচ্ছা,
7: গানের কথা
1: সবসময় আমরা একটি কথা বলে থাকি যে আমাদের কি শুনতে শুনতে কিন্তু রাস্তা পার হওয়ার দরকার নেই, কিংবা কথা বলতে বলতে যে আমরা ওই গানটি শুনতে চাই। বন্ধুরা, গান শুনতে চেয়ে যদি জীবন চলে যায় দরকার নেই সে গান শোনা।
0: একদম, আপনি আগে রাস্তা পার হন, তারপর আমাদেরকে শুনতে শুরু করুন।
1: সেই
0: একদম। কে রয়েছেন এবারে? শুভ সকাল।
1: কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু।
0: সততা।
1: সততা।
7: জীবনের স্বাদ হলো আরো একবার বেঁচে থাকার, এই গান।
0: ঠিক আছে, সততা মানে চিত্রের গান শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি যে আসলে জীবন তো একটাই, এটাকে যে কোনো ভাবে সফল করতে হবে, এটাই একটা বড় বিষয়। এবং সেটা সততার মধ্য দিয়েই হোক, সেই প্রত্যাশা থাকবে। সাথে সাথে আপনার জীবনে দুঃখ কষ্ট থাকতে পারে, তাই বলে যে আপনার জীবনকে খারাপ করার তো কোনো প্রশ্নই নেই। সাথে সাথে অনেকে চিন্তা করে যে এই জীবন রেখে আর লাভ কি,
1: না না না দরকার নেই, জীবনের স্বাদ গ্রহণ করতে হবে আরো একবার না প্রত্যেক মুহূর্তে।
0: একদম তাই। কে রয়েছেন এবারে?
2: হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
8: কথা বলছি ইসমাইল আছে
0: ঠিক আছে। কে রয়েছেন এবারে আমাদের সাথে আবারও বন্ধু?
9: হ্যালো,
1: জি আসসালামু আলাইকুম।
9: ওয়ালাইকুম সালাম।
1: নিরাপদ মন্ডল। আচ্ছা, আপনি আর একবার ঠিকানাটা বলবেন?
9: আপনি, আমি গানের অনুরোধ করছি, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বইয়ে বেড়াও?
1: আচ্ছা,
9: তুমি যদি আমার বন্ধু আনো কিছু জ্বালা আমায় দাও।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানাটা আর একবার বলবেন। আসলে গানের কথা বলেছেন তো, গানটা খুঁজে আমরা না হয় বন্ধুজন একটু কষ্ট করি ছবির নামটা খুঁজে বের করবো।
1: এক বুক জ্বালা নিয়ে না হয় আমরা খুলে খুঁজে বের করবো।
0: একদম। কে রয়েছেন এবারে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
9: আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, কেন্দ্র কিশোর।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। আপনার পছন্দ করা গান নিয়ে অবশ্যই আমরা ফিরে আসবো।
1: শেষ ঠিকানা, প্রথম ঠিকানা, ভালোবাসার ঠিকানা যাই বলুন না কেন, আমার মনে হয় বাংলাদেশ ভেতর খুলনার বাইরে কি থাকবে বা আছে?
0: এটাই হচ্ছে আমাদের প্রাণের ঠিকানা।
1: অবশ্যই তাই। তা চলুন আমরা আবার গানের ঠিকানাতেই ফিরে যাই।
2: ভালোবাসতে গিয়ে আমি কি হয়ে গেছি?
1: কি হয়ে গেছে মানে ভালোবাসতে গিয়ে গিয়ে আমি একেবারে ভালোবাসে পরিপূর্ণতা পেয়েছি
2: হতেও পারে। তাহলে এই গানটির মাধ্যমে শুনে আসা যাবে যে ভালোবাসতে গিয়ে আমরা কেমন হয়ে গিয়েছি। দুই বধূ এক স্বামী মানে চিত্র, কুমার বিশ্বজিৎ, কনক চাপা ও বেবি নাজরিনের কণ্ঠে শুনবেন নূর ইসলাম শেখ বটিয়াঘাটা খুলনা থেকে আপনি অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, রূপালীতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে ঘায়েল করতে চাই আপনাদেরকে।
1: আচ্ছা, ও আচ্ছা, ভালোবেসে ঘায়েল
0: তোমারই লেগেছে এত
1: যে ভালো,
0: কে জানে চাঁদ বুঝি তা জানে,
1: এই মুহূর্তে চাঁদ জানুক বা না জানুক আমরা কিন্তু জানি যে বন্ধুরা কতটা ভালোবাসে আমাদেরকে, আর আমরা তাদের কতটা ভালোবাসি। চলুন গান শুনে আসি কনকচাপা এবং আগুনের কণ্ঠে। আর শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন আপনি খাসের ডাঙ্গা মংলা থেকে সেতু হালদার।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: আপনারা রয়েছেন রূপালী আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও চলে যাব গানে, আর এবারে শোনাবো

0: শুনতে পাই, যে শব্দটা হয়তো বা কেউ শুনতে পায় না, কিন্তু নিজের মনে নিজের অজান্তে বোঝা যায়। তো যাই হোক, ঘর লড়বড় করার কথা বলছিলাম, এই বর্ষার সময় যদি এমনটা হয়, বন্ধুরা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এক্ষুনি মেরামত করে ফেলুন, কেননা দুর্ঘটনা এড়াতে আমাদের আগেভাগে সাবধানতা অবলম্বন করা উচিত।
1: বর্ষাকাল শুরু হয়ে গেল,
0: হ্যাঁ বর্ষাকাল শুরু হয়েছে, বিভিন্ন ধরনের আবহাওয়া, যখনই আবহাওয়ার কোন সতর্ক বার্তা হবে তখন এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো চলুন আমরা একটু অঙ্ক কষে আসি।
1: শৈলকুপা ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন, নিশ্চয়ই সাথে রয়েছেন।

0: স্মৃতির ভিড়ে স্মৃতি হারিয়ে যায়, নতুন স্মৃতি বাসা বাঁধে, তবু সকল স্মৃতি জমা থাকে শেষ বিকেলে কান্নার তরে। যতই সময় এগিয়ে যায় ততই মনে হয় যে এত দ্রুত
1: ধড়পড় করে, ঠিক যেমনটি ঘর লড়বড় করে। আসলে যাওয়ার কথা উঠলেই একটা মানে হৃদয়ে পাহাড় ভাঙার শব্দ।

0: আমরা এই যে মানে কেন মনে হয় যে সময় কি শেষ হয়ে গেল, মানে রূপালীর জন্য নির্ধারিত সময় কি শেষ হয়ে গেল?
1: বেঁধে রাখা যায় না সময়ের স্রোতকে,
0: একদম তাই। তারপর ওই যে মন না চাইলেও যেতে হবে, ঘড়ির সময় ঠিক ঠিক যেতে হবে, ঠিক ঠিক। তবে আগামীকাল একই সময় অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো। বুঝতেই পারছেন যে আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।
1: প্রিয়শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ফাহমিদা নাহিন অঞ্জিলা, কিশোর বাড়ুই এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন রুজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 kHz, FM ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি প্রথম অধিবেশন থেকে। শুভ সকাল।

মিদানাহীন অঞ্জিলা, কিশোর বাড়ুই এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন রুজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি প্রথম অধিবেশন থেকে। শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটার, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে ফাহমিদা নাহিন, অঞ্জলা কিশোর বাড়ি এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতে বাংলাদেশ সংবাদ এবং আবহাওয়া বার্তায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: সালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি খায়রুন নিসা। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতরাতে একথা জানান। ইরানের সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি বলেন, চুক্তির চূড়ান্ত খসড়ায় লেবানন সহ সকল রণক্ষেত্রে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তি চুক্তির খসড়ায় অন্তত ১৪টি বিষয় প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের পার্শ্ববর্তী এলাকা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ, তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মতৈক্যে পৌঁছাতে সময় নেওয়া হয়েছে ২ মাস। এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে উপনীত হওয়ায় এটিকে সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে প্রশংসা করেছেন। যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার খবরে বিশ্বে স্বস্তি নেমে এসেছে। বিশ্ব অর্থনীতিতে পড়েছে ইতিবাচক প্রভাব। বৈশ্বিক জ্বালানি বাজারে দাম কমেছে রেকর্ড পরিমাণ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ প্রধান প্রধান শেয়ার বাজারে বড় ধরনের উত্থান পরিলক্ষিত হচ্ছে। ৪ মাস ধরে চলা সংঘাত অবসানের খবরে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করে প্রশংসা অর্জন করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প সংক্রান্ত এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা পরিচালন কাঠামো ও সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, ডিসেম্বরে বড়দিনের আগে এবছর নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আজ রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, নতুন বইয়ের মান উন্নত হবে ও কারিকুলামে কিছু পরিবর্তন আসবে। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ ৩টায় আবার বসবে। এদিকে ডেপুটি স্পিকার বেস্টার কাইসার কামালের সভাপতিতে গতকাল বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার করে সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির আহমেদকে আগামী ১ মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় সুইডেন, জার্মানি ও আইভরি কোস্ট তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। মেক্সিকোর ওয়াডালুপেতে সুইডেন তিউনিশিয়াকে ৫-১ গোলে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে জার্মানি নবাগত কোরাসাওকে ৭-১ গোলে, ফিলাডেলফিয়াতে আইভরি কোস্ট ইকুয়েডরকে ১-০ গোলে পরাজিত করে। এছাড়া ডালাসে জাপান ও নেদারল্যান্ডসের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। এদিকে আজ রাত ১০টায় স্পেন কেপ ভার্দের এবং রাত ১টায় বেলজিয়াম মিশরের মোকাবেলা করবে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। ফুটবল ফ্লাশ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বেলা 2:40। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন বেলা 2:30। আধুনিক গান শুনবেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। রিলিনা বিশ্বাসের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 12:20। পাঁচমেশালির গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধে 6:10। পল্লীগীতি শুনবেন নাজনীন সুলতানার কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সোহেল মাহমুদ। এসইওকে হেলথকেয়ার এর উদ্যোগে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক সেমিনার গতকাল খুলনা নগর ভবনের জিআইজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশে ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক ব্যবস্থাপনা না থাকায় রোগীরা বহির্বিশ্বের উপর নির্ভরশীল। পদ্মার এপারে ক্যান্সারের ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার ইউনিটটি প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় উল্লেখ করে তিনি খুলনায় একটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চীন থেকে আসা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি অনলাইন পরামর্শ, ভাষা সমস্যা দূরীকরণ এবং ভিসা সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে চীনের ফোসান ফোচুন চ্যানসেন হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর হান লিয়াংফু এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার মিস লিলি ইউ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে চীনা প্রতিনিধিরা তাদের হাসপাতালের আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলে ধরেন। এছাড়া সময়মতো রোগ নির্ণয়, বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত শরীরচর্চা এবং তামাকজাত দ্রব্য, অ্যালকোহল ও তৈলাক্ত খাবার বর্জনের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি ও মৃত্যুহার কমানোর উপর গুরুত্বারোপ করেন। কেসিসির সচিব মোহাম্মদ রেজা শহীদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে গতকাল একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য উপজেলা জামাতের ইসলামীর কার্যালয়ে অসহায় ও দরিদ্র 14 জন নারী ও পুরুষের মধ্যে 5,000 টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা এবং মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার অগ্রগতি, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রভাব মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাইমেট ক্যাম্প 2026 গতকাল খুলনা মহানগরী শহীদ হাদিস পার্কে শুরু হয়েছে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। নবায়নযোগ্য শক্তির প্রসার, কার্বন নিঃসরণ কমানো, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করাই এ ক্যাম্পের মূল লক্ষ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিবেশ গবেষকগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT কানিজ ফাতিমা লিজার সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নজরুল বর্ষ পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 18 থেকে 20 জুন পর্যন্ত 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় গতকাল পৃথক অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 65,000 টাকা জরিমানা আদায় করেছে। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম ও সহকারী পরিচালক দিনারা জামান এই অভিযানের নেতৃত্ব দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা 8 লাখ টাকা মূল্যের বাগদা চিংড়ির নকল ডিম জব্দ করেছে। খেলার খবর ফুটবল। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে JFA অনূর্ধ্ব-14 নারী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় খুলনা জেলা নারী ফুটবল দল 3-0 গোলে বাগেরহাট জেলা নারী ফুটবল দলকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরে বাংলা কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বল্লভপুর হাসপাতাল ফুটবল একাদশ 1-0 গোলে মায়ামারী ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নথিবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। শিল্পী ফরিদা পারভিন, কথা সাজিয়েছেন আবু জাফর।

0: শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে দেশাত্মবোধক গানটি।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুটি নজরুল সঙ্গীত চৈতি হালদারের কণ্ঠে।

দুখানে নজরুল সঙ্গীত শুনলেন চৈতি হালদারের কণ্ঠে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয়শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন অশোক কুমার দে।

0: দুখানি আধুনিক গান শুনলেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি নাজনীন সুলতানার কণ্ঠে।

0: আপনারা নাজনীন সুলতানের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। শিল্পী শেখ আবুল বাশার, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

শ্রোতা বন্ধু, আপনারা মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন শেখ আবুল বাশারের কণ্ঠে কাজী নজরুল ইসলামের রচনায়। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছো তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান মালা। শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 1টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

বর্ষার প্রথম দিনে আনন্দ যদি কাঁপে তোমার হৃদয় ক্ষণকালো মেঘ দেখে, সেদিন তাহার সাথে কর পরিচয়। কাছাকাছি থেকেও যে কোপ কাছে নেই বর্ষার প্রথম দিনে। হ্যাঁ বন্ধুরা, কে বলেছে কাছাকাছি নেই? কাছাকাছি থাকতে চাই বলেই কিন্তু বারবার ফিরে আসি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অনুষ্ঠান নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আর এই মুহূর্তে আপনাদের জন্য চলে এসেছি বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গে, আপনাদের পছন্দের ছায়াছবির গানের আয়োজনে। রয়েছি শাহরুজ্জামান এই মুহূর্তে আপনাদের সাথে, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মিথা, অর্থাৎ এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে যিনি রয়েছেন, যার সাহায্যে ইথার তরঙ্গের মাধ্যমে আপনারা এই আয়োজন শুনছেন, শেখ আমির হোসেন। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে সারথি হয়ে থাকবেন আশা নয় বিশ্বাস শ্রোতা বন্ধু শুধুই আপনারা। আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করব গানের মাঝে। 01974121970 চির চেনা সেই নাম্বারটিতে। নতুন বন্ধুরা যারা রয়েছেন ঝটপট নাম্বারটি লিখে ফেলুন আর শুনতে থাকুন আপনাদেরই পছন্দের গান, আর যে সকল বন্ধুরা অনুরোধ করেছেন আজ তাদের পছন্দের গান। অনুষ্ঠানের প্রথম গানটি শোনাব বিদ্রোহী প্রেমিক ছবি থেকে, বেবি নাজনীন ও এন্ডু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রুবেল, খালিশপুর খুলনার বন্ধু।

প্রতিটি মানুষ তার জীবনে অবশ্যই প্রেমে পড়ে, কারণে অকারণে পড়ে, কখনো প্রকৃতির, কখনো মানুষের, কখনো প্রাণীর। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই প্রেমে পড়েছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে। ঠিক তাই, কারণ আপনাদের পছন্দের গানই তো শোনাচ্ছি পুরোটা সময় জুড়ে। তোমাকে চাই, এবারে তোমাকে চাই ছায়াছবি থেকে শোনাবো এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এই গানটি। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিত্যানন্দ, রায়ের মহল খুলনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সত্যি তাই, মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে প্রতিটি কৃষকই উপকৃত হবে। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, ভালোবাসুন তাকে যে ভালোবাসে শুধুই আপনাকে। এক বুক ভালোবাসা ছায়াছবি থেকে এবারে শোনাবো আসিফ ও কনক চাপার কণ্ঠে এই গানটি। আর গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন অনু বিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধু।

হৃদয়ের মেহমান, সত্যি হৃদয়েই বসবাস যার, হৃদয়েই থাকে সে। আর হৃদয়ের মেহমান সবসময় ভালো কি খারাপ সেটার অনুভূতি কখন বোঝা যায় জানেন? যখন সেই মানুষটি আপনাকে চোখে চোখে রাখে। ঠিক তাই। আর রয়েছেন আপনারা বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে ছায়াছবির গানের আয়োজনে, যা পছন্দ করেছেন শুধুই আপনারা। শ্রোতাবন্ধু, এবারে শোনাব জহির রায়হানের কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে। এই উপন্যাস অবলম্বনে ছায়াছবি থেকে সুবীর নন্দী ও মুক্তির কণ্ঠে এই গানটি, অনুপ মণ্ডল দাকুব খুলনার বন্ধুর অনুরোধে।

0: সুতোই বেঁধেছে শাপলার ফুল নাকি তোমার
1: তোমার
0: মন?
1: মন?
0: আচ্ছা, এই অনুভূতিগুলো শ্রোতা বন্ধুদের হৃদয়ে কিভাবে ব্যক্ত হচ্ছে সেটা কি আমরা জানতে পারি এই মুহূর্তে?
1: হ্যাঁ, ফোনে
0: অবশ্যই 01974121970 এই নাম্বারটিতে কে রয়েছেন?
1: এখনো কল আসেনি, অনেক কল আসছিল, আমরা তখন গান
0: গানে ছিলাম, গানের
1: শুনছিলাম।
0: মধ্যে ছিলাম। তো বন্ধুরা, আপনারা ফোন করতে থাকুন,
1: ফোন
0: আর
1: চলে এসেছে,
0: চলে এসেছে বলতে না বলতে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
2: খালিশপুর, খুলনা থেকে রুবেল বলতেছি।
0: প্রথম গানটি বন্ধু আপনার শোনানো হয়েছে, নিশ্চয়ই সাথে ছিলেন। জি বলুন।
2: শোনানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন।
0: আপনাদের সাথে থাকলে আমরা অনেক ভালো থাকি। বলুন কোন গানটি শুনতে চান আগামীতে?
2: এই পরবর্তীতে আমাকে শোনাবেন কমান্ডার,
1: কমান্ডার
2: ছবি থেকে গান, কমান্ডার ছবি থেকে গান, সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম, এমন কিছু কথা আছে যা শোনা যায় না, বোঝা যায় না, শুনে নিতে হয়, বুঝে নিতে হয়।
0: আচ্ছা বন্ধু, ধন্যবাদ, সাথে থাকবেন।
1: আচ্ছা বন্ধু,
0: 01974121970 এই নাম্বারটিতে কথা হচ্ছে বন্ধু আপনাদের সাথে। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি আমরা সবাই ভালো আছি।
2: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহ থেকে।
1: আচ্ছা ইসলামউদ্দিন
2: ভাইয়া কেমন আছে?
0: ভাইয়া অনেক ভালো আছে, আর আপনাদের সাথে থাকলে ভালো না থেকে তো উপায় নেই বন্ধু। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই ভালো আছেন। কোন গানটি শুনতে চান?
3: ঠিকানাটা আরেকবার বলুন বন্ধু।
0: শাহবাজপুর শৈলকুপা থেকে। বন্ধু
2: আমাকে শোনাবেন মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে স্যার থেকে এন্ড্রু কিশোরের কোন সমকণ্ঠে, যখনই তোমাকে দেখেছি দু চোখে।
0: আচ্ছা, মনে পড়ে তোমাকে ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে, যখনই তোমাকে দেখেছি দু চোখে, নিশ্চয়ই শোনাবো, সাথেই থাকবেন। বন্ধু আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান, এই মুহূর্তে সরাসরি কথা বলছি আপনাদের সাথে ফোন ইনে।
1: হ্যালো, শুভ দুপুর। জি আপনাকেও অনেক ধন্যবাদ। শিল্পীর নামটি আরেকবার বলুন। নচিকেতা। আর বন্ধুরা, আপনারা ফোনে কথা বলার সময় অবশ্যই রেডিও সেটের ভলিউমটি কমিয়ে রাখবেন। এবার দেখি কে আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যাঁ আমরা সবাই ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। কে বলছেন কোথা থেকে? কাকচিড়া বরগুনা থেকে। জি জি জি জি বলুন। রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে খোদার ঘরে। আচ্ছা আচ্ছা বন্ধুর সাথে থাকবেন। বন্ধুরা যখন ফোন করে সত্যি অনেক ভালো লাগে, যে বন্ধুরা আমার মনে হয় যে আমরা এখানে বসে আছি আর বন্ধুরা আমাদের সামনে বসে আছে। এই ভালোবাসাটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, অবশ্যই এই মুহূর্তে ফোন ইনে।
1: হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম।
2: হ্যালো,
3: জি বলুন।
2: গান শুনতে চাই স্বপ্নের নায়ক ছবি থেকে, মিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, এই গানটি।
0: স্বপ্নের নায়ক বলতে না বলতে
3: আপনার নামটা আরেকবার বলবেন বন্ধু।
0: জি বন্ধু, সাথে থাকবেন। 01974121970 এই নাম্বারটিতে কথা হচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে বরাবরের মতো এই একই অনুরোধ করব যে নাম ঠিকানা স্পষ্ট করে তারপর গানের অনুরোধটি করতে হবে, কারণ অন্য বন্ধুরা কিন্তু অপেক্ষায় থাকে। কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর, কে বলছেন? হ্যালো বন্ধু, হয়তো ফোন, হ্যাঁ ফোন দিয়েছেন কিন্তু আসলে সুযোগ পেলেন না কথা বলার, দেখে নিতে চাই এবারে কে রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম। নমস্কার, কে কে বলছেন? জি জি বলুন। মেজর সাহেব ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন। আমরা পরবর্তী ফোন কলে চলে যাচ্ছি। আজকে বর্ষণমুখর একটি দিন, আর বর্ষার প্রথম দিন অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। আষাঢ়স্য
3: প্রথম দিবস,
0: প্রথম কদম ফুলের শুভেচ্ছা বন্ধু আপনাদেরকে আবারও।
3: হ্যালো,
2: আসসালামু
3: আলাইকুম। জি বলুন, কে বলছেন?
0: জি, আপনি বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে ফোন করেছেন। কোথা থেকে কে বলছেন? মেহেরপুর আমঝুপি থেকে কে বলছেন?
2: মাহফুজ হোসেন।
0: আচ্ছা, মাহফুজ হোসেন মেহেরপুর আমঝুপি থেকে রাজা সাহেব সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন, নিশ্চয়ই শোনাবো। বন্ধু আবারও বলছি, আপনারা সংযুক্ত হওয়া মাত্রই আপনার নাম ঠিকানা স্পষ্ট করে বলে ঝটপট গানের অনুরোধটি করবেন, যাতে করে পরবর্তী বন্ধুকেও সুযোগ দেওয়া যায়। এবারে কে রয়েছেন?
1: হ্যালো, শুভদুপুর। কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
2: আচ্ছা
1: জি,
0: ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন। 01974121970 এই নাম্বারটিতে কথা হচ্ছে বন্ধু আপনার সাথে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। রয়েছে এই মুহূর্তে এস এম শাহরুজ্জামান,
1: রয়েছে রাহিমা আক্তার শান্তু,
3: শিল্পী সিংহ,
0: আর বন্ধুরা আপনারা তো রয়েছেনই আমাদের সাথে। আচ্ছা শান্তু, বন্ধুদের এই যে এত এত ভালোবাসা, আর এই ভালোবাসাময় গানগুলো আমরা বর্ষার প্রথম দিনে শোনাচ্ছি, আমার মনে হচ্ছে আমাদের অনুভূতি যতটা না বেশি গভীর তার থেকে শতগুণ বেশি গভীর আমাদের শ্রোতা বন্ধুদের। তারই ফল প্রকাশ এই মুহূর্তে আবারও ফোনে নিয়ে।
3: হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন।
0: জি অনেক ভালো আছি।
3: ধন্যবাদ বন্ধু।
0: আব্বাজান ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন বন্ধু, অবশ্যই শোনাবো, কারণ অনুষ্ঠান শুধুমাত্র আপনারই জন্য বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। জি জি বলুন, কোন গানটি শুনতে চান? আচ্ছা, যশোর চৌগাছা থেকে কি কে বলছেন? আসাদুর রহমান। জি, বাবা কেন চাকর ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন বন্ধু। আপনি আজকে আমাদের সাথে থাকলে অবশ্যই আজকেও আপনাকে শুনিয়ে দিতে পারি, পুরোটা সময় জুড়ে যদি সাথে থাকেন, কথা দিচ্ছি। আমরা রয়েছি এই মুহূর্তে ফোন ইন প্রোগ্রামে, আমরা আবারও ফোন ইনে যেতে চাই, দেখে নিতে চাই এবারে কে রয়েছেন।
3: হ্যালো, কে রয়েছেন বন্ধু? ও ওয়ালাইকুম আসসালাম। সকলে ভালো আছি বন্ধু, আষাঢ়ের শুভেচ্ছা।
0: লুৎফার জোয়ারদার, হ্যাঁ হ্যাঁ জি জি জি বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, সবাইকে আপনার শুভেচ্ছা পৌঁছে দিলাম, এবার বলুন কোন গানটি শুনতে চান? আচ্ছা আচ্ছা, মুজিব পরদেশির কণ্ঠে মা আমি বন্দি কারাগারে, বেদের মেয়ে জ্যোৎস্না, সবচেয়ে ব্যবসা সফল ছায়াছবি, জনপ্রিয়।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? জি আমরা সবাই ভালো আছি। আচ্ছা
2: জি,
1: আচ্ছা জি,
0: ভালোবাসার ঘর ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন বন্ধু, নিশ্চয়ই শুনবো। আরেকটি ফোন কল নিয়ে আমরা আবারও গানে চলে যাব, দেখে নিতে চাই এই ফোন কলটিতে কে রয়েছেন।
3: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন বন্ধু?
2: মিলন
0: বিল্লাল। সাতক্ষীরা তালা থেকে বিল্লাল। জি বলুন, কোন গানটি শুনতে চান? আম্মাজান ছবি থেকে আম্মাজান আম্মাজান গানটি শুনতে চান। আচ্ছা, আমরা সুবীর নন্দীর কণ্ঠে একটি গান শুনিয়েছি, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল। তো এই মুহূর্তে একটি বিষয়, বর্ষার সময় কিন্তু বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে,
1: সর্দি কাশি আর জ্বর।
0: কিছুদিন আগে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে হাম খুব ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমার মনে হয় এই বিষয়ে আমাদের সচেতন হওয়া জরুরি, এবং শ্রোতা বন্ধু আপনাদেরকেও সচেতন থাকতে হবে ফুটফুটে শিশু সন্তানদেরকে যদি আমরা সুস্থ রাখতে চাই। চলুন এই বিষয়ে একটি স্পট শোনা যাক।
4: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
0: বন্ধুরা, আপনি নিজে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতনতা অবলম্বনে উদ্বুদ্ধ করুন। আপনার সচেতনতাই পারে একটি সুস্থ জীবন, সুস্থ পৃথিবী উপহার দিতে। রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে, শুনছেন আপনারই পছন্দের ছায়াছবির গান। এবারে শোনাবো সেই জনপ্রিয় ছায়াছবি বাবা কেন চাকর। ছায়াছবি থেকে প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর কণ্ঠে জনপ্রিয় গানটি, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মেহেদি হাসান ঝিনাইদহ থেকে, এবং কিছুক্ষণ আগে অনুরোধ করেছেন আসাদুর রহমান যশোর চৌগাছা থেকে। তাহলে আপনাদের দুজনের জন্যই এই গানটি।

0: নাচনিওয়ালি ছায়াছবির গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ ওসমান ফতেপুর মহেশপুর থেকে।
1: বন্ধু নিশ্চয়ই সাথে রয়েছেন, আর এই গানটি শুনবেন জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে।
2: ঘুঙ্গুর তোর আওয়াজে মহলে সবাই যেন মোহিত হইয়া পড়া থাকে, ওমর আর সম্রাট যেন মাতাল হইয়া আমার পিছনে পিছনে আহে।

0: রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে।
1: একটি ঘোষণা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 জুন বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 2টোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, ডিসেম্বরে বড়দিনের আগেই এবছর নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, নতুন বইয়ের মান উন্নত হবে। মন্ত্রী আজ রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের যেন কোচিং সেন্টারে যেতে না হয় সেভাবে সিলেবাস এবং কারিকুলাম প্রস্তুত করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। এ সময় মন্ত্রী ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বেনজির আহমেদকে আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 1448 হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতরাতে একথা জানান। তিনি বলেন, লেবানন সহ সকল ফ্রন্ট থেকে অবিলম্বে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাওয়াদি নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির চূড়ান্ত করা হয়েছে এবং সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে তা স্বাক্ষরিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। ইরানের সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়া গুতেরেস যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সংঘাত বন্ধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। এক যুক্ত বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতারা বলেছেন, এই মুহূর্তটিকে ধরে রাখার জন্য তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক অংশীদারদের ঘনিষ্ঠভাবে কাজ করবেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও উন্নয়ন জোরদারে সহায়ক হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বারবার সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানিয়ে এসেছে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে স্পেন এবং নবাগত ক্যাফে এফ ওয়ার্ডে মুখোমুখি হবে। বেলজিয়াম এবং মিশরের মধ্যকার খেলাটি শুরু হবে রাত 1টায় সিয়াটল স্টেডিয়ামে এবং রাত 4টায় মিয়ামি স্টেডিয়ামে উরুগের মুখোমুখি হবে সৌদি আরব। অপর ম্যাচে ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল সকাল 7টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মাঠে নামবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতা বন্ধুরা, দুপুর ২টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর কথা নয়, চলে যাব গানে। এবারে শোনাব ভালোবাসার ঘর ছায়াছবির গান ডলি সায়ন্তনী ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়েছেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: সুরের মূর্ছনায় হৃদয়ে বেজে উঠল প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার,
1: মরণ বাংলাদেশ।
0: ঠিক তাই। আর এই বাংলাদেশের প্রতি ভালোবাসার টানে, ভালোবাসার ময় এই ক্ষণে আমরা কি করতে চাই বলো তো শান্ত?
1: এবার আমরা একটি ফোন নিতে চাই বন্ধুদের। প্রথম দেখি কে আছেন। হ্যালো, জি আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন। আচ্ছা,
0: আমি শুনছি আপনার কথা বন্ধু। দিগলাট পাংশা রাজবাড়ি থেকে। জি বলুন। দিগলাট পাংশা রাজবাড়ি থেকে খোকনচন্দ্র ভাই, আপনাকে আবারও বলছি, স্পষ্ট করে শান্তশিষ্ট হয়ে কথা বলুন। আচ্ছা, চলে যায় প্রাণেরও পাখি চলে যায়, কিন্তু আমরা আপনাকে যেতে দিতে চাই না অনুষ্ঠান থেকে। সাথেই থাকবেন, কারণ আপনার গানটি আগামী দিন শোনানো হবে। এবারে কে রয়েছেন?
1: হ্যালো, হ্যালো, হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবার চেষ্টা করুন। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আচ্ছা, শেখ রেজাউল। আচ্ছা, প্রিয়তমা আচ্ছা বন্ধু, আমরা কিন্তু হারাইনি, আপনার গান অবশ্যই তালিকাতে রেখেছি, শুনতে পাবেন আপনার পছন্দের গান। এবার দেখি কে আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন।
2: আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কুশাইপাড়া থেকে শামীম রেজা।
1: শামীম রেজা,
2: আপু আমাকে গান শোনাবেন?
1: জি।
2: বেশ কিছু স্বামী যখন মিলু তো স্বামী নিয়ে আসতেন গানের কথা। তুমি যদি ডাকো আমায়।
1: বাহ, চমৎকার একটি গানের অনুরোধ।
0: শ্রোতা বন্ধু, আমরা কিন্তু ছায়াছবির নামটি জানতে পারিনি, ফোনে কি আছেন? আচ্ছা,
1: হ্যালো, জি আমরা সবাই ভালো আছি। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান।
3: ওয়ালাইকুম আসসালাম,
2: কেমন আছেন আপনারা সবাই?
3: আমরা সকলে ভালো আছি বন্ধু, আপনি কে বলছেন?
2: আমি ভালো আছি, আমি কথা বলছিলাম রাজু আহমেদ, কুটিপাড়া মোড় চৌগাছা বাজার দশর থেকে।
1: আচ্ছা রাজু আহমেদ,
2: জি আমাকে গান শোনাবেন, ছায়াছবির নাম বীর, শিল্পীর নাম মনির খান, গানের কথা হলো কি চমৎকার দেখা গেল, এই গানটা শোনাবেন?
1: আচ্ছা বন্ধু,
3: ধন্যবাদ বন্ধু, খুব গঠনমূলক এবং ছোট্ট সংক্ষিপ্ত অনুরোধের জন্য।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি আমরা সবাই ভালো আছি, তাই না? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা,
0: আমি শুনছি আপনার কথা, আপনি খুব সুন্দর করে কথা বলছেন আর অনুরোধ করেছেন, নিশ্চয়ই শোনাবো বন্ধু, সাথেই থাকবেন। এই ফোন কলটির সাথে সাথেই বিদায় নিচ্ছি ফোনিন থেকে। এবারে আমরা গানে চলে যেতে চাই, শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে খেয়াঘাটের মাঝে ছায়া ছবি থেকে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন যে বন্ধুটি নিশ্চয়ই সাথে রয়েছেন, মোহাম্মদ রেজামুল আলম ঝন্টু, হরিণাকুণ্ডু ঝেনাইদহ থেকে। তাহলে চলুন মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু, আপনার পছন্দের গানটি শোনা যাক।

0: মনের জ্বালা ছায়াছবির গান শুনতে অনুরোধ জানিয়েছেন রেজাউল বালিয়া তালা থেকে এসআই টুটুলের কণ্ঠে শুনবেন।
1: বন্ধু, সর্বশেষ গানটি আপনাদের সকলের জন্য আবারও।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। তবে আজ তালিকাতে যাদের নাম ছিল, সময়ের স্বল্পতার কারণে শোনাতে পারিনি, মোহাম্মদ আব্দুল সালাম বোয়ালমারি ফরিদপুর, জসিম রায়েরমহল খুলনা, কাসেম সর্দার ডুমুরিয়া খুলনা, মোহাম্মদ আশরাফুর রহমান যশোর, রাজু আহমেদ পুটিয়াপাড়া যশোর। সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বন্ধুরা, কথা বন্ধু হয়েছিলাম আপনাদের সাথে আমি রাহিমা আক্তার শান্তু,
1: আমি এস এম শাহরুজ্জামান,
2: শিল্পী সিংহ।
0: প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ সাইফুজ্জামান, এবং সমগ্র অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সামিয়া আক্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াময় 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজনমালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন রবীন্দ্রনাথ বিশ্বাসের কথায় কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।

0: দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। গ্রন্থনা উপস্থাপনা আব্দুল্লাহ আল মামুন।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশে আপনাদের স্বাগত। বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ ম্যাচের খবর, ম্যাচ বিশ্লেষণ, মাঠ ও গ্যালারির উচ্ছ্বাস, মজার তথ্য এবং আসন্ন ম্যাচের সম্ভাবনা নিয়ে আপনাদের সম্ভাবনা নিয়ে এই আয়োজন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। বন্ধুরা, বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করেছে। অন্যদিকে জার্মানি কুরাসাওকে 7-1 গোলের বড় ব্যবধানে পরাজিত করে শক্ত বার্তা দিয়েছে। এশিয়ার প্রতিনিধি জাপান ও নেদারল্যান্ডের বিপক্ষে 2 পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র করে প্রশংসা জুড়েছে। এখন ম্যাচের এসব টেকনিক্যাল বিশ্লেষণ, দলগুলোর শক্তি দুর্বলতা এবং সামনে তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা। আমাদের সাথে আছেন আলোচনায় যোগ দিতে খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান। আলিমুজ্জামান ভাই, আপনাকে স্বাগত জানাই। আলিমুজ্জামান ভাই, শুরুতে আমরা একটু যদি আলোচনা শুরুটা করতে চাই, আপনি জানেন যে এর মধ্যে বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবলের। এর মধ্যে যদি আমি সবশেষ ম্যাচগুলোর কথা বলি, এর মধ্যে সবচেয়ে বড় ম্যাচ ছিল রিসেন্টলি ব্রাজিলের যে ম্যাচটি, ব্রাজিল মরক্কোর ম্যাচটি, কিন্তু আসলে 1-1 গোলে ড্র হয়েছে। তো এই ফলাফলকে আসলে আপনি কিভাবে দেখছেন?
2: ধন্যবাদ রুবেল ভাই। দেখুন, আসলে বিশ্বকাপে যে দলগুলো খেলে তারা কোনো দলই ছোট নয়। মরক্কো যেভাবে আক্রমণ করেছে, যেভাবে খেলেছে, মানে দেখে মনেই হয়নি যে মরক্কো কোনো ছোট দল। মরক্কো অবশ্যই বড় দল, তবে ব্রাজিলের সাথে যেভাবে তারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং ড্র করেছে, তারা জিততেই পারতো, আমি মনে করতাম জিততেই পারতো। ড্র করেছে এখানে,
1: ব্রাজিলের কোনো ব্যর্থতা দেখছেন ম্যাচ জুড়ে?
2: ব্রাজিলের ব্যর্থতা দেখছি এখানে, ব্রাজিল আগের সে ছন্দে ফিরতে পারেনি। আগে এক সময় যেরকম ভালো খেলতো, তাদের মানে রক্ষণভাগ বলেন, তাদের অ্যাটাকিং অনেক ভালো ছিল সব দিক থেকেই, কিন্তু দিনে দিনে
1: ছন্দের ম্যাচটি আসলে প্রথম ম্যাচে বিশ্বকাপে দেখাতে পারেনি ব্রাজিল। একটু যদি মরক্কোর কথা জিজ্ঞেস করি, মরক্কোর কথা আপনি বলছিলেন বড় দল ছোট দল নয়, মরক্কো কি এবার বিশ্বকাপের ডার্ক হর্স হয়ে উঠতে পারে?
2: অবশ্যই হয়ে উঠতে পারে। আসলে ছোট ছোট দলগুলো দেখেন, এরা বিশ্বকাপের আগে অনেক সময় কাজে লাগায়, কিন্তু বড় দলগুলোকে দেখাচ্ছে যে তারা একটু গা ছাড়া ভাব থাকে, আমরা ভালো খেলবো, আমরা এরকম মরক্কো দলকে পাত্তাই দেবো না। সেই সুযোগগুলো ছোট ছোট দলগুলোকে কাজে লাগায় এবং তারা প্রচুর পরিশ্রম করে এবং আভ্যন্তরীণ যে দলের প্লেয়ারগুলোকে নিয়ে প্রচুর প্র্যাকটিসের সময় পায়, এই সময়গুলো তারা কাজে লাগায় এবং বড় দলগুলো তাদের কাছে নাস্তানাবুদ হয়।
1: একটু যদি গত রাতের ম্যাচে একটু আলোচনা করি, জার্মানি এবং কুরাসাও ম্যাচ, জার্মানি বড় ব্যবধানে এক প্রকার 7-1 গোলে বিধ্বস্ত করেছে কুরাসাওকে, এই ফলাফলকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
2: দেখেন, জার্মানি নিঃসন্দেহে একটা বড় দল, জার্মানি অনেক বড় দল হওয়ার সত্ত্বেও অনেক বিশ্বকাপে তারা প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে, কিন্তু তারা এইবার প্রথম থেকেই সতর্ক রয়েছে, যাতে আমরা কোনোভাবে প্রথম থেকেই তারা অ্যাটাকিং খেলা খেলেছে এবং তারা সেটা ফলাফলে পেয়েছে এবং তারা, আমি মনে করি, তারা আগ্রাসী ফুটবলও খেলেছে এবং মানে পরবর্তী ম্যাচগুলো তারা ভালো করবে বলে আমি প্রত্যাশা রাখছি।
1: এই এত বড় জয় নিশ্চয়ই আত্মবিশ্বাসে বেড়ে যায়। আপনি কি জার্মানিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন?
2: আমি জার্মানির একটু ভক্ত আছি, আবার জার্মানি খেলাও দেখেছি। জার্মানি অবশ্যই টপ ফোরে যাওয়ার দাবিদার রাখে বলে আমি মনে করি।
1: একটু আরেকটি ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান এবং নেদারল্যান্ডস ম্যাচটি, 2-2 ড্র হয়েছে। সেখানে কিন্তু আমরা পিছিয়ে পুরো জয় দেখেছি, ড্র করতে দেখেছি, এই ম্যাচটি কিভাবে মূল্যায়ন করবেন?
2: দেখেন, আমি জাপানি খেলাটা প্রথমার্ধের প্রায় মানে তারা কেউ গোল করতে পারেনি, আমি যতটুকু দেখেছি গোল করতে পারেনি এবং সমানে সমানে তারা খেলেছে, কিন্তু জাপান পিছিয়ে থেকেও পরবর্তীতে আবার তারা যে ওভারকাম করেছে, সেজন্য ছোট দলগুলোও বিশ্বকাপে ভালো করবে এবং সেই প্রত্যাশা রাখি। এইটাই হলো বিশ্বকাপের একটা অ্যাডভেঞ্চার, যে ছোট দলগুলো ভালো করছে এবং ভালো করবে, এই প্রত্যাশা এবং এইটাই দেখতে পারছি আর কি।
1: উন্মাদনাটা আসলে কেমন দেখছেন এবার আমাদের দেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে?
2: উন্মাদনা তো আছে, বাঙালি তো ফুটবল প্রিয়, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা এবং ব্রাজিলের বেশি এ দেশের ভক্ত আছে, তারা বিভিন্ন পতাকা থেকে শুরু করে অনেক কিছুই তারা অনেক পাগলামি করে থাকে এবং উন্মাদনা এখন প্রচুর
1: আরো
2: শেষের দিকে আসবে,
1: আরো
2: বাড়বে।
1: ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনায় আবারও ফিরবো, তার আগে আমরা একটু বিশ্বকাপের কিছু চমকপ্রদ এবং অজানা তথ্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনে আসব, যেটি গ্রন্থনা করেছেন মুস্তাফিজুর রহমান আর পড়ে শোনাচ্ছেন সামিয়া আক্তার।
0: বিশ্বকাপ ফুটবল শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি এমন এক মঞ্চ যেখানে স্বপ্ন ভাঙে, নতুন ইতিহাস তৈরি হয় এবং পুরো পৃথিবী একই আবেগে মেতে ওঠে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের পর থেকে এই টুর্নামেন্ট উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। তবে কিছু ম্যাচ এমন ছিল যেগুলো শুধু জয় বা হার নয়, বরং পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল। বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হল এর অনিশ্চয়তা। এখানে শুধু তারকা খেলোয়াড় বা বড় দলের নাম কাজ করে না, অনেক সময় সাহস, আত্মবিশ্বাস এবং দলীয় ঐক্য বদলে দিতে পারে পুরো ম্যাচের ফলাফল। এই কারণেই বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে প্রতিটি ম্যাচ নতুন গল্প তৈরি করে এবং ফুটবল প্রেমীদের মনে আজীবন জায়গা করে নেয়। বিশ্বকাপের আসল সৌন্দর্য এখানেই। এখানে বড় নাম বা শক্তিশালী দল সবসময় জেতে না, অনেক সময় ছোট দলও নিজেদের সাহস আর আত্মবিশ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করে ফেলে। চলুন ফিরে দেখা যাক বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য পাঁচটি ঘটনার দিকে। ব্রাজিলের মাঠে জার্মানির গোল বন্যা। ২০২৪ বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল, নিজেদের মাঠে খেলছিল বলে সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশ ছোঁয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি, কিন্তু ম্যাচের শুরু থেকেই সবকিছু যেন দুঃস্বপ্নের মতো হতে থাকে ব্রাজিলের জন্য। জার্মানি একের পর এক আক্রমণ চালিয়ে খুব দ্রুত গোল করতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায় ব্রাজিলের। শেষ পর্যন্ত ৭-১ গোলের হার বিশ্বকাপ ইতিহাসে অন্যতম বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ফুটবল বিশ্বের অনেকেই এই ম্যাচকে এখনও সবচেয়ে অবিশ্বাস্য সেমিফাইনাল বলে মনে করেন। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার অপ্রত্যাশিত হার। ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় দলটিকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল সৌদি আরব, অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচটি সহজেই জিতে নেবে আর্জেন্টিনা, কিন্তু মাঠের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলতে শুরু করে সৌদি আরব, দ্রুত ২ গোল করে তারা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দেয় তারা। এই ম্যাচ আবারও মনে করিয়ে দেয় বিশ্বকাপে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। উত্তর কোরিয়ার কাছে ইতালির হার। ১৯৬৬ বিশ্বকাপে ফুটবল বিশ্ব অবাক হয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার পারফরম্যান্সে। শক্তিশালী ইতালিকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা। সে সময় ইতালি ছিল বিশ্বের অন্যতম সেরা দল। অন্যদিকে উত্তর কোরিয়া সম্পর্কে খুব বেশি ধারণাই ছিল না অনেকের, কিন্তু ফুটবল মাঠে নামের চেয়ে পারফরম্যান্সই সবচেয়ে বড় বিষয়, সেটাই প্রমাণ হয়েছিল সেই ম্যাচে। শক্তিশালী ইতালিকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তারা। ফুটবল বিশ্ব আজও সেই অবিশ্বাস্য ম্যাচের কথা মনে রেখেছে। ক্যামেরুনের ঐতিহাসিক জয়। ১৯৯০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। প্রতিপক্ষ ছিল আফ্রিকার দল ক্যামেরুন। অনেকেই ভেবেছিলেন ম্যাচটি এক পেশে হবে, কিন্তু ক্যামেরুন শুরু থেকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে। কঠিন লড়াইয়ের পর তারা ১-০ গোলে জয় তুলে নেয়। ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক ১-০ গোলের জয় তুলে নিয়েছিল ক্যামেরুন। সেই বিশ্বকাপের পর আফ্রিকার দলগুলো নতুনভাবে দেখতে শুরু করে ফুটবল বিশ্ব। ইংল্যান্ডকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ১৯৫০ বিশ্বকাপে ইংল্যান্ড ছিল অন্যতম শক্তিশালী দল। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে তেমন গুরুত্বই দেওয়া হয়নি, কিন্তু ম্যাচে ঘটে ইতিহাস। যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। সেই সময় এই ফলাফল এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেক সংবাদমাধ্যম প্রথমে স্কোর লাইন ভুল মনে করেছিল। ১৯৫০ বিশ্বকাপে ফুটবলের দত্তখ্যাত ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল যুক্তরাষ্ট্র। আজও এই ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আপসেটগুলোর একটি হিসেবে ধরা হয়।
1: বন্ধুরা, আমরা একটি বিশেষ প্রতিবেদন শুনছিলাম, আরও একটি প্রতিবেদন শুনে আসব বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠা ভক্তদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হয়ে গেছে, ইতোমধ্যে আনন্দের জোয়ারে ভাসছে দেশ। হ্যাঁ, আপনারা আমাদের প্রত্যেকে রয়েছে পছন্দের দল। আপনারা আমাদের চলমান মাইক্রোফোনে জানিয়েছেন আপনাদের প্রিয় দল নিয়ে, প্রিয় প্লেয়ার নিয়ে অনুভূতির কথা। চলুন, আপনারা কি বলেছেন?
4: আমার নাম জামি, আমি বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলকে সাপোর্ট করছি। এই দল সাপোর্ট করার পেছনে মূল কারণটা হচ্ছে কিছু কিছু প্লেয়ার, যেরকম নেইমার, রোনালদিনহো, রোনাল্ডো, নাজারিও, কাফু, এছাড়াও ব্রাজিলের যে ইতিহাস, এইগুলার পছন্দে এবং এইগুলার প্রতি ভালোবাসায় আমি এই দলটিকে সাপোর্ট করি। এবং আমার পছন্দের প্লেয়ারের নাম হলো নেইমার। প্রতি বিশ্বকাপেই প্রত্যাশা থাকে যে একটা ভালো আশানুরূপ রেজাল্ট করা, তেমনি এই বিশ্বকাপেও আশা রয়েছে। প্রত্যেকটা ভক্তই চায় যে তার দলটি সেমিফাইনাল অথবা ফাইনালে সুন্দর একটা ফলাফল দিয়ে দর্শকদের মন জয় করুক, এবং আমিও চাই যেন সেমিফাইনাল অথবা ফাইনালে যে যেন ব্রাজিল দেখিয়ে দিতে পারে যে তারা কেমন। তারা হারুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারা যেন বাঘের মতো লড়াই করে হারে, এইটুকুই আমি চাই।
5: আমি আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল দল সাপোর্ট করি। পর্তুগাল সাপোর্ট করার কারণ, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রোনালদো, তার সাথে অবিশ্বাস্য ফুটবল শৈলী, গোল করার ক্ষমতা এই দলের ভক্ত বানিয়েছে। এছাড়া পর্তুগাল দলের সবসময় একঝাঁক প্রতিভাবান ও বিশ্বমানের খেলোয়াড় থাকে, যাদের আক্রমণাত্মক ফুটবল দেখতে দারুণ লাগে। একজন পর্তুগাল সমর্থক হিসেবে আমার একমাত্র প্রত্যাশা, দল যেন তাদের সেরাটা দিয়ে খেলে, বিশ্বকাপের সোনালী ট্রফিটা নিজেদের করে নেয়, এটাই আমার মতো কোটি পর্তুগাল ভক্তের মনি প্রাণে চাওয়া।
6: আমার নাম ওমর ফারুক। এবারে বিশ্বকাপ ফুটবলে আমি ব্রাজিল দলকে সমর্থন করছি। আসলে এই দল সাপোর্ট করার পেছনে মূল কারণ যেটি, সেটি হচ্ছে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল, দৃষ্টিনন্দন স্কিল এবং সমৃদ্ধ ফুটবল ইতিহাস আমাকে মুগ্ধ করে। আর ছোটবেলা থেকে কিন্তু ব্রাজিলের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করতো, সেই জন্য আমি ব্রাজিল দলকে সমর্থন করছি। ব্রাজিলের আমার সব থেকে পছন্দের খেলোয়াড় হচ্ছে নেইমার, কারণ তার হচ্ছে অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা এবং গোল করার যে একটা দক্ষতা, এটি কিন্তু আমাকে আলাদাভাবেই কিন্তু টানে। এবারের বিশ্বকাপে আমার দলের জন্য প্রত্যাশা থাকবে, ব্রাজিল কিন্তু বরাবরের মতনই দুর্দান্ত পারফরমেন্স করে, এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না আশা করি, এবং ব্রাজিল দলের এই সুন্দর যে খেলাটি উপহার তারা দিবে, আর যেটি দর্শকদের মনে কিন্তু আলাদা একটা ভালোবাসা করে নিবে, ভালোবাসার জায়গা করে নিবে, আমি এমনটাই প্রত্যাশা করি আমার দলের জন্য। শুভকামনা আমার দলের।
7: হ্যাঁ, আমার নাম চন্দন সরকার, আমি এই বিশ্বকাপে ব্রাজিলের সাপোর্ট করছি। আর আমি আসলে 2002 সাল থেকে ব্রাজিলের সাপোর্ট করে আসছি। ব্রাজিলের যে নান্দনিক ফুটবল এবং শৈল্পিক যে ফুটবল, 2002 সালে দেখে তার ভালোবাসা ভালো লাগা থেকেই ব্রাজিলের সাপোর্ট করি। এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এটাই আশা করছি, দেখা যাক সামনে কী হয়। মরক্কোর সাথে যে ম্যাচটা হয়েছে ব্রাজিলের, সেখানে আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচ, একটু নার্ভাসনেস কাজ করছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে কিছুটা গোছায় খেলার চেষ্টা করছে ব্রাজিল। আশা করছি সামনের ম্যাচগুলো আরও সুন্দরভাবে কামব্যাক করবে।
3: ফুটবলের প্রতি ভালোবাসা মানুষকে একসূত্রে গেঁথে রাখে। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যারা আপনাদের অনুভূতির কথা জানালেন, আগামী পর্বে নিশ্চয়ই অন্য বন্ধুদের অনুভূতির কথা নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো, এবং এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপভোগ করব সকলে মিলে।
1: বন্ধুরা, আবারও ফিরছি আলোচনায়। আলিমুজ্জামান ভাই, আপনাকে আবারও স্বাগত। আজ মাঠে গড়াচ্ছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, এসব ম্যাচের ফলাফল গ্রুপের সমীকরণও বদলে দিতে পারে, আমরা সেসব নিয়ে আসলে আলোচনা করতে চাই। আমরা যদি একটু আজকে জানেন যে একটি বড় দলের ম্যাচ রয়েছে, বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট বলা হচ্ছে স্পেনকে। এবছর স্পেন খেলবে এবার নতুন আরেকটি দল কেপ ভার্ডদের বিপক্ষে, স্বভাবতই স্পেনে গিয়ে থাকবে। তারপরে যদি এই ম্যাচটি নিয়ে আপনি যদি কিছু বলতে চান।
2: আসলে স্পেন তো অনেক বড় দল, স্পেন ভালো খেলবে, ভালো করবে এটাই প্রত্যাশা রাখি, এবং তাদের অনেকগুলো প্লেয়ার বড় বড় ক্লাবে খেলে এবং তাদের কম্বিনেশন, তাদের খেলা অনেক ভালো, সেজন্য আমার মনে হয় যে স্পেনও

0: সঙ্গে আমরা এই ম্যাচ দুটো নিয়ে একটু আলোচনা করতে চাই, বেলজিয়াম এবং মিশর। বেলজিয়াম কিন্তু টপ র্যাঙ্কিং এর মধ্যে সবসময় থাকে, অর্থাৎ টপ টেন র্যাঙ্কিং এ সবসময় থাকে, তো মিশরও বেশ ভালো করছে এবার, তো এই ম্যাচটি আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা আপনার কাছে কি মনে হয়?
1: আমি বেলজিয়ামকে এগিয়ে রাখবো, বেলজিয়াম এবং মিশর দুইজনই, যেটা বলা যায় আসলে যারা বিশ্বকাপে খেলে সবাই মানে একেবারে 19-20, 18-20 এরকম, কেউ 15-20 হয় না, সেই হিসাবে মানে দিন যেদিন যেটা যার ভালো যায় সেই দিনই আসলে সে জয়লাভ করে এবং সুযোগগুলো অনেক সময় কাজে লাগাইতে অনেক টিম ব্যর্থ হয়, সেখানে তারা পিছিয়ে পড়ে, আর যারা সুযোগগুলো আসলে কাজে লাগায় তারাই উইনার হয়ে যায়। এই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় থাকে, এই সূক্ষ্ম বিষয়গুলো যারা আসলে ওই দিন ধরতে পারে সেই দিনই তারা আসলে জয়লাভ।
0: আমরা যদি একটু ম্যাচের বেলজিয়াম এবং মিশরের ম্যাচের দল তাকাই, আমরা দেখি যে বেলজিয়াম কিন্তু সবসময় খুব অভিজ্ঞ সম্পন্ন দল, এবারও বেশ পুরনো বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। অন্যদিকে মিশরকে আমরা দেখি গতির ফুটবল খেলতে, শারীরিক সক্ষমতা তাদের ভালো থাকে, তো এই জায়গাটায় আসলে বড় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা?
1: সম্ভাবনা আসলে বেলজিয়াম তো অনেক আগের বড় দল আর কি, আর মিশর, মিশরও ভালো দল কিন্তু মানে কোনো কোনো সময় ভালো করে ফেলে আবার কোনো কোনো সময় অনেক খারাপ করে ফেলে, এরকম দেখেছি আর কি। তবে বেলজিয়ামকে আমি এই ম্যাচে এগিয়ে রাখতে চাই।
0: আমরা যদি পরের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সৌদি আরব এবং উরুগুয়ে, এই ম্যাচে কিন্তু উরুগুয়ে ল্যাটিন আমেরিকার দল আপনি জানেন, অন্যদিকে সৌদি আরব এশিয়ার অন্যতম পরাশক্তি। সৌদি আরবের আগে কিন্তু বড় ম্যাচে বিশ্বকাপে বড় দলকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে, আবার উরুগুয়ে কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ, সবসময় শক্তিশালী দল এবং বিশ্বকাপের প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। একটু যদি এই ম্যাচের বিশ্লেষণ করেন।
1: হ্যাঁ, উরুগুয়ে আসলে এখানে তো মানে আমি যেটা বলবো, উরুগুয়ে অনেক ভালো দল, অনেক ভালো দল, যদি কোনো অঘটন না ঘটায় তাহলে সৌদি আরব আসলে মানে জিতাটা খুব কঠিন। উরুগুয়ের অনেক নামি দামি খেলোয়াড়, অনেক ভালো করার প্লেয়ার উরুগুয়েতে রয়েছে, সেই ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলেও যাইতে পারে, কিন্তু আমি উরুগুয়েকে মানে এগিয়ে রাখবো।
0: আচ্ছা, আমরা যদি এবার একটু পুরো বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে আলোচনা করছিলাম, ওভারঅল যদি আমরা চিন্তা করি, অনেকগুলো সব বড় দলগুলো খেলা হয়ে গিয়েছে, এখন আর্জেন্টিনার ম্যাচ হয়নি, আর্জেন্টিনা অন্যতম হট ফেভারিট, পুরো বিশ্বকাপে আপনি আসলে কোন কোন দলকে আসলে টপ এইটে দেখতে চান বা এগিয়ে রাখতে চান, শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে রাখতে চান কোন কোন দলকে?
1: আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি এই দলগুলোর বেশি ভক্ত এবং চায় যে এই দলগুলো এগিয়ে যাক এবং সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে খেলুক, কিন্তু আমার মনে হয় যে বড় দলের ভিতরে কিছু ছোট ছোট দলও এবার চলে যাবে, যারা হলো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে খেলবে, এবং জাপান যে বললেন, জাপানও আমার আমি মনে করি জাপানও চলে যেতে পারে আর কি। সেজন্য ছোট ছোট দলও বড় দলের সাথে ছোট ছোট
0: কিছু,
1: ফ্রান্স তো নিঃসন্দেহে ভালো একটা দল এবং ভালো খেলছে আর কি, ফ্রান্সও বড় বড় দলের সাথে ছোট ছোট কিছু দল আমি
0: একটু যদি খেলোয়াড়দের কথা আলাদা করে বলতে চাই, এবার বিশ্বকাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বড় খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তার মধ্যে নিশ্চয়ই লিওনেল মেসি একজন আছেন, নেইমার একজন রয়েছেন, যদিও নেইমার এখন এই মুহূর্তে ইনজুরিতে রয়েছেন, এছাড়া পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যাপার রয়েছে, এছাড়া ফ্রান্সের এমবাপ্পে, যদিও এমবাপ্পে এটি শেষ বিশ্বকাপ নয় কিন্তু তিনি তারকা খেলোয়াড়, এদের পারফরমেন্স আসলে কেমন হতে পারে কি মনে করছেন?
1: না, এমবাপ্পের খেলা দেখলাম, এমবাপ্পে তো সবসময় মানে ভালো খেলে, এবং বিশ্বকাপে একটা জিনিস হয় কি, মানুষকে নতুন নতুন কিছু খেলা মানে তৈরি করে দেয় এবং নিজেকে মানে রিপ্রেজেন্ট করে এই বিশ্বকাপের মাধ্যমে, এবং নতুন কিছু খেলা আমরা এই বিশ্বকাপের মাধ্যমে দেখতে পাই, যা মানে নতুনভাবে তারা মানে ফুটবলের নতুন জাগরণে এবং নতুন কিছু ক্যাশমেটিক দেখায় যে এই খেলা।
0: আমরা প্রত্যাশা করবো যে এবারও সেরকম অনেক নতুন খেলোয়াড় তৈরি হবে এবং বিশ্বকাপ ফুটবল আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে, দিন যত যাবে তত বেশি উপভোগ্য হয়ে উঠবে। তো শ্রোতা বন্ধুরা, আপনাকে ধন্যবাদ আলিমুজ্জামান আপনাকে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ফুটবল ফ্লাশ, বিশ্বকাপের সর্বশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন বাংলাদেশ বেতার খুলনা।
2: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টের সংবাদ বাংলায়, ঢাকা কেন্দ্র থেকে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকত বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 70-75% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি আজ রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, অন্তত 10টি মামলার তদন্তে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি আজ রাজধানীতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড নয়, তিনি গুমখুনের সাথেও জড়িত। দেশে ফিরিয়ে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 1448 হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতরাতে একথা জানান। তিনি বলেন, লেবানন সহ সকল পক্ষ থেকে অবিলম্বে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইটালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আশা প্রকাশ করেছে এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও উন্নয়ন জোরদারে সহায়ক হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বারবার সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানিয়ে এসেছে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে স্পেন এবং নবাগত ক্যাভার্ডে মুখোমুখি হবে। বেলজিয়াম এবং মিশরের মধ্যকার খেলাটি শুরু হবে রাত 1টায় সিয়াটল স্টেডিয়ামে এবং রাত 4টায় মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরব। অপর ম্যাচে ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল সকাল ৭টায় লস এঞ্জেলস স্টেডিয়ামে মাঠে নামবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। প্রথমে শোনাব নরম গরম ছায়াছবির গান অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিতের কণ্ঠে।

মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাতে পারিতাম তোমায় ভালোবাসি কত। শ্রোতা বন্ধুরা, এই গানটি শোনাব চন্দনদ্বীপের রাজকন্যা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে। শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনব স্বরলিপি ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন মাহমুদুন্নবী।

0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব ঢাকা 86 ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।
1: মাইকেল জ্যাকসন আইলো রে,

0: শ্রোতা বন্ধুরা এতক্ষণ ছায়াছবির গান শুনলেন।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায়
0: আত্মনিয়োগ করুন। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনোই সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করি। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথমেই শোনাব একটি দেশের গান, মাফ করবেন শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। প্রথমেই শোনাব একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানারা সুলতানা বিউটি।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন পাঁচমিশালি গান।
1: রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপসের মাধ্যমে। বর্ষার প্রথম দিন আজ। শ্রোতা বন্ধু, পরিবেশকে সুস্থ রাখতে, পরিবেশ বিপর্যয় রোধ করতে একটি করে হলেও গাছ লাগান, ভবিষ্যতে এই গাছই আপনার সঞ্চয় হিসাবে রয়ে যাবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানকে শুধুমাত্র শুনলে এবং ধারণ করলেই হবে না, এই স্লোগানের বাস্তবতাকে আপনাকে রূপ দিতে হবে অবশ্যই গাছ লাগিয়ে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টের বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরায়ন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানী চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের আয়োজিত ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 70-75% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, অন্তত 10টি মামলা তদন্তের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি আজ রাজধানীর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড নয়, তিনি গুম ও খুনের সাথেও জড়িত। দেশে তাকে ফিরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে জেনেভাতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে। মধ্যস্থকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত রাতে একথা জানান। তিনি বলেন, লেবানন সহ সকল ফ্রন্ট থেকে অবিলম্বে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হয়। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আশা প্রকাশ করেছে। এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, শান্তিপূর্ণ প্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও উন্নয়ন জোরদারের সহায়ক হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বারবার সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানিয়ে এসেছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে স্পেন এবং নবাগত কাপভার্ডদের মুখোমুখি হবে। বেলজিয়াম এবং মিশরের মধ্যকার খেলাটি শুরু হবে রাত 1টায় সিয়াটল স্টেডিয়ামে এবং রাত 4টায় মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরব। অপর ম্যাচ ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল সকাল 7টায় লস এঞ্জেলস স্টেডিয়ামে মাঠে নামবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? হাসিবু মনা ভাই,
2: আমি তো ডকে বিজদি বিজদি আইছি, সব শাড়ি ভিজে গেছে।
1: হ্যাঁ ডকে পড়লো তাই না?
0: হ্যাঁ ইলিয়াস ভাই, হ্যাঁ আপনাকে কদম ফুলের শুভেচ্ছা।
2: হ্যাঁ
0: ভালো কথা, কদম ফুল ফোটে,
1: কদম ফুল ফোটে,
2: সুন্দর গিরান
0: দেখতেও তো সুন্দর লাগে তাই না?
2: ঠিক
0: কদম ফুল নিয়ে আসবো, চুমকিরে দেবো, সকল দিয়ে দেবো, কেন ফুল দেবো তো ভালো,
1: চুমকিরে দিবা কেন
2: না বলিস, সকল
1: আমাকে দেবে, হাসি বুকে দেবে, একটা প্রতীক, আষাঢ় মাসের একটা প্রতীক, যখন কদম ফুল,
0: জি
1: যখন কদম ফুল ফুটবে তাই না, তখন তো বোঝা যাবে যে আষাঢ় এসে গেল। এরপরে হাওর বাওর নদী নালা সব জায়গায় পানিতে থই থই
2: করে, আর মাছ, আর মাছ,
0: মাছ, হ্যাঁ
2: মাছের বাতে বাঙালি,
0: আমাকে বিলেন মাছ তাই না,
1: অনেক সব মাছ পাওয়া যাবে, যেখানে
2: শুকিয়ে গেল ডিম ছিল পানি স্প্রে, আবার বাসা হবে মাছের সাওয়ে বড়।
1: আবার এই সময় শুধু মাছের সীমাবদ্ধ না, এই সময় বৃক্ষরোপণের উপযুক্ত
0: সময়,
1: বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, কিভাবে বৃক্ষরোপণ করে পরিবেশটা রক্ষা করা যায় এই সম্পর্কে আমরা শুনবো। তাহলে আমি টেলিফোন নম্বরটাকে বলে দিই,
0: 0190-74-12-12-19-1970-70।
1: আমি আবার বলছি
2: 0190-74-74-12-12-19-1970।
1: তা হাসিবু,
2: জি
1: তুমিও তো প্রত্যেক বছরই গাছ গাছালি লাগাও, এবার একটা এমন একটা গাছ লাগাতে হবে যে গাছটা অনেক দিন বাঁচবে, যেরকম বড় আম গাছ, কাঁঠাল গাছ, মেহগুনি গাছ, সেকোন গাছ, কাঠের গাছ, তাই কি
2: আমি শিরীষ গাছ লাগাইছি, বড় হলে বেচতে পারবো,
1: শিরীষ গাছ লাগাইছো, হ্যাঁ তো ফার্নিচার হবে। আর মনা তুমি কি করছো?
0: না আমি তো সব রকম লাগে, যেমন আমি তো এই যে এই
2: তাল প্রকল্প,
0: তালেরাটি প্রকল্প আমার, আমি বাড়ি বাড়ি থেকে তালেরাটি গুছে সব সরকারি রাস্তার দুই পাশে তাল গাছ লাগাই,
2: কারণ ঠাটাপাত না,
0: পরিবেশ ঠাটাপাত রোধ করে, তারপর আমাদের পরিবেশ ওই মাটি ভাঙন রোধ করে, তারপর ওই যে বাবুই পাখি ওরা তো বিলুপ্ত হয়ে যাচ্ছে,
2: কি দারুণ বাসা বাঁধতে দেইছো, কি করে পারে এত সুন্দর বাসা বাঁধতে,
0: আসলে তো ওরা ইঞ্জিনিয়ার পাখি,
2: ওটা চিন্তার বিষয় কি নিখুঁত ভাবে বাসা
1: বাঁধে। শোনো
0: তুমি হাত দিয়েও বুনতে পারবে না,
1: এই সময় আমাদের এই প্রত্যেককে অন্তত পক্ষে একটা দুটো গাছ লাগাবার কথা বলা হয়েছে, যে গাছ লাগালে তাহলে আমরা যদি আমরা যে লোক যে কয় কোটি লোক মনে করো আমরা কত এখন 18 কোটি, তো যদি একজন লোক একটা দুটো করে গাছ লাগায় তাহলে
2: 18 কোটি
1: গাছ হবে, এবং এই গাছটা ভবিষ্যতে দেশের সম্পদ এবং পরিবেশ রক্ষা, পরিবেশ এই বায়ু, শীতল বায়ু, অক্সিজেন,
2: অক্সিজেন
1: সবকিছু আমরা পাবো, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের ন্যূনতম 25% বনভূমি থাকা প্রয়োজন, কতটুকু
2: 25%,
1: কিন্তু বাংলাদেশে বিদ্যমান বনাঞ্চলের হার 18.5%, তথ্য মতে দেশে মোট বনভূমির পরিমাণ শতকরা 17% হলেও প্রকৃতপক্ষে বৃক্ষচ্ছাদিত বনভূমির পরিমাণ শতকরা 7-8% বেশি হবে না। 2019 সালে স্যাটেলাইট জরিপ অনুযায়ী ঢাকা মহানগরীর মাত্র 8% এলাকাকে গ্রিন জোন এরিয়া হিসাবে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের বনভূমির পরিমাণ আরো কম, শতকরা 3.5% নেমে এসেছে, প্রয়োজনীয় বনভূমি না থাকায় মরুকরণ শুরু হয়েছে, এই মরুকরণ প্রক্রিয়া ঠেকাতে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে, তাই না? বৃক্ষরোপণ আর উপযুক্ত সময় হলো কখন?
2: এখন বৃষ্টির সময়।
1: এক্ষেত্রে বনায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, পরিবেশের দূষণ ও বিপর্যয় সহ জলবায়ু পরিবর্তনের ক্ষতির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি, কি বললে উষ্ণায়ন বৃদ্ধির ফলে জলবায়ু নেতিবাচক প্রভাবে ভুগছে দেশ, ফলে নানাবিধ ক্ষতির সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলেও এখন তিনটি ঋতু ছাড়া অন্য ঋতু এখন আর দৃশ্যমান ও অনুভূত হয় না, তাই না? আবার এখন জলবায়ুর নেতিবাচক প্রভাবে বিবেচনা গ্রীষ্ম বর্ষা শীত ঋতুর বিশৃঙ্খলা আচরণ প্রাকৃতিকায় এলোমেলো করে দিচ্ছে। সম্প্রতি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারে উখিয়া ও টেকনাফের কয়েক হাজার একর বনভূমি ইতিমধ্যে উজাড় হয়েছে। ওরা তো ওই জায়গায় রয়েছে, ওদের ওখানে ক্যাম্প ট্যাম্প করে দেওয়া হয়েছে বনভূমি উজাড় করে। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জমি অধিগ্রহণ, অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়নে বনভূমি কমে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে ভালো উপায় হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। আজ থেকে দুদশক আগে থেকে বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছিলেন বিশ্বের উষ্ণতা বেড়ে যাওয়াতে জমাট বাঁধা বরফ গলে সমুদ্রের পানি বৃদ্ধি পাবে, সে পানিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের অধিকাংশ অঞ্চল পানিতে তলিয়ে যাবে। কত বড় ক্ষতি, পানিতে তলিয়ে যাবে,
0: বরফ গলে পানিতে যাবে।
1: এর প্রভাব এখন বাংলাদেশে পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে বৈশ্বিক উষ্ণতার ঝুঁকিতে থাকা অন্যতম তিনটি ক্যাটাগরিতে ১২টি দেশের তালিকায় বন্যায় প্রথম অবস্থানে বাংলাদেশ। ঝড়ে আছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ইতোমধ্যে বৃষ্টিপাত, র্যাশ, লবণাক্ততা বৃদ্ধি, অস্বাভাবিক তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিঝড়, ভূমিকম্প সহ নানা দুর্যোগে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ। উপমহাদেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল বৃদ্ধি করতে হবে, বুঝলে? হ্যাঁ, আমাদের ইতিমধ্যে আমাদের অতিথি এসে গেছে, আমরা তার কাছ থেকে আর শুনবো কি যে আষাঢ় মাসে কৃষক ভাইদের আলোচনা করবেন জনাব কাজী জাহাঙ্গীর হোসেন অধ্যক্ষ এটিআই দৌলতপুর খুলনা। তা ভাই আপনি কেমন আছেন?
3: ভালো
2: ভালো
1: আছি।
2: তাহলে ঠান্ডায় বসে আমরা শুনি
0: কোনদিন আমাকে শাশিয়ে কি কি করতে হবে আষাঢ় মাসে?
3: আষাঢ় মাস বর্ষা ঋতু আগমন, খাল বিল নদী নালা পুকুর ডোবা ভরে ওঠে নতুন পানির জোয়ারে, গাছপালা ধুয়ে মুছে সবুজ প্রকৃতি মন ভালো করে দেয় প্রতিটি বাঙালির, সাথে আমাদের কৃষিকাজে নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। প্রিয় কৃষিজীবী ভাই বোন, আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই আষাঢ় মাসে কৃষিতে করণীয় কাজগুলো। বোরো ধান কাটা হয়ে গেছে, এই সময় বীজ রাখতে হয় এবং এই জন্য সংরক্ষিত বীজ সঠিক পাত্রে সংরক্ষণ করতে হয়। পাত্র যাতে একটু উঁচু স্থানে রাখতে হয়, বীজ সময় যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়। আউশ ধানের ক্ষেতে আগাছা পরিষ্কার করতে হয়, প্রয়োজনীয় এটা রোগ বালাই দমনের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করতে হবে। বন্যার আশঙ্কা হলে আগাম রোপণ করা আউশ ধান শতকরা ৮০% পাকলে কেটে মারাই ঝাড়াই করে শুকিয়ে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আমন ধানের বীজতলা তৈরির সময় এখন, পানিতে ডুবে না এমন উঁচু খোলা জমিতে বীজতলা তৈরি করতে হবে। বন্যার কারণে রোপামনের বীজতলা করার মতো জায়গা না থাকলে ভাসমান বীজতলা বা দাপক পদ্ধতিতে বীজতলা করা যেতে পারে। বীজতলা বীজ বপন করার আগে ভালো জাতের মানসম্পন্ন বীজ নির্বাচন করতে হবে। রোপামনের আধুনিক জাতগুলো হলো বৃদান ৩৩, বৃদান ৭২, বৃদান ৭৫, বৃদান ৮৭, বৃদান ৯০, বৃদান ৯৪, বৃদান ৯৫, ব্রি হাইব্রিড ধান ৬, বিনাদান ৭, বিনাদান ১৬, বিনাদান ১৭, বিনাদান ২২, বিনাদান ২৩, এসব জাত নির্বাচন করা যেতে পারে। খরা প্রবণ এলাকাতে আগাম জাত চাষ করতে হয়, এক্ষেত্রে বিধান ৩৩ চাষ করা যেতে পারে। এছাড়া লবণাক্ত জোয়ার ভাটা অঞ্চলে চাষ করা বিধান ৭৩ চাষ করা যেতে পারে। ভালো চারা পেতে প্রতি বর্গ মিটার বিস্তারের জন্য বিস্তার ২ কেজি গোবর, ১০ গ্রাম ইউরিয়া এবং ১০ গ্রাম জিপসাম সার প্রয়োগ করা যায়। আর আষাঢ় মাসে যখন ধানের চারা রোপণ করতে হয় তখন মূল জমিতে শেষ চাষের সময় হেক্টর প্রতি ৯০ কেজি টিএসপি, ৭০ কেজি এমওপি সার, ১০ কেজি দস্তা সার, ৬০ কেজি জিপসাম সার দেওয়া প্রয়োজন। এ সময় জমির এক কোণে মিনি পুকুর খনন করে রাখা যেতে পারে, ফলে বৃষ্টির পানি ধরে রাখার জন্য পরবর্তীতে এটা দিয়ে সম্পূরক সেচ দেওয়া যাবে। ভুট্টা পরিপক্ক হওয়ার পর বৃষ্টিতে নষ্ট হওয়ার আগে মোচা সংগ্রহ করে ঘরের বান্দায় সংগ্রহ করতে হবে, রোদ হলে শুকিয়ে রাখতে হবে। মোচা পাকতে দেরি হলে মোচার আগা চাপ দিয়ে নিম্নমুখী করে দিতে হয়, নিচের দিকে মুখ করে দিলে ওটা বৃষ্টিতে মোচা নষ্ট হবে না। পাট গাছের বয়স ৪ মাস হলে ক্ষেতের গাছ কেটে নিতে হবে। পাট গাছ কাটার পর চিকন ও মোটা গাছ আলাদা করে আটি বেঁধে ২-৩ দিন দাঁড় করে রাখতে হয়। পাতা ঝরে গেলে ৩-৪ দিন পাট গাছগুলো গোড়ায় ১ ফুট পানিতে ডুবিয়ে রাখার পর পরিষ্কার পানিতে ঝাঁক দিতে হবে। পাট পচে গেলে পানিতে আটি ভাসিয়ে আশানোর ব্যবস্থা করতে হবে, এতে পাটে আশের গুণাগুণ ভালো থাকবে। ছড়ানো পদ্ধতিতে পাট পচাতে পারেন, এতে আশের মান ভালো হয়। পাটের বীজ উৎপাদন করার জন্য ১০০ দিন বয়সের পাট গাছের থেকে ১ থেকে ১.৫ ফুট ডগা কেটে ২টি গিট সহ ৩-৪ টুকরো করে জমিতে দক্ষিণমুখী কাত করে রোপণ করতে হবে। পরে এই টুকরোগুলো থেকে ডালপালা বের হয়ে নতুন চারা ই হবে, শাখা প্রশাখা হবে, শাখা প্রশাখায় প্রচুর ফল ধরবে এবং তা থেকে বীজ পাওয়া যাবে। পাটের বীজ উৎপাদন করার জন্য
1: কাষ্ঠটা আগে কেটে আবার রোপণ করতে
3: হবে। এটা কিন্তু সামনে এটা করতে হয় আগস্ট সেপ্টেম্বর মাস এটা করতে হবে। এছাড়া কৃষির পাশাপাশি আমাদের যেমন আছে শাকসবজির ব্যাপার আছে, এই সময় উৎপাদিত শাকসবজির মধ্যে আছে ডাটা, গিমাকর্মী, পুঁইশাক, চিচিঙ্গা, দুন্দল, ঝিঙা, শশা, ঢেঁড়স, বেগুন। এই সবজির গোড়া আগাছা পরিষ্কার করতে হবে, প্রয়োজনে মাটি তুলে দিতে হবে। এছাড়া বন্যার পানির সমস্যায় লতিরাস কচুর আবাদ করা যায়, গিমাকর্মী ঘেরের পারে গিমাকর্মী অন্যান্য ফসল আবাদ করা যায়। সবজি ক্ষেতে কখনো পানি জমতে দেওয়া যাবে না, পানি জমে গেলে সরানোর ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি ফুল ও ফল ধরার জন্য বেশি লতাজাতীয় গাছের অনেক সময় লতাপাতা কেটে দিতে হয়। লতাজাতীয় গাছে ১৫-২০ শতাংশ লতাপাতা কেটে দিতে হয়। আর কুমড়া জাতীয় সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করতে হয়, ভোরবেলা হাত দিয়ে হাত পরাগায়ন করতে হয়। আগাম জাতের সিম, লাউ চাষ করা যায়। ৩ ফুট দূরে দূরে ১ ফিট চওড়া, ১ ফুট গভীর করে মাথা তৈরি করতে হবে। মাদা তৈরির সময় গর্ত প্রতি ১০ কেজি গোবর সার, ২০০ গ্রাম সরিষার খৈল, ২ কেজি ছাই, ১০০ গ্রাম টিএসপি সার ভালোভাবে মাদার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর প্রতি গাদায় ২-৩টি সবল বীজ। এই সময় কিন্তু গাছের চারা রোপণের জন্য উপযুক্ত সময়, বর্ষা মৌসুম। ফলের গাছ লাগানো যায়, বনজ গাছ লাগানো যায়, ঔষধি গাছ লাগানো যায়। ফলের চারা লাগানোর আগে গর্ত তৈরি করতে হয় ১ ফুট চওড়া, ১ ফুট গভীর। আগের মতোই এরকম আমি যেমন লাউয়ের কথা বলছি এরকম গর্ত করে
1: ফল গাছ লাগানো যায়।
3: হ্যাঁ, মাটির সাথে এখানে ১০০ গ্রাম টিএসপি সার আর ১০০ গ্রাম এমওপি সার দিয়ে মিশিয়ে দিয়ে ১০ দিন পর ওটা রেখে তারপরে চারা লাগাতে হবে।
0: ওই তো গর্ত করে সার দিয়ে ভরাট করে রাখতে হবে,
3: তারপরে ১০-১৫ দিন পরে
0: ওখানে আমরা চারা লাগাবো।
3: শুধু চারা রোপণ করলে হবে না, টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে,
0: ঠেকা দিতে হবে।
3: এই জন্য শক্ত খুঁটি দিয়ে চারা বেঁধে দিতে হবে,
1: তারপরে ছাগল গরু যাতে না খেতে পারে,
3: বেড়া বা খাঁচা দিয়ে চারা রক্ষা করতে হবে। শেষ আগাছা পরিষ্কার করতে হবে, শেষ নিকাশের ব্যবস্থা থাকতে হবে। প্রাণী সম্পদেরও কিছু কাজ করতে হয়। হাঁস মুরগি ঘর যাতে জীবাণুমুক্ত আলো বাতাসপূর্ণ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। আসমিক কৃমি, কলেরা, রক্তমাশয় এসব সংক্রমণ সর্দি দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। বর্ষাকালে গবাদি পশুকে সংরক্ষণ করা খড়, শুকনো ঘাস, ভুসি, কুড়া খেতে দিতে হবে। কাঁচা ঘাসও খাওয়াতে হবে। মাঠ থেকে সংগৃহীত সবুজ ঘাস ভালোভাবে পরিষ্কার না করে খাওয়ানো যাবে না। বর্ষাকালে গবাদি পশু গলা ফোলা, তরকা, বাতলা সব রোগ দেখা দিতে পারে, এই জন্য প্রতিষেধক টিকা দিতে হবে। প্রয়োজনে যেকোনো পরামর্শের জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, সেখানে যোগাযোগ করতে পারে কৃষক ভাইরা। এছাড়া মৎস্য সম্পদও কিন্তু বর্ষা মৌসুমে পুকুরের পাড়া উঁচু করে দিতে হয়। বন্যার সময় পুকুরে মাছ আটকানোর জন্য জাল, মাছের চাটে দিয়ে কেড়া দেওয়ার ব্যবস্থা করতে হয়।
1: মাছটা না বেরোয় যেতে পারে।
3: এছাড়া নতুনভাবে মাছের পোনা ছাড়ার উপযুক্ত সময় আষাঢ় মাস, নতুন যে মাছের পোনা ছাড়তে হয়। মাছ চাষে আমরা মিশ্র পদ্ধতি অবলম্বন করতে পারি,
1: বিভিন্ন রকম মাছ পুকুরে ছাড়তে পারি।
3: হ্যাঁ, সেটা নিয়মিত খাবার দিতে হবে, জাল টেনে মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এছাড়া অনেক যেকোনো সমস্যার সমাধান উপজেলা মৎস্য অফিস আছে,
1: সেখানে যোগাযোগ করলে আপনার সমস্যা সেখানে সমাধান।
3: কৃষি বিষয়ক যেকোনো সমস্যার জন্য উপজেলা কৃষি অফিস, উপসহকারী কৃষি অফিসার আছে, কৃষি কল সেন্টার আছে, 101-123 নম্বরে ফোন করা যায়। এছাড়া কৃষক বন্ধু সেবা আছে, 3331 এই নম্বরে কল করা যায়। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কৃষক ভাইরা আষাঢ় মাসে কৃষক ভাইদের যেসব করণীয় বিষয় আছে আমি এতে আলাপ করলাম।
0: তবে ওই একটা কথা যে গাছ লাগানো, শোনো,
3: আমাদের সরকার নিয়েছে 25 কোটি গাছ লাগাবে 5 বছরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে শুরু করেছি,
0: শুধু তারাই ইলিয়াস ভাই মবিতা তো কয়ে মনে কর একটা তোর একটা মেয়ে হলো, যেদিন হলো সেই দিন ওর নামে তুই 5টা গাছ লাগা।
1: এই গাছটা যখন ওর বিয়ে
2: পড়ালেখা
1: বুদ্ধিটা ভালো এটা এই করে। তা আমরা কি শুনলাম কি আষাঢ় মাসে কৃষক ভাইদের করণীয় আলোচনা করলেন কাজী জাহাঙ্গীর হোসেন অধ্যক্ষ ATI দৌলতপুর খুলনা।
2: জি,
1: তা আমরা তাহলে
2: গান শুনবো, দাদার গান শুনবো,
0: দাদা বসে আছে,
4: আলাদা কাণ্ডর গান এই মানে
0: কি কাণ্ড লন্ড বন্ড
4: না না আমি
1: তাকে গেতে দাও কি গায়ে শোনো।
4: স্বর্গে যাব বেড়াতি আমি আর কয়টা বছর পরে, জানি নে কবে কদিন পরে আসবো আবার ফিরে, কথাটার মানে না বুঝে কাঁদে পড়িছে আর অমনি ভ্যাকাত।

আছে, বুড়ো বয়সে ওই বাহুতারা মধ্যে আসলো কেন কও মনে, ওরে আমার মতন সরল সাদা বন তুমি অনে পাহানে, কসে বুড়ো বয়সে এই বাহুতারা বুদ্ধি তোমার আসলো কেন কও মনে, ওরে আমার মতন সরল সাদা মন তুমি অনে পাহানে, মানুষজনের কথা শুনে ও মুহ পাও দিয়ে না রে আমি জানি না।

শান্তির দনি যাবা অনি আবার বস্তি বাহি নাই মানে অনি যাইয়ে সংসার পাতাবা আমার পছন্দ আছে না তাই তুমি কোন শান্তির জনি যাবা অনি আমার বস্তি বাহি নাই মানে অনি যাইয়ে সংসার পাতাবা আমার পছন্দ আছে না আমি তাই পলাম এই দেহ নিয়ে সানে যাওয়া যায় না এই দেহ নিয়ে সানে যাওয়া যায় না এই তুই তো ধর্ম বইটই পড়িস না রে আমি জানি নে কবে।

বোন, স্বর্গে যেসব সুন্দরী অপ্সরী তাকে কিরানা পাতি চায়, পনে মিশে কথা চুরি মারামারি নেই, সকলে হাসে কথা কয়। শোন, স্বর্গে যেসব সুন্দরী অপ্সরী তাকে কিডানা পাতি চায়, অনে মিশে কথা চুরি মারামারি নেই, সকলে হাসে কথা কয়। পৃথিবীর উল্টো নিয়ম সে জায়গায়, অনির আশায় এনে মানুষ ভালো কাম করে।

তোমরা তো ভাই শুনলে সকলে ঘর করি কিরাম তা নিয়ে তোমরা তো ভাই শুনলে সকলে।

বস খারা করেছে স্বর্গে যাব কয়ে খাদিছে আজ তিন দিন ধরে বলাবে আমার মতন পাপে কি অনি জাতি পারে আমি তো মানুষ ভালো না রে আমি জানি যে কবে কতদিনে করে আসবো আবার ফিরে আমার বউরে কলাম একটু স্বর্গে যাবো বেড়াতে আর কয়টা বছর পরে আমি জানি নে কবে কতদিন পরে।

0: আপনারা
1: ফোন করতে পারবেন, দেখো টেলিফোন আসে নাকি,
2: যদি শোনো যদি বেড়াতে যায় স্বর্গে, যদি আরাম পেয়েছে তাহলে আসবে কি জন্য, আপনারা আমাদের মাঝে জাহাঙ্গীর ভাইয়া আছেন, আপনারা কৃষি বিষয়ক প্রশ্ন করবেন, দেখি কি হলো
0: কদু কুমড়ো গাছ গাছালি বিষয়ক
3: ফোন নম্বর জানিয়ে দেওয়া হয়েছিল,
1: ফোন নম্বর
2: জাহাঙ্গীর
1: ভাই আজ কৃষি বিষয়ে।
2: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলুন, কি জানতে চান?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি।
4: জি
1: জি জি,
2: এখন তো
1: নাই, এখন এই জন্যে আর কি,
2: কেউ যাবে কেউ আসবে এরকমই তো হবে। হ্যাঁ আমরা সকলে ভালো আছি,
1: আমরা ভালোই আছি।
2: হ্যাঁ কি হয়েছে গাছে?
1: কাগজে লেবুর গাছ,
2: হ্যাঁ তো সার তো দিতে হবে ভাইয়া, একটু
3: বর্ষার আগে সার প্রয়োগ করতে হয় এবং বর্ষার পরে, আপনি তো আরো আগে বর্ষার আগে একবার সার প্রয়োগ করতে হয়, বর্ষার পরে প্রয়োগ করতে হয়। আর একটু
1: আপনি কোন সার দিয়েছেন গাছে? সার দিয়েছেন
2: না, উনি সার দেয় না,
3: গোবর সার।
1: ওই শুকনো শুকনো গোবর তো, হ্যাঁ তা ভালো করছে। তারপরে আর কি কি দিতে হবে?
3: ওই যে সবচেয়ে ভালো হয় ভার্মি কম্পোস্ট সার দিবেন, ভার্মি কম্পোস্ট সার পাওয়া যায়, সে ভার্মি কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট সার সেটা দিবেন, আর কিছু টিএসপি সার আর কিছু এমওপি সার এটা দিতে হবে।
1: বর্ষার পরে এখন দেবেন না,
3: এখন দেবেন বর্ষার পরে,
1: বর্ষার শেষে দেবেন। ধন্যবাদ আপনাকে,
2: ভালো থাকেন।
1: দেখো এরপরে
2: না, উনি লেবু গাছে সার দিন তো, সার না দিলে গাছ বড় হবে কি করে? আর একটা ফোন
1: ধরো।
2: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, কে?
2: হ্যাঁ আমরা ভালো আছি,
1: ভালো আছি
0: আলহামদুলিল্লাহ,
1: আছি, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। হ্যালো, হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন কি বলেন?
3: আচ্ছা, গাছের চারা রোপণের উপযুক্ত সময় হলো আষাঢ় শ্রাবণ মাস, তাই না? আষাঢ় শ্রাবণ মাস এটা উপযুক্ত সময়। এই সময় আমি বলেছি, আপনারা যখন ফলের গাছ লাগাবেন তখন গর্ত করতে হবে, 1 ফুট চওড়া 1 ফুট গভীর গর্ত করে মাটিটা একপাশে রাখতে হবে, উপরের মাটি একপাশে নিচের মাটি একপাশে রেখে তারপরে সার মিশাতে হবে।
1: সারের সাথে বিষয়
3: 100 গ্রাম করে টিএসপি সার দিতে পারেন, 100 গ্রাম এমওপি সার দিতে পারেন, তারপরে
2: কিছু জৈব সার,
3: হ্যাঁ কিছু জৈব সারও দিবেন 10 কেজির মতো। এরপরে আপনার ওটা ভরাট করার পর 10 থেকে 15 দিন পরে
1: চারাটা রোপণ করবে,
3: চারাটা রোপণ করতে হবে।
1: ধন্যবাদ আপনাকে।
3: চারাটা আবার টিকিয়ে রাখার ব্যবস্থাও করতে হবে, খুঁটি দিয়ে বেঁধে দেওয়া,
1: ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে দেখো,
2: ধন্যবাদ ভাইয়া।
1: সবাই এই টাইমে তো উপযুক্ত সময়, এখন আষাঢ় শ্রাবণ মাসে এখন গাছ লাগালে মরার সম্ভাবনা
0: কম,
1: কিন্তু শীতের দিকে বা এই
2: বর্ষার
1: সমস্যা
0: পানি দিতে হবে এই সময় বেশি।
2: হ্যালো
1: হ্যালো,
0: লাইন কেটে গেল,
1: লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দেখো এরপরে এই সময় উপযুক্ত সময়, এবং আমরা যদি সবাই চিন্তা করবি, হ্যাঁ একটা দু একটা করে গাছ লাগাই।
2: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলেন কি জানতে চান? হ্যাঁ হতে পারে, প্রচারে প্রচারে ই হতে পারে, বিঘ্ন ঘটতে পারে, এটা স্বাভাবিক। আপনি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা
2: বলেন,
1: শুনতে পাচ্ছি, হ্যাঁ প্রশ্ন করেন। কি ভাই, আর কিছু প্রশ্ন আছে কি আপনার? কোন প্রশ্ন আছে?
0: কেটে গেছে লাইন,
1: সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দেখো এরপরে দেখো,
2: হ্যাঁ
1: ধরো, সবাই তো আমাদের শ্রোতারা উৎসুক হয়ে থাকে যে।
2: হ্যালো,
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো মিন্টু সাহেব, কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে? হ্যালো
2: আপনি
0: কোটচাঁদপুর?
1: হ্যাঁ কোটচাঁদপুর থেকে। জি জি বলেন, আপনি কি জানতে চান? ও আপনার কথা তো আমরা

0: ধরো
1: সবাই তো আমাদের শ্রোতারা উৎসুক হয়ে থাকে যে
2: হ্যালো
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো মিন্টু সাহেব, কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে? হ্যালো
2: আপনি
3: কোটচাঁদপুর?
1: হ্যাঁ কোটচাঁদপুর থেকে। জি জি বলেন, আপনি কি জানতে চান? ও আপনার কথা তো আমরা শুনতে

0: ধরো
1: সবাই তো আমাদের শ্রোতারা উৎসুক হয়ে থাকে যে
2: হ্যালো
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো মিন্টু সাহেব, কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে? হ্যালো
2: আপনি
3: কোটচাঁদপুর?
1: হ্যাঁ।

0: ফোন নাম্বার যুক্ত হয়ে যান এবং আমাদের যে লাইভ চলছে ইউটিউব চ্যানেলে যে লাইভটা চলছে সবকিছু আপনারা শেয়ার করবেন, বেশি বেশি আপনাদের বন্ধুদেরকে যুক্ত করবেন এমন প্রত্যাশা রাখছি। আমরা আলোচনায় আসতে চাই শামসুল ভাই, আলোচনাটা শুরু করতে চাই গতকালের ম্যাচের একটু আগে, মানে তার আগের দিন ম্যাচ থেকে শুরু করতে চাই। ব্রাজিল মরক্কো 1-1 গোলে ড্র এবং তার পরের দিনই জার্মানি এসে 7-1 গোলে জয়লাভ করলো এবং যেটা স্মরণ করিয়ে দিল সেই 7 গোলের কথা। একই সাথে আরো একটি বিষয়, এই 7 গোলের সুবাদে জার্মানি কিন্তু তারা একটা রেকর্ড করেছে এবং সেই রেকর্ডটা হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। সেই রেকর্ডটা তারা করেছে ব্রাজিলকে টপকে। আগে ছিল ব্রাজিলের পক্ষে 238 গোল ছিল তাদের এবং জার্মানির হচ্ছে 239 গোল 7 গোলের সুবাদে। সবকিছু মিলিয়ে ব্রাজিল থেকে জার্মানি এবং জার্মানির নতুন দলের সাথে খেলে কালকের পারফরমেন্স সে প্রসঙ্গে।
1: ধন্যবাদ তামান্না, আপনি বলছিলেন ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটা 1-1 ড্র হয়েছে। আপনি যদি দেখেন গ্রুপ সি এ ওই দুটো দলই ফিফা র্যাঙ্কিং এ খুব পিঠাপিঠি অবস্থান করছে,
0: 6-7
1: পাশাপাশি, সো কাছাকাছি শক্তির দল এজ পার র্যাঙ্কিং, এজ পার কারেন্ট স্ট্যাটাস। তো স্কোরেও তার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, স্কোরটা ড্র হয়েছে 1-1। তো এটা খুব যে অপ্রত্যাশিত কিছু করে ফেলেছে মরক্কো ব্রাজিলের সাথে এটা যেমন বলার সুযোগ নাই, আবার ব্রাজিলের যারা ভক্ত সমর্থক তারা যে মানে হতাশায় পড়বেন বিষয়টি এমনও নয়, তারা বরং সমবেদনা খুঁজতে পারেন যে শুরুতেই একটা টাফার অপোনেন্টকে গ্রুপে ফেস করতে হলো, কেননা এর পরে ব্রাজিলের সামনে যে প্রতিপক্ষ দুটি আছে সি গ্রুপ থেকে হাইতি অ্যান্ড স্কটল্যান্ড, দে আর রিলেটিভলি উইকার দেন মরক্কো। সো ওই জায়গা থেকে আমি ভেরি কনফিডেন্ট যে ব্রাজিল হেক্সামিশন নিয়ে এবারে ওয়ার্ল্ড কাপে এসছে, দে উইল থ্রু টু দ্য রাউন্ড অফ 32। এবার আপনি যেটা বলছিলেন,
0: আমি একটু থামাতে চাই যেহেতু ইতিমধ্যে একটা কল এসে গেছে এবং আমাদের শ্রোতাও যুক্ত হয়ে গেছে, আমরা একটু কলটা নিয়েই আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি আবুল কাসেম, বাংলাদেশ ব্যানারের একজন একনিষ্ঠ শ্রোতা। আমার প্রশ্ন হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকেই তো নক আউট স্টেজ শুরু, এটা আমার প্রশ্ন।
0: আচ্ছা, সাথেই থাকুন।
1: কাশেমের উদ্দেশ্যে আমার বলবার বিষয়টা হচ্ছে এবারে বিশ্বকাপের ফরম্যাটটা আমাদের শ্রোতাদের পরিষ্কার করি, 48টা দল 12টা গ্রুপে বিভক্ত হয়ে খেলছে, প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল আছে। এখন প্রসেসটা কি হবে, প্রত্যেকেই প্রত্যেকের সাথে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপে খেলবে, আগেও যা খেলত, অর্থাৎ একটা দলের 3টা ম্যাচ গ্রুপ স্টেজে, এই 3 ম্যাচ করে প্রত্যেকটা দলের খেলা শেষে গ্রুপ পর্যায়ে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, গ্রুপ রানার্স হবে, রানার্স আপ হবে, তারা তো ডেফিনেটলি রাউন্ড অফ 32 তে যাবে। ওইভাবে করে 12-2 = 24টা দল পাচ্ছি, তাহলে বাকি 8টা কিভাবে আসবে, তাই তো প্রশ্ন। বাকি 8টা আসবে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের শীর্ষ থার্ড স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে 12টা থেকে 8টা বেছে নেওয়া হবে। এইখানে বেছে নেওয়ার ক্ষেত্রে পয়েন্ট দিয়ে আপনি সবসময় সুনির্দিষ্টভাবে দলগুলোকে ডিটারমাইন করতে পারবেন না, ইন দ্যাট কেস মানে আপনার কিসের সহায়তা নিতে হবে, গোল ডিফারেন্সের সহায়তা সবার আগে নেওয়া হবে, তারপরে নেওয়া হবে হচ্ছে গোল কে কত বেশি করেছে, অর্থাৎ গোল দিয়েছে কে কত বেশি সেই সংখ্যাটা, দেন এগুলোতেও যদি সমাধান না করা যায়, ডিটারমিনেশন না করা যায় 1-8 বেস্ট থার্ড পজিশন, দেন ইউ হ্যাভ টু গো ফর কন্ডাক্ট, অর্থাৎ ওই সংশ্লিষ্ট দলগুলোর ম্যাচে তাদের আচরণগত দিক কেমন ছিল, কে কয়টা লাল কার্ড পেয়েছে, কে কয়টা হলুদ কার্ড পেয়েছে। ঠিক একই প্রসঙ্গে জায়গা থেকে আমার খুব মনে পড়ছে ফার্স্ট ম্যাচটা খুব আগ্রহ নিয়ে দেখেছিলাম এই গ্রুপ থেকে, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, ডেফিনেটলি মেক্সিকো হোস্ট টিম, তাদের মানে বিশাল ফ্যান ফলোয়ার্স নিয়ে তারা হোস্ট মাঠে খেলেছে, কিন্তু সাউথ আফ্রিকা মেক্সিকো এর আগের বিশ্বকাপে ওপেনিং এনকাউন্টারে দেখা হয়েছিল, তখন ড্র ছিল, প্রবাবলি 2-2 আমি যদি ভুল না করি, কিন্তু এইবারে দেখেন 2-0 মেক্সিকো জিতল। কিন্তু আমার মনে হয় যে খেলার স্কোর লাইনকে ছাপিয়ে রেফারির কঠোরতা এবং 3-3টা লাল কার্ডের ব্যবহার পুরো ফুটবল আমাদের দর্শক শ্রোতাদের একবারে বিমর্ষ করেছে, মানে এত কঠোরতার সাথে যদি আপনি ম্যাচ পরিচালনা করতে থাকেন না, তাহলে ফুটবলের যে একটা চিরায়ত সৌন্দর্য আবেগ আবেদন আছে সেইখানে খানিকটা ভাটা পড়ে।
0: আসলে এবারে কিন্তু আসলে টেকনিক্যাল সাইডটা একটু স্ট্রং করা হয়েছে এবং সেই জায়গা থেকে একটু বেশি মনে হয় চুলচেরা বিশ্লেষণ করে বিষয়গুলোকে নির্ধারণ করা হচ্ছে, সেটাও কিন্তু একটা মানে বিষয় হয়েছে বা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে।
1: এবং কন্ডাক্ট যেহেতু বেস্ট থার্ড স্থান নির্ধারণের ক্ষেত্রে সামনে আসবে, প্রত্যেকটা দলকে সতর্কও থাকতে হচ্ছে, বেশি লাল কার্ড দেখা যাবে না, বেশি ইয়েলো কার্ড দেখা যাবে না, কারণ ইয়েলো কার্ড দেখলে আপনি ম্যাচে সাসপেনশনে পড়ে যাবেন, কোন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যদি ইয়েলো কার্ড দেখে ফেলে বা ইভেনচুয়ালি রেড কার্ড খেয়ে যায় তাহলে

0: যে ওই দলটা ওই একটা পার্টিকুলার কি প্লেয়ারের জন্য হয়তো পুরো টুর্নামেন্ট জুড়ে সাফার করতে থাকবে। আমি মনে হয় আমার প্রথম লিঙ্কের কথাটাই রাউন্ড অফ 32 থেকেই কিন্তু নক আউট স্টেজ, অর্থাৎ ওইখানে গিয়ে আগে থেকেই পট ঠিক করা আছে কে কার সাথে খেলবে, কোন গ্রুপ চ্যাম্পিয়ন কোন গ্রুপ রানার্স আপের সাথে রাউন্ড অফ 32 তে দেখা হবে, মানে মিট করবে। তো ওইখান থেকেই হারলে বিদায়। নক আউট স্টেজ মানে আপনি জানেন রেগুলেশন 90 মিনিটস প্লাস অ্যাডেড টাইম 30 মিনিটস, দেন টাই ব্রেকার, ডিটারমিনেশন হতে হবে। ওইভাবে করে রাউন্ড অফ 16 হবে, রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16, রাউন্ড অফ 16 থেকে তো বুঝতেই পারছেন আগেও হতো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, স্থান নির্ধারণী এবং ফাইনাল।
1: আমরা একটু হচ্ছে জার্মানির ম্যাচটাতে এসে যাই। আমরা আসলে ফরম্যাটটা নিয়ে কথা বলছিলাম, এবং কুরাশাও একেবারেই নতুন দল এবং প্রথমবারের মতো আসলে বিশ্বকাপ আসরে তারা জায়গা করে নিয়েছে। আমরা যদি ভুল না করি গতকাল যখন আমরা ম্যাচটা দেখছিলাম সেখানে আমরা দেখছিলাম যে তাদের যে ম্যানেজার বা কোচ ছিলেন যে ডিক অ্যাডভোকেট, তিনি কিন্তু কাঁদছিলেন যে বিশ্বকাপের আসরে তার দল খেলছে। এবং অনেক নথিপত্রে আসলে এসেছে যে 10টা বছর তারা কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য আসলে চেষ্টা করে গেছে। সেই প্রসঙ্গে আসবো, আরো একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্ন কি করুন।
2: বিশ্বকাপ তেমন ভালো লাগছে, কয়েকদিন ধরে যাচ্ছিলাম, তেমন নাম উপস্থাপনা করুন,
1: অসংখ্য ধন্যবাদ।
2: আর সেই সাথে আজকে আমন্ত্রিত অতিথি মহোদয়গণ খুবই সুবিবেচক, তাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে ব্রাজিলের যে ম্যাচটি চলে গেল সেখানে আমরা খেয়াল করেছি ব্রাজিল তেমন নৈপুণ্যতার খেলা দেখাতে পারেনি, তাদের দর্শককে অনেক হতাশ করেছে সাপোর্টারদেরকে। তো এই মানে টিম নিয়ে আসলে ব্রাজিল কতদূর পর্যন্ত এগোতে পারে বলে বিচারকরা মনে করছে, এবং সেই সাথে জার্মানি গতকাল যে চমৎকার নৈপুণ্যের খেলা প্রদর্শন করলেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তো জার্মানির পরবর্তী ম্যাচগুলো কেমন হতে পারে কিংবা কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বোদ্ধারা, এ ব্যাপারে একটু জানেন।
1: অসংখ্য ধন্যবাদ, মেহেদী হাসান মামুন, সাথেই থাকুন, আমরা অবশ্যই কথা বলবো তা নিয়ে। ব্রাজিল প্রসঙ্গে এসেছে, তবে জার্মানির প্রসঙ্গটা শেষ করে আমরা সেই কথায় যেতে চাই।
0: আমি মামুনের প্রশ্নের উত্তরও হয়ে যাবে আমার এই আলোচনাটা, আপনি যেখানে দুঃখিত যেখানে আপনি কিউটা দিলেন যে জার্মানি কুরাসাওর 1.5 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত কুরাসাও দ্বীপ দেশ, ক্যারিবিয়ান অঞ্চল থেকে তারা এসেছে
1: এবং ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ছোট দেশ মানে এখন পর্যন্ত,
0: এন্ড আ ভেরি ফার্স্ট টাইম, চারটা দেশ এবারে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে, ওয়ান অফ দেম কুরাসাও। এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে তো বাছাই পর্বে সেই কঠিন বৈতরণী পেরিয়ে আসতে হয়েছে, এখন 32 থেকে 48টা দেশ হওয়াতে কন্টিনেন্ট ওয়াইজ কিন্তু সংখ্যা বেড়েছে, যেমন আগে ইউরোপের 12টা সিট ছিল এবার সেখানে 16টা হয়েছে, প্লে অফ এর মাধ্যমে আরো একটা দুটো হওয়ার সুযোগ থাকে। তো এমনি করে এশিয়াতেও বেড়েছে, সব জায়গায় বেড়েছে। এখন জার্মানির এই 7-1 স্কোর লাইনকে ওই জার্মানি ভার্সেস ব্রাজিলের 2014 স্কোর লাইনের সাথে যারা মেলাচ্ছেন আমার মনে হয় যে তারা ফুটবল বোঝার থেকে একটু দূরে আছেন, ওইভাবে মেলানোর সুযোগ নেই। ব্রাজিল একটা হাই প্রোফাইল টিম, 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইয়েস একটা পার্টিকুলার ম্যাচে অঘটন ঘটে গেছে তাদের সাথে আনফর্চুনেটলি, এবং ব্রাজিল সমর্থকদের সেই জন্য বিভিন্নভাবে এই প্রতিবন্ধক করা হয়, বাট এটা সুযোগ থাকে না। তো কুরাসাও তো সত্যিকার অর্থে 39 মিনিট অব্দি ম্যাচে জার্মানিকে 1-1 সমতায় আটকে রেখেছিল, যদিও 6 মিনিটে জার্মানি গোল পেয়ে গেছিল, কিন্তু 21 মিনিটেই গোল শোধ করে কুরাসাও চমক দেখিয়েছে এবং 39 মিনিট তাদেরকে ব্লক করে
1: আসলে গোলটাও কিন্তু প্রত্যাশা করেনি হয়তো কেউ, কারণ জার্মানির বিপক্ষে আসলে কুরাসাওর মতো একেবারে নতুন একটা দল।
0: জার্মানির কোচ দেখিয়ে দেখেন বিখ্যাত ম্যানুয়েল নয়্যার, বিশ্বব্যাপী সেরা গোলরক্ষকদের ছোট্ট একটা তালিকা করলে ম্যানুয়াল নয়্যার আপনি ওখানে রাখবেন, তারপর ওই মানে গোল হয়ে গেলে তো আসলে ম্যানুয়াল নয়্যার হোক আর বিশ্বের সবচেয়ে সেরা গোলরক্ষকটাই হোক হয়ে গেলে তো হয়েই যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে জার্মানির গোল ক্ষুধাটা কমেনি, আপনি খেয়াল করুন যে কুরাসাও একটা নবাগত দল, অপেক্ষাকৃত অনেক উইকার, কিন্তু জার্মানির যে হাঙ্গারনেস, তারা যে অনেক দূর যেতে চায়, এবং তাদের রিজার্ভ বেঞ্চে দেখেন সবগুলো বেস্ট পসিবল চেঞ্জেস তারা করিয়ে রিজার্ভ বেঞ্চটাকেও পরখ করে নিয়েছে, দে ওয়ান্ট টু গো লং ওয়ে ইন দিস টুর্নামেন্ট। এখন ওই জায়গা থেকে আমার বলতে ইচ্ছে করছে যে জার্মানি রিয়েলি ইজ দ্য ডার্ক হোয়ার্স ফ্রম ইউরোপ, তাদের অনেক দূর যাওয়া সম্ভব এই দলটা নিয়ে, ওয়েল ব্যালেন্স মাঝমাঠ, এবং আপনি যদি আক্রমণ ভাগ দেখেন সাথে ডিফেন্স লাইন, এই তিনটা সেকশনে ওদের মানে ওয়েল ব্যালেন্সড একটা স্কোয়াড রয়েছে। এট দ্য সেম টাইম তাদের যে মানে কি বলবো গোলকিপার বিশ্বসেরা ম্যানুয়েল নয়্যার, জার্মানিকে নিয়ে আমি অনেক আশাবাদী। আর মামুন যেটা জানতে চাচ্ছিল, ব্রাজিল সত্যি কথা বলতে কি প্রথম ম্যাচটা হয়তো একটু হোঁচট খেয়েছে, নট আপ টু দ্য মার্ক মানিয়ে নেওয়ার ব্যাপার থেকে বিশ্বকাপের বড় মঞ্চে। আমি প্রিটি শিওর রাউন্ড অফ 32 তো বটেই, রাউন্ড অফ 16 পর্যন্ত ব্রাজিলকে ঝকঝকে দেখতে পাচ্ছি, তারপরে দেখা যাক।
1: পরের ম্যাচে আসতে চাই, সেটা হচ্ছে নেদারল্যান্ড এবং জাপান, এবং সেটা হচ্ছে গ্রুপ এফ এর ম্যাচ ছিল, যেটাতে 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচটি। এবং একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে নেদারল্যান্ড জিতেই যাচ্ছে, কিন্তু শেষ অবধি একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু জাপান তারা গোলটা দিয়ে সমতায় ফিরেছে।
0: দেখেন জাপান হচ্ছে এশিয়ান জায়ান্ট, সাউথ কোরিয়া জাপান টপ টু নেশনস ফ্রম এশিয়া ডেফিনেটলি। এবং আপনি ফুটবল বিশ্বকাপ যখনই আসে দেখবেন, লক্ষ্য করে খেলা দেখতে বসলে না কেন জানি অপেক্ষাকৃত উইক টিমটার প্রতি আপনার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়, তাকে ভেতর ভেতর সাপোর্ট।
1: এবং গত আসরেও কিন্তু সেম একটা বিষয় ঘটেছিল, যে আমার মনে হচ্ছে যে জাপানের খেলা যখনই আমরা দেখছিলাম সবাই খুবই উচ্ছ্বসিত ছিলাম যে তাদের যে পারফরমেন্স, এবং যেই রকমটা মনে করা হচ্ছিল তার থেকে অনেক বেটার পারফরমেন্স আমরা গত আসরেও জাপানের কাছ থেকে দেখেছি।
0: এবং এই যে বাংলাদেশ বেতার বিশ্বকাপ দমাম আয়োজন করেছে, কেন শ্রোতা মন্ডলীর কাছে, আমাদের যারা ফ্যান ফলোয়ার সবার কাছে এটার একটা বিশেষ আবেদন আছে, রাত জেগে ফুটবল খেলা দেখবে, সেই 86 থেকে আমরা দেখে অভ্যস্ত এবং সারাদিন এই ফুটবল নিয়ে আলোচনা করবে, সেই আলোচনায় আমার মনে হয় এক্সট্রা বাইট দিতে বিশ্বকাপ দামামা। তো সেখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা বাংলাদেশের সমর্থক ভক্তরা খেলা দেখে, দুই একটা ফ্যাক্টর কাজ করে দল পছন্দ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রি, নো ডাউট, মানে সেটা আমাদের ফার্স্ট চয়েস। নেদারল্যান্ডস জাপান ম্যাচে কিন্তু ডেফিনেটলি জাপানের ভক্ত সমর্থক এই অঞ্চলে অনেক বেশি ছিল, ওই একটা সফট কর্নার। আবার দেখবেন যে মুসলিম কোন কান্ট্রি যদি থেকে যায়, সেখানেও আমাদের একটা সফট কর্নার কাজ করে, তাদেরকে সাপোর্ট করতে ইচ্ছে করে।
1: ঠিক তাই, আমরা পরবর্তী দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, তবে সময়টা বলছে একটা ছোট্ট মানে আমরা বিরতিতে যাবো, একটু কিছুক্ষণ পরে আর একটু কথা চালিয়ে নিতে চাই। সেটা হচ্ছে যে আইভরি কোস্ট এবং ইকুয়েডর ম্যাচ, সেই সাথে আছে সুইডেন এবং তিউনেশিয়ার ম্যাচ। দুটো ম্যাচের রেজাল্ট একটু জানিয়ে রাখি, আইভরি কোস্ট তারা 1-0 গোলে জয় পেয়েছে ইকুয়েডরের বিপক্ষে ই গ্রুপের ম্যাচ, এবং এফ গ্রুপের ম্যাচ থেকে সুইডেন তারা 5-1 গোলে জয়লাভ করেছে তিউনেশিয়ার বিপক্ষে। সেই প্রসঙ্গটাতে আসি যে এই দুটো ম্যাচ কেমন দেখেছেন, কেমন মনে হয়েছে, এবং সম্ভাবনা কতটুকু দেখছেন?
0: না দেখেন, এই যে নেদারল্যান্ডস জাপান ম্যাচটার কথাও আমি একটু মানে শেষ করে তারপরে ওই ম্যাচ দুটোতে যেতে চাই। নেদারল্যান্ডস কিন্তু অনেক ঐতিহ্যবাহী দল, ইউরোপিয়ান টিম, তাদের ফুটবলের ঐতিহ্য আছে, ওয়ার্ল্ড কাপে একাধিকবার তারা কন্ট্রিবিউট করেছে এবং টপ 8, টপ 4 এই সমস্ত পর্যায়ে তাদের যাওয়ার মানে অভ্যেস আছে। তো ওই জায়গা থেকে জাপানের জন্য 2-2 নেদারল্যান্ডসের সাথে ড্র করা তো অনেক বেটার রেজাল্ট, এবং আপনি বলছিলেন যে শেষ মুহূর্তের গোলে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসছে। ওই গ্রুপে সুইডেন আরো একটা কঠিন দল, তিউনিশিয়ার সাথে জাপানের জিতে যাওয়ার চান্স থাকবে এই 1 পয়েন্ট, আর তিউনিশিয়ার সাথে ফুল 3 পয়েন্ট যদি পায়, সুইডেনের সাথে হারলেও যদি কম ব্যবধানে হারে, তখন ওই যে বেস্ট থার্ড হয়ে রাউন্ড অফ 32 এ যাওয়ার সুযোগ জাপানের সামনে হবে।
1: অর্থাৎ নেদারল্যান্ড, জাপান এবং সুইডেন এই গ্রুপ থেকে এই তিনটা দলে যাওয়ার একটা সুযোগ
0: রয়েছে। তিউনিশিয়া এখানে একেবারে অপেক্ষাকৃত মানে দুর্বলতম দল, ওই জায়গায় তিউনিশিয়ার বিরুদ্ধে হয়তো সবাই জেতার চেষ্টা করবে, তাদেরকে টার্গেট করবে এবং জিততে চাইবে, বিকজ রাউন্ড অফ 32 এর ইকুয়েশন থাকবে। এখন দেখেন সুইডেন 5-1 তিউনিশিয়াকে যে জাস্ট উড়িয়ে দিয়েছে, ন্যাচারালি কোয়াইট এক্সপেক্টেড, এজ পার ফিফা র্যাঙ্কিং সুইডেন অনেক বেটার সাইড, তাদের খেলার যে ধরন ধারণ এবং আক্রমণ ভাগ মাঠ সব জায়গায় তারা যথেষ্ট ব্যালেন্স, তো এক্সপেক্টেড রেজাল্ট হয়েছে 5-1, আমি একেবারেই বিস্মিত হইনি।
1: আমরা প্রেডিকশন নিয়ে একটু কথা বলবো, তার আগে হচ্ছে আরো একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন।
3: আমি বলতে চাচ্ছি যে আজ রাতে তো স্পেনের ম্যাচ আছে, তো এবার বিশ্বকাপের স্পেনের সম্ভাবনা।
1: আচ্ছা, অবশ্যই আমরা সেই প্রসঙ্গে কথা বলবো, আমাদের সাথেই থাকুন। ফোন কল নেওয়ার আগে বলছিলাম যে প্রেডিকশনের কথা, এবং শামসুল ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে 2010 বিশ্বকাপ থেকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে প্রেডিকশন চালু আছে, এবং সেই সময় আমরা পল দ্য অক্টোপাসের কথা শুনেছিলাম যার প্রেডিকশন সব জায়গায় ফলে যাচ্ছিল। এই মানে প্রেডিকশনের বিষয়টা 2014 এসে একটু চেঞ্জ হয়েছে। জার্মান একজন অর্থনীতিবিদ রয়েছেন যার নাম হচ্ছে জ্যাকিম ক্লেমেন্ট, এবং তিনি প্রেডিকশন দিয়ে যাচ্ছিলেন, প্রত্যেকটা প্রেডিকশন তার কিন্তু সঠিক প্রমাণিত হয়েছে। এই আসরটিকে ঘিরেও কিন্তু তার কিছু প্রেডিকশন আছে, এবং সেখানে নেদারল্যান্ডস এর নাম আছে। তিনি যেটা বলছেন যে নেদারল্যান্ডস এবার শিরোপা জিতবে, আপনি আসলে এই জায়গায় কতটুকু মনে করছেন নেদারল্যান্ডকে, যেহেতু আমরা রিসেন্ট তাদের জাপানের সাথে খেলাটা দেখলাম?
0: না, ওয়ার্ল্ড কাপ জিতে না এর জন্য আপনার হচ্ছে শুধু যোগ্যতা, সামর্থ্য, ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা, এগুলো ম্যাটার করে না। গিভেন ডেতে কে কেমন ভালো খেলছে, এট দ্য সেম টাইম একটা চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে গেলে, ফাইনাল পর্যন্ত খেলতে গেলে অনেকগুলো ম্যাচ ধাপ পেরোতে হবে, নক আউট স্টেজে নানা রকমের হাসেল টাসেল থাকে, তারপরে এইবার যে কঠোরতা অবলম্বন করা হচ্ছে, অনেক কি প্লেয়ারকে আপনি হারিয়ে ফেলতে পারেন, অনেকে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যেতে পারে, তার যোগ্য রিপ্লেসমেন্ট সবসময় আপনার হাতে অ্যাভেলেবল আছে কিনা ইউ নেভার নো। সবকিছু মিলিয়ে এটা প্রেডিক্ট করা খুবই টাফ। তবে চার থেকে আটটা শীর্ষস্থানীয় দলের নাম তো আমরা যারা মোটামুটি ফুটবল ফলো করি বিশ্ব ফুটবল তারা বলতেই পারি, সেই জায়গায় নেদারল্যান্ডসকে টপ এইটে রাখা যায়, কিন্তু আমি নেদারল্যান্ডসকে টপ ফোরেও দেখছি না।
1: আমরা সে প্রেডিকশন নিয়ে একটু কথা বলবো, তবে আমরা এ পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। আমাদের সাথেই থাকবেন শ্রোতা বন্ধু, বিশ্বকাপ দামামা চলছে, দর্শক শ্রোতা যারাই যুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন, ছোট্ট বিরতি শেষে ফিরছি আবারও কথা বলা নিয়ে।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
5: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বি।
1: বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। তামান্না সিদ্দিকী রয়েছি আপনাদের সাথে, এবং সেই সাথে আমাদের আজকের আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই, আমরা আসতে চাই আজকের ম্যাচের প্রসঙ্গে। আজকে কিন্তু চারটি ম্যাচ রয়েছে, এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে কারা কারা মুখোমুখি হতে যাচ্ছে, আমরা সেখানে কিন্তু আজকেও যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাদের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হচ্ছে স্পেনের একটি ম্যাচ রয়েছে কেভার্ডের সাথে, এবং নতুন দলের সাথে অবশ্যই খেলা বেলজিয়াম এবং ইজিপ্টের মধ্যকার একটি ম্যাচ রয়েছে, আর সেই সাথে সৌদি আরবিয়া উরুগুয়ের ম্যাচ রয়েছে আজকে, এবং একই সাথে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে নিউজিল্যান্ড তারা খেলবে ইরানের সাথে। তো চারটি ম্যাচ প্রসঙ্গে একটু যদি দ্রুত আমরা একটু কথা বলি, কারণ সময়টা প্রায় শেষের দিকে।
0: হ্যাঁ, না দেখেন, স্পেন কেভার্ডের ম্যাচে ডেফিনেটলি স্পেন হট ফেভারিট, এবং আমার বিবেচনায় স্পেন যেই ধারের যেই মানের টিম আমি তাদেরকে শেষ চারে দেখছি। সৌদি উরুগুয়ের ম্যাচে ডেফিনেটলি উরুগুয়ে মাচ বেটার সাইড দেন সৌদি আরবিয়া। তবে গত ওয়ার্ল্ড কাপে মনে আছে নিশ্চয় আর্জেন্টিনাকে এই সৌদি আরবিয়া রুখে দিয়েছিল। বেলজিয়াম ইজিপ্ট ম্যাচে ভেরি হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে দুজনেই খুব কাছাকাছি মানের দল। স্টিল আই উইল গো উইথ বেলজিয়াম, তাদের ফুটবলে একটা ঐতিহ্য আছে। এবং নিউজিল্যান্ড ইরান ম্যাচে ইরানকে এগিয়ে রাখছি। ইরানকে নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে, ভিসা পায় কি পায় না, কিভাবে যাবে আমেরিকার মাঠে গিয়ে খেলবে, বৈশ্বিক যে জিও পলিটিক্যাল ব্যাপারগুলো এবারে বিশ্বকাপে দারুণভাবে আলোচিত হয়েছে সেটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। স্টিল মাই মানি ফর ইরান এগেনস্ট নিউজিল্যান্ড।
1: আমরা আরো একটি ফোন কল নিচ্ছি। সালাম আলাইকুম, কে আছেন, কোথা থেকে আছেন?
6: তুষার মাহমুদ, ঢাকা থেকে।
1: জি, আপনার প্রশ্নটি করুন।
6: অনুষ্ঠান খুবই ভালো লাগছে, তাহলে যান আমার প্রশ্ন হলো, এবার ইরান তো যুদ্ধে জড়ানো একটা দেশ, ইরান এবং কেমন পারবে, ফলাফল কেমন করতে পারে বলে আশা করা যায়, সেটার সম্পর্কিত মতামত আছে?
0: না, ইরান আপনার আজকের ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে বেটার সাইড বলে আমার মনে হচ্ছে, এবং হয়তো ভালো করবে, জয় শুরু করতে পারে নিউজিল্যান্ডের সাথে, কিন্তু এদেরকে খুব বেশি দূর দেখার সুযোগ আমাদের নেই। অ্যাট বেস্ট ইরানের পক্ষে রাউন্ড অফ 32 এর নক আউট স্টেজে যাওয়া সম্ভব।
1: আমরা একটু আমাদের ফেসবুক লাইভের চোখ দিতে চাই, কারণ সেখানে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমাদের বাংলাদেশ বেতারের যে পেজটি রয়েছে সেখানে লাইভ চলছে, এবং দেখতে পাচ্ছেন যে মেহেদী হাসান মামুন, তার কল আমরা নিয়েছি, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছে। এম সবুজ মাহমুদ রয়েছেন আমাদের সাথে, তিনি আসলে জার্মানি বনাম কুরাসাওয়ের যে খেলাটি হয়েছে 7-1 গোলে সেইটার মিল পাচ্ছেন এরকমটা জানিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরফিন রয়েছেন, লিখেছেন যে আমার মনে হচ্ছে যে ব্রাজিল আগেই বাদ পড়বে এবার, ব্রাজিল সমর্থকরা কিন্তু এই কথা একেবারেই রেগে যাবে, এটা আমি একদম শিওর বলতে বলতে পারি। হীরামন শেখ রয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন, ফয়সাল আহমেদ শিপন আছেন, আর সেই সাথে লিখেছেন যে আলমগীর তালুকদার লিখেছেন বিশ্বকাপ দামামা শুনছি এবং খেলা বিষয়ে সমৃদ্ধ হচ্ছে, ধন্যবাদ। ইয়াকুব আলী সরকার রয়েছেন আমাদের সাথে, শেরপুরের আমাদের শ্রোতা, এবং তিনি লিখছেন যে আচ্ছা দুজন মানে আমাদের দুজনের কথা তার খুবই ভালো লাগছে, এটা তিনি লিখেছেন বাংলাদেশ বিশ্বকাপ থেকে কত দূরে?
0: অনেক দূরে, কেননা লম্বা একটা বাছাই পর্ব পেরিয়ে যেতে হয়। এই যে ব্রাজিলের সমর্থকরা কথা বলছেন বা তাদের বিরোধীরা কথা বলছেন, তাদের বিরোধী মানে তো আর্জেন্টাইন সমর্থকরা, আর্জেন্টাইন সমর্থকদের ম্যাচ কিন্তু আমাদের এখনো দেখার সুযোগ হয়নি। তাদের ম্যাচটা 17 জুন সকাল 7টায় বাংলাদেশ সময়ে ম্যাচটা হবে এবং প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, সেদিকে সবার দৃষ্টি থাকবে। ব্রাজিলের মতোই কি আর্জেন্টিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে শুরু করে
1: নাকি দাপটের সাথে শুরু করে হাত দিয়ে করে? গত বছরে হাত দিয়ে শুরু করে ক্যাপটা কিন্তু আর্জেন্টিনাই নিয়েছিল। আচ্ছা ইয়াকুব আলীর আরো একটি প্রশ্ন কিন্তু রয়েছে যে জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স, মরক্কোর মতো দলে ভক্ত সাপোর্টার কম হওয়ার পেছনে কারণ কি?
0: না, এটা তো হচ্ছে ঐতিহ্যবাহী দল, মেসিকে আমরা চিনি, মারাডোনাকে চিনি, আর্জেন্টিনার পেলে এবং সেই মারাডোনা, সেই জায়গা থেকে এই দুটো দলের জনপ্রিয়তা অনেক বেশি। আমার মনে হয় সময় ফুরিয়ে গেছে,
1: আসলে তাই, আমাদের সময় ফুরিয়ে গেছে, কথা আসলে ফুরায় না, কারণ বিশ্বকাপের এতগুলো দল, এতগুলো ম্যাচ, সব ম্যাচ নিয়ে কথা বলতে থাকলে সারাদিন ব্যাপী আসলে কথা বলা যায়, কিন্তু সময়ের হিসেবে যেহেতু আমাদের চলতে হয় তাই আজকের মতো এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। শামসুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারাও আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু পুনঃপ্রচার অর্থাৎ আবারও শুনতে পাবেন, দেখতে পাবেন ঠিক বিকেল 5:10 সেটা দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এ প্রান্ত থেকে তামান্না সিদ্দিকী বিদায় নিচ্ছি।

এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন তামান্না সিদ্দিকী। প্রকৌশল সহযোগিতায় প্রকৌশল নির্দেশনায় সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ বেতার ঢাকা।

0: রাতের বাজে বারোটা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। এদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও। বাংলাদেশ বেতার ঢাকা।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়া আলাইকুম আসসালাম।
5: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
6: তাইলে
5: একটা জরুরি কথা বলি।
6: বলেন।
5: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
6: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
5: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
6: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
5: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
6: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
5: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
6: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
5: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
6: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
5: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন, কেমন?
6: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না,
1: শেষে হাসপাতালে নিতে হইল।
5: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
5: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
5: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
5: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
5: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
5: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
7: স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন, ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন এবং ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন, জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন, স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরে প্রশান্তিভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রচণ্ড গরমে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানি ঝাপটা দিন বা গোসল করুন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে লক্ষ্য রাখুন। এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন দেশের গান, শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গানটির গীতিকার প্রাণগোপাল বিশ্বাস এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদারের কণ্ঠে শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী আফরোজা ইয়াসমিন।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আফরোজা ইয়াসমিন, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: বা উদ্যোগগুলোর সার্বিক অগ্রগতির বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চান। ইতিমধ্যে কতগুলো এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং বাকিগুলো বসানো হবে কবে এ বিষয়ে তথ্য চান তিনি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। সভায় রাজধানীর সড়ক থেকে পুরনো ও অনুপযুক্ত যানবাহন অপসারণ নিয়েও আলোচনা হয় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে তিনি 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে একথা বলেন। বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বল এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করে অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এদিকে সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, সড়ক মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা হ্রাস করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি আজ রাজধানীর তথ্যভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস স্মরণে এবং ফ্যাসিবাদী মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে বলেও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন আতাউর রহমান খানের প্রেস কমিশনের আদলে সাবেক একজন বিজ্ঞ বিচারপতির নেতৃত্বে এই গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষিপণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারাদেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 15-20 জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিক ব্যবস্থাপনায় এসব কোল্ড স্টোরেজ পরিচালিত হবে এবং এগুলো সৌর বিদ্যুৎ চালিত হবে। তিনি জানান, এসব মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে প্রায় 40,000 কৃষক সরাসরি এর সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে। মধ্যস্থকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতরাতে একথা জানান। তিনি বলেন, লেবানন সহ সকল ফ্রন্ট থেকে অবিলম্বে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময়ে আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে স্পেন এবং নবাগত ক্যাপ ভার্দে মুখোমুখি হবে। বেলজিয়াম ও মিশরের মধ্যকার খেলাটি শুরু হবে রাত 1টায় সিয়াটল স্টেডিয়ামে এবং রাত 4টায় মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরব। অপর ম্যাচে ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল সকাল 7টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মাঠে নামবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। campaign program began at 8 wards of Jashor Purushabad today to create awareness about dengue. Chairman of the Red Crescent Society and administrator of Jila Parishad Dilawar Hussain Khan Khokon inaugurated the program at the Red Crescent Society office premises as the chief guest. The secretary of the organization and officials of the concerned departments were present at the time. A preparatory meeting was held at the Mohammadpur Upajila Nirbhai Officers Conference Room in Magura today to celebrate Nozrul Borsho on June 18. The meeting have taken elaborate programs on the occasion. The programs include discussion meeting, cultural function, essay and painting competition. Presided over by the Upajila Nirbhai Officer, the meeting was attended by the Assistant Commissioner Land, Upajila Health and Family Planning Officer, President of the Press Club, politicians and officials of the concerned departments. The Upajila Administration organized it. A three-day-long workshop on the horticulture and nursery management concluded at the District Social Services Office in Baghdad today for self-employment of unemployed youth. The Deputy Director of the Social Services Department attended it as the chief guest. The Sadar Upajila Agriculture Officer, Assistant Director of Social Services Department and trainees including 25 youths took part in it. The District Social Services Office arranged it. Footballs were distributed among the students of 167 government primary schools of Paigas Upajila in Khulna today. The Upajila Nirbhai Officer distributed this at a function arranged at the Upajila Purishad Auditorium as chief guest. The Upajila Primary Education Officer, Social Service Officer, headmasters of various primary schools and local elite were present on the occasion. The Upajila Sports Association arranged it. Wheelchairs were distributed among 29 disabled of different unions at the Devhata Upajila Models Mosque Hall Room in Shatkhira today. The Upajila Nirbhai Officer distributed the wheelchairs as the chief guest. Presided over by the Upajila Social Services Officer, the function was attended by the politicians, local elite and the officials of the concerned departments. The Social Services Department organized it. A digital smart board was given at Arpara Secondary Girls School in Shalika Upajila of Magura today to improve the quality of education at the secondary level. The Upajila Nirbhai Officer handed over the smart board to the headmaster of the school as the chief guest. The teachers, students, guardians and politicians including local elite were present at the time. The Upajila Administration organized it. A mobile court has collected 30,000 taka as fine from a fertilizer dealer at Dariapur Bajar under Mujibnagar Upajila in Mehepur today. This fine was made in allegation for smuggling fertilizer from the godown. The Upajila Assistant Commissioner Land conducted the drive. Meanwhile, the National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 50,000 taka as fine from a trader conducting a special drive at the Mujib Road of the town in Jashor today. This fine was made in allegation for selling food in an unhygienic environment. The members of Border Guard Bangladesh BGB seized a large amount of drug, including different Indian products, worth of 15,54,000 taka, conducting drives at different borders area of Gangni Upajila in Mehepur today. Later, a press briefing was arranged on the occasion. Football and Brothers 11 defeated Bondhu 11 3-2 goals in the 8 teams football tournament at Talkhori Union Parishad Ground in Shalika Upajila of Magura today. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-north-westerly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Jashor, Kustia, Rajshahi, Pabna, Bogura, Faridpur, Dhaka, Tangail, Moymenshing, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pours in these areas are to west caution in signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.6 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ের অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমরা কজন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাদিজাতুল কোবরা ও আমি সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুরের কোনো নির্দিষ্ট সীমা নেই, নেই কোনো নির্দিষ্ট রং। কখনো সুর আমাদের হাসায়, কখনো বা ভাষায় স্মৃতির ভেলায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিওর মিষ্টি আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওর আকাশ জুড়ে নামবে সুরের বৃষ্টি। কোনো একটা নির্দিষ্ট ধারায় আজ আমরা আটকে থাকব না। আধুনিক ছায়াছবি, নজরুল রবীন্দ্রনাথ থেকে শুরু করে দেশ ও মাটির গান, সব কিছুরই ছোঁয়া পাবেন আজকের আমাদের এই পাঁচমিশালি গানের আসরে। পুরোটা সময় জুড়ে আপনাদের প্রিয় গানগুলো নিয়ে সঙ্গী হিসেবে আছি আমি, সুদীপ কুমার কুণ্ডু। তো চলুন একসঙ্গে ডুব দেওয়া যাক সুরের বৈচিত্র্যময় এক মহাসমুদ্রে।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করেছেন। আজ রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল তৃতীয় সভা। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী রাজধানী জুড়ে এআই চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা

শ্রোতা বন্ধুরা, রফিকুর রশিদের কথায় মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে প্রিয় স্বদেশ এবং অপরূপ প্রকৃতি রূপের বর্ণনায় আমরা মোহিত হচ্ছিলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন পাঁচ মিশালি গানের আয়োজনে। আমরা এবারে চলে যাব রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের ভেলায়।

শ্রোতা বন্ধুরা, বিচ্ছেদের মাঝেও ভালোবাসার অসীম আশা ও শূন্যতা চিত্র ফুটে উঠবে এবারের গানে। চলুন শুনে নিই কাজী নজরুল ইসলামের কথায়, মোহাম্মদ গোলাম সোহরাবের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন পাঁচ মিশালি গানের আয়োজনে। আমরা এবারে চলে যাব একটি মাটির গানে, অর্থাৎ পল্লী গীতি শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচমিশালি গানের আয়োজনে যুক্ত আছেন, আর আয়োজনমালায় এবার শুনবেন একটি আধুনিক গান আবু আফফান রোজ বাবুর কণ্ঠে।

বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 17 জুন বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতাবন্ধুরা, আপনারা যুক্ত ছিলেন পাঁচ মিশালি গানের আয়োজনে। আমরা আয়োজনমেলার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আয়োজনমেলার সর্বশেষ শুনব একটি ছায়াছবির গান, আমার অন্তরে তুমি, ছায়াছবি থেকে খালিদ হাসান মিলু ও ডলি শান্তনীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, সুরের কোনো সীমানা নেই, কোনো দেয়াল নেই, আর তাই আজকের পাঁচমিশলে আয়োজন থেকে আমরা এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরের মায়ায় ডুবে থাকবেন, এই প্রত্যাশায় শুভ বিদায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল শুনবেন।

سلام بار.

سلام با آر با

سلام بار بار.

0: سلام با
1: আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন না দিলে

0: বরকতে তার হবরে পা।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা নাতে রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামনি মণ্ডল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক 2025-26 অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদদের জন্য চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং ক্রীড়াবিদ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় খুলনা জেলা থেকে 58 জন ক্রীড়াবিদ চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন এবং 15 জন ক্রীড়াবিদ শিক্ষার্থী ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন। যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে নজরুল বর্ষ পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা, আবৃত্তি ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা।

0: জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান আজ যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইদ এতে মুখ্য আলোচক ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, প্রেস ক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফসলের সাধারণ পোকামাকড় ও রোগ শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অব কমন ক্রপ পেস্ট অ্যান্ড ডিজিজ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের এসপিএম ড. মোহাম্মদ মোস্তফা কামাল ও এএসপিএম প্রফেসর ড. মোসাম্মদ সাবিহা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। পরে চারটি টেকনিক্যাল সেশনে ফসলের রোগবালাই ও পোকা শনাক্তকরণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরোখাদা উপজেলার প্রান্তিক কৃষকরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাদকাশক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক এক কর্মশালা সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাদকের ভয়াবহ কুফল, যুব সমাজের উপরে নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর, 33 বিজেপি সহকারী পরিচালক ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে দুস্থ রোগীদের কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এক সেমিনার আজ বাগেরহাট 250 সজ্জা জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয়। সেমিনারে দুস্থ রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি মানবিক ও সামাজিক সহায়তা প্রদানের উপায় তুলে ধরা হয়। 250 সজ্জা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদ চত্বরে আজ স্বামী পরিত্যক্তা, বিধবা ও অসহায় 18 জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপকারভোগী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কোস্টগার্ড সদস্যরা আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 33 লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য সহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে। জব্দকৃত এসব মালামাল সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ যশোরের মনিরামপুর উপজেলা শহরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে 3টি বেকারি প্রতিষ্ঠানের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: আসেন আসেন, একটু বৃষ্টি একটু ভালো, তার মধ্যে দিয়ে আমরা সবাই যে বর্তমান এখন তো বর্ষাকালের বৃষ্টি হবেই, আর বর্ষাকাল মানেই এখন গাছ লাগানোর সময়, সে গ্রাম হোক আর শহর হোক। বিশেষ করে শহরে যারা বসবাস করেন তাদের পরিবেশ কিন্তু খুবই খারাপ হয়ে যায়, নানান রকম ধোঁয়া থেকে শুরু করে নানা রকমের মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, যার ফলে গাছ লাগানো খুব খুব
4: দরকার।
3: শুধু গাছ লাগানো না, একটা বনায়ন সৃষ্টি করার দরকার।
5: হ্যাঁ ঠিক কথা বলছো,
3: তো ঠিক কথা যখন বলছি, কিন্তু আরো ভালো করে শুনবো আমরা একটু পরে। হ্যাঁ, এই বিষয়ে বলা হবে শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়নে আমাদের কি করণীয় আছে, মানে আমরা কি করতে
4: পারি,
3: এই বিষয়টা নিয়ে একটু পরে আমরা একটা আলোচনা শুনবো। নিশ্চয়ই তোমরা এটা ভালো করে শুনবে। তো শুরুতে আমরা বিলাতি ধনিয়া চাষ নিয়ে একটা প্রামাণ্য অনুষ্ঠান চলো শুনে নি।
6: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমরা এসেছি রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার সাকরাছড়ি গ্রামে। আমাদের এই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে কাপ্তাই উপজেলাতে বিলাতি ধনিয়া একটি উচ্চ মূল্যের ফসল, এবং এই বিলাতি ধনিয়া চাষ করে অনেক কৃষক প্রতি বছর লাভবান হচ্ছেন। এখানে আমাদের সাথে আছেন আমাদের কৃষক ভাই, যিনি বিলাতি ধনিয়া চাষ করেছেন, আমরা তার সাথে কথা বলব। তো জ্যোতির্ময়বাবু, আপনি কেমন আছেন?
7: ভালো।
6: আপনারা এই বিলাতি ধনিয়া কত বছর ধরে চাষ করছেন?
7: এটা তো বহু বছর ধরে চাষ করছে স্যার।
6: আমরা দেখতেছি আপনার এই বাগানে নিচে এই বিলাতি ধনিয়া এবং উপরে আপনারা মাচা দিয়েছেন, এই মাচাটা কেন দেন আপনারা?
7: মাচাটা ছায়ার জন্য স্যার।
6: ছায়ার জন্য, মানে বিলাতি ধনিয়া চাষের জন্য ছায়া লাগবে।
7: ছায়া লাগবে।
6: এই মাচায় তো তাহলে আপনারা আরো সবজি চাষ করতেছেন? কি কি সবজি করেন মাচায়?
7: পয়সা আছে, আবার আপনার বরকরি আছে, তারপরে কদু আছে, তারপরে ওই জিগা জিয়া আছে।
6: আপনাদের এই যে বিলাতি ধনিয়া চাষের লাভজনক দিক কোনটা?
7: লাভজনক ধনিয়া পাতাগুলো স্যার।
6: এই পাতাগুলো আপনারা কেমন দাম পান?
7: বর্তমানে এখন তো 80-90 টাকা কেজি প্রতি
6: কেজি 80-90 টাকা। আপনাদের যে ব্যয় হয় বীজ কিনা থেকে শুরু করে অন্যান্য ব্যয়, আপনাদের লাভ কেমন হয়?
7: লাভ মোটামুটি হয় স্যার, বীজ যদি ভালো পড়ে ওইটা একটু ভালো হয় আর কি।
6: আপনারা বীজ কোথা থেকে কেনেন? নিজেরা কি বীজ উৎপাদন করেন?
7: নিজেরা করলে স্যার ওই জমিনে থেকে, কিন্তু বীজ গুলো একটু ভালো হয় না, পাহাড়ের বীজ গুলো ভালো হয়।
6: তার মানে আপনাদের সবার বীজ করার সুযোগ নাই?
7: সুযোগ নাই স্যার।
6: বীজের দাম কেমন থাকে?
7: বীজের দাম 7-8 হাজার উপরে থাকে।
6: 8 হাজার?
7: 8 হাজার।
6: 1 কেজি বীজ দিয়ে কতটুকু জমিতে করা যায়?
7: এই যে আপনার 4,000 টাকা স্যার 8 কেজি লাগে।
6: আপনাদের এখানে 4,000 টাকাকে 1 কানি বলে?
7: 1 কানি বলে।
6: 1 কানির জন্য 8 কেজি লাগে?
7: 8 কেজি লাগে।
6: তো এটা মাঠে কয় মাস থাকে আপনাদের?
7: মাঠে আপনার 4-5 মাস থাকে।
6: এই 4-5 মাস পরে আপনাদের সকল খরচ বাদ দিয়ে কত টাকা লাভ আসে?
7: দাম যদি পাই তাহলে ভালো লাভ হয় আর কি স্যার। মাঝে মধ্যে তো এই 30-35 টাকা হলে তো আমাদের কৃষকের একটু লস হয়, মানে আপনার 60-এর উপরে থাকতে হয়, তাহলে একটু লাভবান দেখি আর কি।
6: না, মনে করেন আপনার এভারেজ 60-এর উপরে থাকলো, সেক্ষেত্রে এই 40 শতক জমিতে কত টাকা লাভ হয় খরচ বাদ দিয়ে?
7: খরচ বাদ দিয়ে 2-2.5 লক্ষ টাকা থাকবে
6: এই 40 শতক জমিতে। এটা তো অনেক লাভজনক একটা ফসল।
7: অনেক লাভজনক হলেও স্যার সবার তো করা সম্ভব না, কারণ আমরা তো 10-12 কেজি ফেলে ওই ধরনের লোক নাই, আমরা ফেলে 2 কেজি বা 1 খানি কেজি ফেলি।
6: অল্প জায়গায় করে?
7: অল্প জায়গায় করে।
6: তো এটা যদি আপনারা বৃহৎ আকারে বাণিজ্যিক আকারে করেন, আমরা দেখেছি অনেকে অনেক জায়গা নিয়ে করে, তাহলে তাদের এই লাভ ওরকম হচ্ছে। এখন আমরা যদি অন্যান্য কৃষক ভাইদেরকেও যারা এখনো করে নাই তাদেরকে এই বিলাতি ধনিয়া চাষ করার জন্য বলতে চাই, তাহলে আপনারা তাদেরকে কি বলবেন?
7: শুধু তারা ইয়া করবো, আপনাদের যে কৃষি অফিসাররা আছেন মতামত নিয়ে আমরা এই ধরনের
6: তারা লাভবান হতে পারবে।
7: পারবে।
6: উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি ধরনের সাহায্য সহযোগিতা?
7: সাহায্য সুবিধা ওনাদের কাছে গেলে আমরা ওই ওষুধের ব্যবস্থা করে দেয়, কোন জায়গাতে এই পচা রোগে কি মারবো, অর্থাৎ লাল রোগে কি মারবো, ওইগুলো একটু পরামর্শ পাই।
6: এই মাছাটা কি ওই 4-5 মাস পরে ভেঙে দেন নাকি রেখে দেন?
7: ওই মাছাটা তো ভেঙে দিই, কিন্তু মাছাঙ্গের মধ্যে স্যার বেশি শাকসবজি হলেও তার ফাটাগুলো ভালো হয় না, একটু কমাই রাখতে হয়।
6: বুঝতে পারছি। অর্থাৎ উপরে একটু কম কম শাকসবজি রাখেন। আর এই বিলাতি ধনিয়ার একটা গাছ থেকে কয়বার পাতা সংগ্রহ করা
7: যায়?
6: বীজ বপনের কতদিন পর থেকে বিক্রি করতে পারেন আপনি?
7: বিক্রি করতে পারি যদি পানি থাকে 3 মাসে হয়ে যাবে।
6: তার মানে 3 মাস থেকে আপনার শুরু?
7: শুরু।
6: দ্বিতীয়বার কতদিন পরে নিয়ে যাবে?
7: 15-20 দিন পরে। আরো
6: 15-20 দিন পর আবার পাওয়া যায়? এইভাবে 4-5 বার একটা গাছ থেকে আপনারা পাতা নিতে পারেন। তো আপনাদের পানির ব্যবস্থা রাখতে হয়?
7: অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হয়।
6: আর সারটার কিভাবে দেন?
7: এটা আমরা ওই যে ডিলারে গেলে অনুমান করে ওষুধপত্র নিয়ে আসি আর কি।
6: আচ্ছা, এটা তাহলে আপনারা এই চাষাবাদ করে খুশি?
7: অবশ্যই,
6: যেহেতু আপনাদের লাভ হয় বললেন। জ্যোতির্ময় বাবুকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সুভাষ দে। আমরা তার কাছ থেকে শুনবো এই বিলাতি জনিয়া চাষের কথা।
4: এই যে আমাদের এই কাপ্তাই উপজেলায় মশলা জাতীয় ফসলের মধ্যে সবাই আগ্রহী ফসল হচ্ছে গিয়ে এই বিলাতি জনিয়া, এবং অনেক কৃষক আর্থিক অভাবের কারণে ওরা এই বিলাতি জনিয়া চাষাবাদ করতে পারে না, তবে যারা করে তারা সবসময় লাভবান হয়। তো আমরা অনেকবারই বিভিন্ন জায়গায় তাদের পরামর্শক্রমে তারা বলে তাদেরকে যদি বীজের ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু বীজের দাম অনেক বেশি সেজন্য তারা বড় আকারে চাষাবাদ করতে পারে না। তো তারপর আমরা চেষ্টা করি যে তারা বীজ কিনে সে বীজটা যাতে একটু শোধন করে কিভাবে লাগালে সুবিধা হবে তারা আমাদের থেকে পরামর্শ নেয়, সে
5: পরামর্শ শোধন করার জন্য
4: পরামর্শ দিয়ে থাকি আমরা। তার পরবর্তী বিভিন্ন রকম রোগের আক্রমণ না হয় তার জন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ হচ্ছে আমরা পরামর্শ দিয়ে থাকি, সে পরামর্শ অনুযায়ী তারা চাষ করে এবং লাভবান হয়। বিগত দুই তিন বছর যাবত তারা অনেক লাভবান হচ্ছে এবং তারা সেই লাভের কারণেই তারা এই ধান বিলাতি জনিয়া করতে খুব আগ্রহী থাকে। বিশেষ করে রবি ফসল তোলার একটু আগে করে তারা লাগিয়ে থাকে, তারা ধানের পরিবর্তে অনেকজনে এই বিলাতি জনিয়া চাষ করে কারণ ধানের চেয়েও এই বিলাতি জনিয়া তারা চাষ করে লাভ বেশি করে থাকে।
6: ধন্যবাদ আপনাকে।
4: ধন্যবাদ।
6: আমরা এতক্ষণ বিলাতি ধনিয়ার বিভিন্ন চাষাবাদ পদ্ধতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। আমরা জানি যে এই বিলাতি ধনিয়া আসলে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফসল, তো এই জমিতে সাথী ফসল হিসেবে যেহেতু অন্যান্য শাকসবজি চাষাবাদ করা যাচ্ছে, একই সাথে দুইটা ফসল চলে আসছে এবং খুব অল্প সময়ের মধ্যে কৃষকরা ক্যাশ ক্রপস হিসেবে এটাকে ব্যবহার করতে পারছে এবং ওনারা বাজারে অধিক মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন। তো আজকে এ পর্যন্তই। আমরা এই বিলাতি ধনিয়ার চাষাবাদের জন্য যে কৃষকদের মতামত শুনলাম, ধন্যবাদ শ্রোতা মণ্ডলীদের।
3: হ্যাঁ, আমরা বিলাতি ধনিয়া চাষ সম্পর্কে শুনছিলাম, বেশ অনেক কথা শোনা।
2: বিলাতি ধনিয়া পাতা গাছ মনে করে একবার লাগাইলে আর লাগানো লাগে
8: না। এই বিলাতি ধনিয়া গাছে এটা এমনই ভালো যে এক লাগলেই হয়, দেখবা যে সারা উঠান ছায়া গেছে।
2: এটা কিন্তু অনেক সুগন্ধি।
8: হ্যাঁ,
3: তো আমি জানাই দিই আগামীকালকে 16 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠান, মানে আমাদের
8: এই অনুষ্ঠান
3: আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আর শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলানগর ঢাকার মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ শফিউজ্জামান। তো শ্রোতা ভাই বোনেরা, এ বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাই জন্য আপনারা টেলিফোন করতে পারেন 02448132684 থেকে 70 পর্যন্ত এবং 02448132977 থেকে 79 পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি 02448132684 থেকে 70 পর্যন্ত এবং 02448132977 থেকে 79 পর্যন্ত নম্বরে ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। তো চলো এবার একটা গান শুনি আমরা, কৃষি বিষয়ক গান। শিল্পী শহীদুল ইসলাম রাজু, শহীদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেলক পুরু আর সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। কৃষি বিষয়ক গানটা শুনি আমরা।

0: দেখছো শাকের কত গুণ। আচ্ছা, তো আমরা শুরুতে যেমনটা বলতেছিলাম যে শহরের পরিবেশ রক্ষা করা, সেখানে একটু নগর বনায়ন তৈরি করা, এখানে আমাদের সবার কিছু না কিছু দায়িত্ব রয়েছে। যারা আমরা শহরে থাকি তারা কিন্তু শহরটাকে অন্তত পরিবেশ দূষণ থেকে বাঁচাতে চাই, তাহলে বনায়ন করার প্রয়োজন। এবং কি করতে হবে আমাদের সে সম্পর্কে বলছেন জনাব AMM জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফতেমা জবুননেসা। তো চলো আমরা শুনি জনাব AMM জহিরুদ্দিন আকনের কথা।
1: একটি দেশের জন্য বনাঞ্চল ভীষণ প্রয়োজনীয়। আমরা জানি যে একটি দেশের আয়তনের কমপক্ষে 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান সময়ে একটু একটু করে জমির পরিমাণ কমে গিয়ে মানুষ বেড়ে যাওয়ার কারণে নগর পরিকল্পনা আরও বেশি বেড়ে গিয়ে স্বাভাবিকভাবেই বনভূমি কমে গেছে। আর তাই তো বনায়নের পাশাপাশি একটি নতুন শব্দ যোগ হয়েছে, নগর বনায়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা সকলের জন্য। আমাদের আজকের আসরে আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষায় নগর বনায়ন এবং আমাদের করণীয় এই বিষয়ে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন AS জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা। স্বাগতম আপনাকে।
2: আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকল শ্রোতাদেরকে।
1: শুরুতেই যে বিষয়টা নিয়ে বলছিলাম, নগর বনায়ন, এই নগর বনায়ন বিষয়টা আসলে কি?
2: নগর বনায়ন বলতে শহর বা নগর এলাকায় গাছপালা রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে একটা সবুজ পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়াকে বোঝায়। এর মূল উদ্দেশ্য হল শহরের বায়ু দূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করা।
1: বায়ু দূষণের কথা বলছিলেন, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে ভীষণ রকম দূষণের কবলে প্রতিটি শহরের বাতাস, সেক্ষেত্রে বনায়ন কতটা সাহায্য করতে পারে?
2: আসলে বায়ু দূষণ রোধে দেখেন যে শহরের বায়ুতে আজকে 2.5 মাইক্রোমিটার ব্যাসের যে ধূলিকণা, এটা 2.5 থেকে প্রায় 10 মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা আমাদের জীবনযাত্রার সাথে মিশে আছে। শুধু তাই না, যানবাহনের ধোঁয়া থেকে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড, শিল্পলা এলাকা থেকে সালফার ডাইঅক্সাইড, জ্বালানি থেকে কার্বন মনোক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ায় আজ মানুষের শ্বাসকষ্ট, শ্রবণ শক্তি হ্রাস, হাঁপানি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি, নাক কান জ্বলা শিশু ও বৃদ্ধদের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে নগরের মানুষের মাথা ব্যথা, ক্লান্তি, অনিদ্রা ও উচ্চ রক্তচাপও বৃদ্ধি পাচ্ছে। এমনকি বায়ু দূষণের ফলে পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আচরণও বিঘ্নিত হয়। তো স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটা অন্যতম একটা বিষয় যার কারণে আজকে মানুষের অস্বস্তিতা ফলে দেখা দিয়েছে।
1: অর্থাৎ সেক্ষেত্রে বনায়ন যথেষ্ট জরুরি। আরও একটি বিষয়ে আমরা শুনেছি যে শব্দ দূষণ কমাতেও বনায়ন কাজ করতে পারে।
2: শব্দ দূষণটা আসলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শব্দ দূষণের রেঞ্জটা মূলত 80 ডেসিবল থেকে 110 ডেসিবল পর্যন্ত ঢাকার এই নগরীতে পাওয়া গিয়েছে। তো সাধারণত 85 ডেসিবলের উচ্চ মাত্রার শব্দ দূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, স্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, টেনশন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি প্রবলেম মানুষের জন্য তৈরি
1: হচ্ছে।
2: অপরদিকে আমরা যদি দেখি যে একটা গাছপালা শব্দ তরঙ্গ শোষণ করে, দেখা গেছে একটা আদর্শ নগর বনায়নের ফলে পরিবেশটিকে শব্দের মাত্রা 5 থেকে 10 ডেসিবল পর্যন্ত কমে যেতে পারে। রাস্তা বা হাইওয়ে, রেললাইন বা শিল্প এলাকায় বিদ্যমান গাছের সারি শব্দকে দূরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এছাড়াও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা বেশি থাকলে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়, গাছপালা থাকলে পাখি ডাকে আর পাখি ডাক মানুষকে শান্ত করে, ফলে এতে শব্দের বিরক্তিকর প্রভাব অনেকটাই কম অনুভূত হয়। কাজেই শব্দ দূষণ রোধে নগর বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: অনেকগুলো বিষয় আপনি তুলে ধরছিলেন যেগুলো বনায়নের শুভ প্রভাব বলে আমরা মনে করতে পারি, সেক্ষেত্রে আর একটু জানতে চাই এই নগর বনায়নের উদ্দেশ্যগুলো কি?
2: নগর বনায়নের উদ্দেশ্য যদি আমরা কথা যদি বলি, এভাবে বলা যায় যে আসলে প্রথম উদ্দেশ্য হচ্ছে নগর বনায়ন শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, এর ফলে বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপ দূষণ এগুলো হ্রাস হয়, শহরের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং নাগরিক মানুষের যে মানসিক প্রশান্তি এবং বিনোদনেরও সুযোগ সৃষ্টি হয় নগর বনায়নের মাধ্যমে।
1: এই নগর বনায়নের উপকারী দিকগুলো সম্পর্কে যদি একটু বলতেন।
2: নগর বনায়নের আসলে অনেক উপকারিতা রয়েছে, যে আপনারা জানেন যে বায়ুমন্ডল থেকে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। আমাদের যে প্রধান যে আমরা বেঁচে আছি অক্সিজেনের উপর, সেটির মতো নগরে এই উদ্ভিদগুলো দেয়। উদ্ভিদ মূলত গাছপালা ছায়া দেয় এবং নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। গাছের পাতা শব্দ শোষণ করে, শব্দ শোষণ করে শব্দ দূষণ হ্রাস করে। পাখি ও ছোট প্রাণীর জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সবুজ পরিবেশ মানুষের মানসিক প্রশান্তিও এনে দেয়।
1: বাহ, চমৎকার বলছিলেন। নগর বনায়ন যে কতটা জরুরি আপনার প্রতিটি কথার সাথে আমরা বুঝতে পারছি। এবারে জানতে চাই, নগর বনায়নের জন্য আমাদের করণীয় কি কি?
2: নগর বনানোর জন্য আসলে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। শহর জুড়ে পরিকল্পিতভাবে পার্ক স্থাপন করা দরকার। ছোট ছোট সবুজ এলাকা বা করিডোর তৈরি করতে হবে। রাস্তা বা ফুটপাথের পাশে বা এবং রাস্তার মাঝে যে ডিভাইড, এখানে গাছ লাগাতে হবে। শহরের ভবনগুলো ছাদে অবশ্যই বাগান করা খুবই জরুরি। আর শহরে খালি জমি যদি পাওয়া যায় সেখানেও চাষবাস করতে হবে। আর ক্ষুদ্র পরিসরে পরিকল্পিতভাবে ছোট নগর বন তৈরি করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ মানুষকে গাছ লাগানো বনায়নে উৎসাহিত করা দরকার। ফাইনালি আমরা যদি বলি, নগর বনায়ন শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং একটা টেকসই ও স্বাস্থ্যকর নগর জীবন গঠনের জন্য অপরিহার্য। তাই প্রত্যেক নাগরিকের উচিত সামর্থ্য অনুযায়ী অন্তত একটি গাছ লাগানো, তার যত্ন নেওয়া। কারণ একটা গাছ 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে, 750 গ্যালন পানি বছরে শোষণ করে এবং 60 পাউন্ডের বেশি পরিমাণ ক্ষতিকারক গ্যাস বাতাস থেকে শুষে নেয়। তাই আসুন সবাই মিলে পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাই মিলে নগর বনায়ন করি।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা জেনেছেন নগর বনায়ন আমাদের জন্য কতটা জরুরি। তাই আসুন সবাই মিলে পরিবেশকে সুরক্ষিত রাখতে নগর বনায়ন করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
2: আপনাদেরকে ধন্যবাদ।
0: হ্যাঁ, কতটা জরুরি শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়ন এবং আমাদের কি করণীয়, বেশ বিশদভাবে আমাদের বুঝিয়ে দিলেন জনাব AMM জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন আগেরগা। তাকে অনেক ধন্যবাদ,
3: খুব ভালো লাগলো এটা শুনে।
0: আচ্ছা, আগামীকাল কিন্তু আমাদের ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলে আমন্ত্রণ রইল। এই জানিয়ে চলো একটা স্পট ড্রামা আমরা শুনে নি।
4: আচ্ছা শুনি।
5: কুতুব ভাই, কি হইল, হাসেন কেন?
6: আরে সুপুর বিহার পোলার রতন বিরাট পাশ দিয়া এখন মহিষ পালন শুরু করছে।
5: তাই নাকি, খুব ভালো হইছে।
6: আরে মিয়া, তুমি ভালো কি বোঝো, দেখো তো সা বেশি পণ্ডিতে দেখায় না।
5: আমি সাহেব আসলে কি হইব, আমিও বুঝি। রতনের খামার দাঁড়ায় গেলে আমার আর হাটে যাওয়া লাগবো না, গ্রামে মহিষের গোস্ত দুধ পাইয়া যামু।
7: আসসালামু আলাইকুম কুতুব ভাই।
6: ওয়ালাইকুম আসসালাম। তা তোমাকে হাতে কি?
7: মহিষের দুধ।
6: ওই থেকে আনলা?
7: রতন ভাই আছে না, রতন ভাইয়ের মহিষের খামার থেকে আনছি।
6: সবাই গরুর দুধ খায়, আর তোমরা মহিষের দুধ আনলা কেন?
7: বাবাই বলছে মহিষের দুধে নাকি পুষ্টিগুণ বেশি, আবার স্বাদও মেলা। আমরাও খাইয়ে দেখছি, অনেক মজা। আসি কুতুব ভাই, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম। এই রতন দেহি তাক লাগাইয়া দিল, সারা গ্রামের মাংসে দেহি মহিষের দুধ ও মাংস খায়।
5: আমি কইছি না কুতুব ভাই, এখন দেখছেন আমার কথাই ঠিক হইল, আপনিও খাইয়ে দেখেন।
6: মিশা কথা কমু না, আমিও খাইছি, মাংসটা ভালোই লাগছে, দুধও ভালো।
5: এইবার তাইলে আর একখান কথা কই, আমার দোকানের চা খাওয়ানোর লাগিয়া কেন আসেন আপনি?
6: তোমার দোকানের চা সব দোকানের চাইতে সেরা।
5: আমি কিন্তু মহিষের দুধ দিয়াই চা বানাই।
6: কও কি?
5: হ্যাঁ
6: তুমি দেখি কুতুবালিরও হারায় দিলা।

0: তো শুনলাম তো আমরা,
1: হ্যাঁ,
0: মহিষ পালন নিয়ে, মহিষের দুধ নিয়ে একটি স্পট ড্রামা শুনলাম আমরা। স্মরণ করে দিয়ে এখন বিদায়ের আগে, আগামীকাল 16 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ এই অনুষ্ঠানে আম এবং কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয়। আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলানগর ঢাকার মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ শফিউজ্জামান। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা টেলিফোন করবেন 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত নম্বরে এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন। তো যাই হোক, আজকে আমরা শুনছিলাম বিলাতি ধনিয়া চাষ, তারপরে কৃষি বিষয়ক গান শুনলাম ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন নিয়ে, তারপরে শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়নে আমাদের কি করা উচিত এইসব বিষয় নিয়ে শুনলাম এবং সবশেষে মহিষ পালন নিয়ে একটি নাটিকা শুনলাম।
2: একখান কথা খালি একটু কব, এক সেকেন্ড।
0: হ্যাঁ,
2: সেটা হচ্ছে ভাবি তোমার বিলেতি ধরে যে সারা দিয়ে আমার সঙ্গে সঙ্গে কলম যাতে না দিয়ে থাকতে পারে।
0: তো চলো আমরা আজকের মতো উঠি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। চলো উঠি আমরা।

0: সন্ধ্যে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনা। অনুষ্ঠান উপস্থাপনায় হাসিনা পারভীন, মোহাম্মদ মোহসিন মিয়া ও ফাতিমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, এস এম আল সুবাইর এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুরবারে। আজ আপনাদের সাথে থাকব আমি মোহাম্মদ মহসিন মিয়া,
1: আমি ফাতেমা সুলতানা। দুরবারে আজ পাঁচ মিশালি গান শুনবেন ঝিলবিল অনুষ্ঠানে। প্রথমে শুনবেন দেশের গান শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে। গানে কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

ফিউনিভিয়ারে দুর্বারে আজ শুনছেন পাঁচ মিশালী গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন একটি আধুনিক গান ইন্দ্রকিশোরের কণ্ঠে। গানে গীতিকার মনিরুজ্জামান মনি, সুর করেছেন শেখ সাদী খান।

সৈনিক ভাই বোনেরা, আপনারা পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিলে এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী আব্দুল আলীম, কথা লিখেছেন এবং সুর করেছেন কানাইলাল শীল।

সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ মিশালি গান শুনছেন ঝিলবিল অনুষ্ঠানে। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন পাপিয়া সরোয়ারের কণ্ঠে, আমি হৃদয়ের কথা বলিতে বিকুল সুদাই লোনা কেহ।

0: এই গানটির সাথেই শেষ হল দুর্বারে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, তাই বলতে চাই কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাওয়ার বেলা শেষ কথাগুলো একবার জানিয়ে দিতে চাই। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া,
0: আমি ফাতেমা সুলতানা
2: এবং হাসিনা পারভীন।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন কোবো ভার্ডে মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচটি শুরু হবে। রাত 1টায় বেলজিয়াম মিশরের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া ভোর 4টায় সৌদি আরব উরুগুয়ের এবং সকাল 7টায় ইরান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় আইভরি কোস্ট 1-0 গোলে ইকুয়েডরকে, সুইডেন 5-1 গোলে তিউনিশিয়াকে পরাজিত করে। জাপান এবং নেদারল্যান্ডসের মধ্যকার অপর ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আগামীকাল 2টি খেলা অনুষ্ঠিত হবে। সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যে 5:30টায় নিউজিল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। একই ভেন্যুতে রাত 11:30টায় স্বাগতিক ইংল্যান্ড আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত 64 রানে পাকিস্তান নারী দলকে পরাজিত করে। আগে জানানো হয়েছে এবারের আসরে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। আগামী বুধবার চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুই দলের মধ্যে দ্বিতীয় এবং রোববার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগে জানানো হয়েছে ঢাকায় অনুষ্ঠিত 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-1 সিরিজ জিতেছে বাংলাদেশ। এদিকে আগামী বুধবার ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টে শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 4টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। 3 ম্যাচ টেস্টের সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট 25 জুন নটিংহামে শুরু হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের ক্রীড়া ভাতা, প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা বাবদ মোট 8,41,74,000 টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা দেশের সকল জেলা প্রশাসক, জেলা ক্রীড়া কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যারা সত্যিকার অর্থে এই ক্রীড়া ভাতার প্রাপ্য এবং দীর্ঘদিন যাবৎ খেলাধুলার সাথে জড়িত ছিলেন, মন্ত্রণালয় তাদেরকে সহায়তা প্রদান করছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেটের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। চলতি মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সাথে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার তহিদ হৃদয়। 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্টে শুরু হবে। 6 জুলাই থেকে ওয়ানডে এবং 15 জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ছোট পরিবার মানেই সুখী পরিবার। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধ করতে হবে, প্রত্যেককে সংসার জীবনের শুরু থেকে পরিকল্পিত পরিবার গঠন করতে হবে, একটি সুন্দর পরিকল্পিত পরিবার গঠন করতে হবে ও সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণ অর্থে পরিবার পরিকল্পনা বলতে জন্ম নিয়ন্ত্রণ বোঝায়। পরিবার পরিকল্পনা হল বর্তমান ও ভবিষ্যৎ বাস্তবতাকে সামনে রেখে কোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো বা পরিকল্পনার মাধ্যমে পরিবার গঠন করাকে বোঝায়। প্রিয় শ্রোতা, সকলকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের পর্বে গুণীজনের কথায়। আমাদের আজকের গুণীজনের কথায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় যারা সাথে থাকা জানান দেন, ভালো লাগার কথাগুলো জানান, ইমেলের মাধ্যমে, চিঠির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনারা জানান দেন, তো আপনাদের জন্য সবসময় রইল প্রীতিময় শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আপনারা সবসময় প্রিয় একজন মানুষকে জানতে চান, আর সেই ধারাবাহিকতায় আজও একজন নন্দিত মানুষ, প্রিয় মানুষ, যার প্রতি জানার আগ্রহ আপনাদের তীব্র, সেরকম একজন মানুষ এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আলাপচারিতায় থাকবেন পুরোটা সময় জুড়ে। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী এবং আমাদের সকলের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। স্বাগত তোমাকে। তুমি করে বললাম কারণ একদম ছোট থেকে সেই গ্রামীণ ফোনের বিজ্ঞাপন থেকে যে এত জনপ্রিয় একটি শিশু শিল্পী হিসেবে তোমাকে আমরা পেয়েছি এবং তারপরে সিনেমাতেও পেয়েছি, আর পারিবারিক সূত্রেই তো বাবা মা দুজনেই বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। শৈশবটা আসলে শুরুটা তো তোমার ছোট থেকে অভিনয়ের সাথেই রক্তে মিশে আছে, তারপরও একটু শ্রোতাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে, সময়টা কেমন ছিল আসলে? মনে থাকা
3: অনেক বেশি ভালো ছিল এই সময়টা। আসলে এরকম একটা সময় ছিল যে আমার মনে হয় শুধু আমি না, যে শুনবো ওই সময়ের কথা সেই বলবে, আমরাও চাই এরকম একটা সময়। যথেষ্ট এনজয় করেছি, চাইল্ডহুডটা ডিফারেন্ট ভাবে এনজয় করেছি, সব মিলিয়ে আমার মনে হয় এটা আমার গোল্ডেন ডেজ।
2: আচ্ছা, আর সেই ময়না পাখি নিয়ে যদি কোনো স্মৃতি থাকে ওই সময়টা, কারণ সবার মুখে মুখে ছিল।
3: ময়না পাখি নিয়ে অনেক স্মৃতি, যেমন ফয়সাল আঙ্কেলকে বাবা বলে ডাকবো না, এখানে একটা স্মৃতি আছে। আমার মনে হচ্ছিল তাকে বাবা ডাকলে মনে হয় আমার বাবা থাকবে না, এরকম একটা বিষয়। তো ওখান থেকে অনেক কষ্টে ফ্রি হয়ে আমার চাচুকে বসিয়ে বাবাকে ফোন দিয়ে অনেক কষ্ট করে কনভিন্স করে আমাকে শুটটা করানো হয়। তো তারপরে তো আউটপুট সবাই পেয়েছে, এখনো সে ময়না পাখির নাম সব জায়গায় আছে,
2: মানে দিঘির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে সেই বিজ্ঞাপনটি। এবং তারপরে তো প্রথম চলচ্চিত্র তো বোধ হয় কাবলিওয়ালা।
3: হ্যাঁ,
2: এবং পরপর 6, 8, 10 মানে তিন বছরই শিশুশিল্পী হিসেবে, শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি, এক জীবনে এত অর্জন, এত এত কিছু, তো সেই জার্নিটাও যদি একটু বলো শ্রোতাদের।
3: আমার মনে হয় চাইল্ডহুডে যে জার্নিটা আমি পার করে এসেছি কিংবা যেই অর্জনটা আমি পেয়ে এসেছি, নিয়ে এসেছি, আমার মনে হয় ওইটার ভার নেওয়ার মতো এখনো আমার ক্যাপাবিলিটি হয়নি আমি মনে করি।
2: তো সেই সময়েরও যদি কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ে।
3: আর শুটিং এর স্মৃতিটা ছিল যেহেতু আমার মা আর বাবাকে নিয়ে শুটিং করতে হতো কাবলিওয়ালাতে, হায়াত আঙ্কেল এই চালাকিটা করেছে ছিল যে সে আমার বাবা
2: পরিবারের সাথে আছে,
3: আমাকে যাতে আনইজি ফিলটা না হয়, তো সে ওভাবে রেখে আমাদের কাজ করালো। এবং আমার ইনস্ট্রাকশন ছিল এইটাই, তুমি মার সাথে বাসায় যেভাবে কথা বলো এখানে আমরা তোমাকে বলে দিব তুমি কি বলবে, তুমি ওইটা ওভাবেই বলবে। আমি তো ক্যাজুয়ালি মার সাথে যেভাবে কথা বলি, বাবার সাথে যেভাবে কথা বলি ওভাবেই বলে যাচ্ছি সমানে। তো ওইটাই যে অ্যাক্টিং হয়ে যাবে এবং ওটার থেকে যে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড চলে আসবে, এটা আসলে চিন্তাধারার বাইরে ছিল আমার।
2: ওটাও তো পারিবারিক একটা আবহ ছিল,
3: তোমার
2: মা অভিনেত্রী এবং প্রয়াত হয়েছেন এবং তোমার বাবা সুব্রত চক্রবর্তী, দুজনই হচ্ছে তুখোর অভিনেতা অভিনেত্রী, তো সেখানে তুমিও যখন মানে একটা পারিবারিক আবহই তো তৈরি হয়ে গিয়েছিল।
3: সব থেকে বড় কথা যে মান্না আঙ্কেল অনেক বেশি কাছের ছিল, তো ওখানে এই পারিবারিক জিনিসটাই পাচ্ছিলাম বারবার, এবং ওই আদর ভালোবাসা সবার থেকে পাচ্ছিলাম দেখি এত ইজি হয়েছিল কাজটা করতে।
2: এবং আদর করার মতোই তো ছিল, মানে ছোট দিঘিকে আমরা যখন দেখেছি সবারই মনে হয়েছিল আমাদের ঘরেরই একজন, এবং সেই বিজ্ঞাপন থেকে শুরু হয়ে যে চলচ্চিত্রে তারপরে চাকচু করলে এবং একটা তার বউ যে সিনেমাগুলো যে পরপর করলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে, এবং প্রথম পুরস্কার প্রাপ্তির যে অনুভূতিটা আসলে কি সেটা তুমি বুঝতে পেরেছিলে যে তুমি আসলে কি পাচ্ছিলে?
3: বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি। আমি খালি দেখছিলাম যে স্ক্রলিং যাওয়ার পরে টিভিতে আমার মা সমানে কেঁদে যাচ্ছে, এবং আমি খালি বলছি কাঁদছো কেন? সে বলছে তুমি জাতীয় পুরস্কার পেয়েছো। তাহলে পুরস্কার তো অনেক পেয়েছি, এই যে ভরা আমার শেলফ, এরকম একটা ব্যাপার ছিল। তো আসলে অনেক বছর পর যখন তৃতীয়বার নিতে যাই তখন আসলে মেইন ফিল্ডটা পাই যে হ্যাঁ জাতীয় পুরস্কার কি,
2: মানে আস্তে আস্তে বড় হবার সাথে সাথে ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং বড় পর্দার কাজ, মানে সবকিছু মিলে দুটো জায়গা তোমার কাছে কি বলবো যে এই জায়গার পার্থক্যটা বা ভালো লাগাটা আসলে কেমন?
3: আমার মনে হয় পার্থক্যটা খালি একটা ছোট স্ক্রিন আর একটা ম্যাসিভ স্ক্রিন, দ্যাটস দ্য ডিফারেন্স। এছাড়া আমার আর কোন ডিফারেন্স লাগে না, কারণ ওটিটি প্ল্যাটফর্মের যে সিনেমাগুলো আমরা করি ওইটাও খুব বড় পরিসরে হয়, সেম বাজেটে হয়, সেম ভাবেই হয়, সেম নায়ক নায়িকাই থাকে, সবকিছু সেট থেকে শুরু করে সবকিছু আমরা কিন্তু সেমই পাচ্ছি, জাস্ট আমাদের স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে। ওইটা একটা মোবাইল স্ক্রিনে রিলিজ হচ্ছে, ওটা একটা টিভি স্ক্রিনে রিলিজ হচ্ছে, আর ওই জিনিসটা আমাদের হলে যাচ্ছে, বিগ থিয়েটারে যাচ্ছে। এছাড়া আমার কাছে কোনো ডিফারেন্স লাগে না, এবং আমি মনে করি ওটিটি প্ল্যাটফর্মের গল্পগুলো অনেক সাহসী হয়, অনেক বেশি ওপেন আপ হয়, যেগুলো আমরা সেন্সার করতে পারবো না খুব ইজিলি, সেই গল্পগুলো আমরা ওখানে দেখিয়ে দিতে পারি। এবং ওখানকার অ্যাক্টিংটাও আমার কাছে অনেক বেশি কঠিন লাগে, কারণ যেহেতু সাহসী গল্প অ্যাক্টিংটাও সাহসী করতে হয় এবং খুব স্ট্রং অ্যাক্টিং করতে হয়, খুব ন্যাচারালের মধ্যে দিয়ে যেতে হয় যাতে কোনোভাবেই মনে না হয় যে এই ক্যারেক্টারটা আমি না। তো ওইটা অবশ্যই আমার কাছে অনেক বেশি কঠিন লাগে, এবং সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে ওয়েবে কাজ করার এটাই একটা।
2: প্রতিটা শিল্পীরই তো আসলে চাহিদার, আকাঙ্ক্ষার এবং ইচ্ছার স্বপ্ন দেখার তো কোনো পরিধি নেই, কারণ তোমার স্বপ্নটাই যখন শেষ হয়ে যাবে, মানে আকাঙ্ক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তার কাজের আগ্রহ থাকবে না। এরকম আরো কোন উল্লেখযোগ্য কাজ করবার ইচ্ছা আছে কিনা, যে কাজটি করতে পারলে ভালো লাগবে?
3: অনেক অনেক ইচ্ছাই আছে, যেমন আমার অনেক ইচ্ছা আছে আমি কোন একটা নারী কেন্দ্রিক মুভিতে কাজ করব, যেটা আমাদের দেশে খুব কম হয়,
2: নারী জাগরণের
3: সবকিছু নিয়েই কিন্তু দেখা যায় মেল বেসড ক্যারেক্টার, মেল বেসড নায়কের উপরই গল্প, নায়কের উপরই সিনেমা, খুব কম হচ্ছে যে নারীদের উপরে গল্প, নারীদের উপরে সিনেমা, ফিমেল বেসড সিনেমা খুব কম হয়, যেটা কিনা ইন্ডিয়াতে আমরা দেখি খুব বেশি হয়। রানী মুখার্জি করছে, বিদ্যা বালন করছে,
2: কঙ্কনা করছে,
3: কান্না করছে, সবাই করছে কম বেশি। তো এই জিনিসটা আমাদের এখানে আমার মনে হয় প্রচলিত হওয়া উচিত, এবং এরকম একটা কোন স্ট্রং ক্যারেক্টারে প্রোটাগনিস্ট হয়ে আমি কাজ করতে চাই। এভাবে
2: নিশ্চয়ই তোমার এই আশাটাও পূর্ণ হবে এবং আমরা ভবিষ্যতে এরকম কোন কাজ
3: পাবো।
2: অভিনয় করছো, পড়াশোনা করছো, সমানতালে দুটাই চলছে, তো এই যে নিজে কাজ করা, নিজে স্বাবলম্বিত অর্জন করা, পড়াশোনার পাশাপাশিও কিন্তু সেটা হয়ে গেছে, এবং সেটা তো তুমি বুঝতে না শেখা থেকে হয়ে গিয়েছে। তো এখানে যদি বলি যে যে নারীর যে স্বাধীনতা, নারীর যে স্বাবলম্বিতার একটা জায়গা, তোমার জায়গা থেকে আসলে এই প্রেক্ষাপটটাকে তুমি কিভাবে বলবে আমাদের শ্রোতা দর্শক যারা আছে, যারা মেয়েরা আছে, অভিভাবক যারা শুনছেন তাদের উদ্দেশ্যে?
3: আমি মনে করি এটা একটা হিউম্যান রাইটের মধ্যে পড়ে যে আমি ইন্ডিপেন্ডেন্ট হব নাকি হব না। দো ইটস মাই চয়েস, অবশ্যই আমার চয়েস হতে পারে, বাট ইটস আ হিউম্যান রাইট। যদি একটা ছেলে মানুষের হিউম্যান রাইট থাকে যে হি ইজ ইন্ডিপেন্ডেন্ট, আমিও হব, আমিও ইন্ডিপেন্ডেন্ট, আমিও একজন মেয়ে মানুষ, এটা টোটালি একটা হিউম্যান রাইট, এটা কোনো মেল রাইট না ফিমেল রাইট না। তো অবভিয়াসলি প্রত্যেকটা মেয়েরই ওই চয়েসটা ওই জায়গাটা থাকা উচিত যে আমি স্বাবলম্বী হব কিংবা আমি ইন্ডিপেন্ডেন্ট ওমেন হব। এবং সে যদি সেটা হতে চায় আমি বলবো যে যত বাধাই আসুক সে যাতে কখনো থেমে না থাকে যে না আজকে আমার এই বাধাটা পড়লো, আমার মনে হয় নেক্সট এই কাজটা হবে না, আজকে আমাকে ও বাধা দিচ্ছে আমি তাহলে অফ হয়ে যাই, আজকে ফ্যামিলি প্রেশার হচ্ছে আজকে আমি করব না। আমি মনে করি যে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে ভালো কিছু করতে পারি, আমি নিজের জন্য, দেশের জন্য, ফ্যামিলির জন্য আমি যদি ভালো কিছু দিতে পারি রাদার দেন দ্য ব্যাড থিংস, ব্যাড থিংস এর জন্য কখনো আমি ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট করব না। বাট যখন আমি আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার কান্ট্রি ভালো থাকবে, আমার দ্বারা কোনো একটা ফিডব্যাক পাবে, আমি বলবো অবশ্যই গো ফর ইট।
2: বাল্য বিয়েকে অবশ্যই আমরা বলতে চাই না, এবং সেজন্য শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য যদি তুমি কিছু বলো যে বাল্য বিয়েটা যেন না হয়। আসলে
3: বাল্য বিয়েটা কখনোই আমি সাপোর্ট করি না, এবং আমি বলবো যে বিয়েটাও একটা চয়েস, যেহেতু আমি আমার বয়স বাড়বে, আমি বয়স বাড়ার সাথে সাথে আমি কি করব, চাকরি করব না পড়বো না ঘরে বসে থাকবো, দ্যাটস টোটালি মাই চয়েস, এবং কখন বিয়ে করব কখন করব না এটাও টোটালি আমারই চয়েস। এবং আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে ওই ওই সাপোর্টটা আমি সবসময় পাই যে আমার চয়েসকে তারা অনেক বেশি প্রাধান্য দেয়। শুধু আমার কেন, প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম বাবা মা থাকা উচিত, এরকম মেন্টালিটি থাকা উচিত। আমি মনে করি যে মেয়েদেরও এতটুকু স্বাবলম্বী হওয়া উচিত যে ইফ মাই ব্রাদার পেইস ফর দ্য বিল আমিও তাই করতে পারবো নেক্সট মান্থে।
2: একদমই, একদমই সেটাই হওয়া উচিত। অনেক ধন্যবাদ দেখি তোমাকে, আর একদম শেষের দিকে চলে এসেছি, শ্রোতাদের কাছ থেকে আমি বিদায় নিব, তার আগে যদি কিছু বলতে চাও।
3: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি গুণীজনের কথা।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বাকি অংশে ফিরব এশার নামাজের আজানের পর। তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহ

0: والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: প্রিয় শ্রোতা, শুনছিলেন গুণীজনের কথা। গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে, তাই এই সময়ে মায়ের বাড়তি যত্নের প্রয়োজন হয়। প্রিয় শ্রোতা, এবারে জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও তসমিহ আহমেদ হুমা। গানের কথা লিখেছেন সালমা আক্তার আর গানটিতে সুর করেছেন সজুস দাস।

0: প্রিয় শ্রোতা, শুনলেন জনসংখ্যা বিষয়ক গান। আসছে বর্ষাকাল, বেশি করে গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নিন, সেই সাথে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনে বৈঠক। ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর। কৃষিপণ্য সংরক্ষণ ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্বারোপ তথ্য সম্প্রচার মন্ত্রীর। দক্ষ মানব সম্পদ উন্নয়নের শিক্ষাখাতকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, বললেন শিক্ষামন্ত্রী। আগামী 27 জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা নারিতা রুটে সরাসরি ফ্লাইট। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মত শান্তি চুক্তিতে স্বাগত জানাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় স্পেন নবাগত কেভ বার্ডের এবং 1টায় বেলজিয়াম মিশরের মুখোমুখি হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ যাত্রাবাদী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার এবং পুরনো ও অকেজো যানবাহনগুলো অপসারণের তাগাদা দেন। তারেক রহমান রাজধানী জুড়ে এআই চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগগুলোর সার্বিক অগ্রগতির বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চান। প্রধানমন্ত্রী রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। জাতীয় সংসদে বৈঠক। আজ বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে তিনি 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করে অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বর্তমান সরকারের নির্বাচন ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বিদ্যমান সেতুর উপর চাপ কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের সংযোগ উন্নত করা। শেখ রবিউল আলম সংসদকে জানান, সরকার সারাদেশে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও খালি ছাদ ব্যবহার করে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রশ্নের জবাবে বলেন, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতা এবং প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বাজারে দেশের পাট পণ্য কাঙ্ক্ষিত রপ্তানি আয় অর্জন করতে পারছে না। তিনি বলেন, সরকার এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে পাট রপ্তানি বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল তিনটায় আবার বসবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুবিধাভোগী নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নকে যে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারাদেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সভায় এই কথা বলেন।
2: দুয়ারে পাশে কোল্ড স্টোরেজ করে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আগামী দুই বছরের ভিতরে, এর ভিতরে আমরা পাইলটিং করবো। আমরা চিন্তা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত, অন্য যে কৃষি পণ্যগুলি আছে এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল সেটা হল পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়, আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না।
0: কৃষিমন্ত্রী বলেন, 15 থেকে 20 জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিক ব্যবস্থাপনায় এইসব কোল্ড স্টোরেজ পরিচালিত হবে এবং এগুলো সৌর বিদ্যুৎ চালিত হবে। তিনি জানান, এইসব মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে প্রায় 40,000 কৃষক সরাসরি এর সুবিধা পাবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস স্মরণে এবং ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে বলেও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন আতাউর রহমান খানের প্রেস কমিশনের আদলে সাবেক একজন বিজ্ঞ বিচারপতির নেতৃত্বে এই গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এইসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনে সব রকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষাখাতকে বর্তমান বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
4: ইতিমধ্যে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে বাংলাদেশে 4.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ক্লাস 1 থেকে শুরু করে আমরা তাদের ট্রেনিং দেওয়া শুরু করেছি। সেই সাথে আমাদের মিডডে এটিও শুরু হয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 1 টিচার 1 টেবিল ব্যবস্থা করছি।
3: শিক্ষামন্ত্রী ডক্টর আনাম আহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
4: আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস এন্ড কালচারাল ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6 আমরা ডিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা শিখে দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব, কারণ বাংলাদেশে এই অবহেলিত মানব সম্পদকে আমরা কর্মী সক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
3: শিক্ষার্থীদের কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের উপর জোর দেন শিক্ষামন্ত্রী।
4: আমি আশা করব তোমরা লেখাপড়ার পাশাপাশি সবসময় এই গান, নাচ, কালচার অ্যাক্টিভিটি, খেলাধুলা, ডিবেট এগুলিকে আমরা সবসময় চালিয়ে যাব।
3: শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার উপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী 2028 সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে বলেও উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ায় বাংলাদেশ গভীর হতাশা ব্যক্ত করেছে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা আজ এই তথ্য জানায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
6: এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
5: পররাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন, মন্ত্রণালয় পরবর্তীতে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে। উল্লেখ্য যে গতকাল সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে সেদেশে প্রবেশে বাধা দিলে ডাক্তার জাহিদুর রহমান আজ দেশে ফিরে আসেন। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আজ রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং 20 জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, অন্তত 10টি মামলা তদন্তে সাবেক আইজিপি বিনজির আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি আজ রাজধানীতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিনজির আহমেদ শুধু শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড নয়, তিনি গুম খুনের সাথেও জড়িত। দেশে ফিরিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। গত 4 মার্চ এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল, তবে প্রসিকিউশন নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করলে পুনরায় শুরু হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান লেবানন সহ সব স্থানে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চীন, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ বিশ্বের নানা দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তির প্রশংসা করে বলেছে এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা আনবে। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
9: মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান, যা আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রোববার রাত 10:30 দিকে নিজের ব্যক্তিগত ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করে সবাইকে অভিনন্দন জানান। ইরান জানিয়েছে এই চুক্তির ফলে লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের দিনে হরমুজ প্রণালী উন্মুক্ত হবে। বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ সহ বিশ্বনেতারা, যদিও এই চুক্তির তীব্র সমালোচনা করে ইসরায়েল এটিকে কৌশলগত ব্যর্থতা বলে উল্লেখ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে টোল মুক্ত রাখার কথা জানালেও হরমুজ প্রণালী দিয়ে ওমানের সঙ্গে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের এই অবস্থানের কঠোর বিরোধিতা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় ঠেকাতে সবকিছুই করবেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলছেন হরমুজ প্রণালী টোল মুক্ত রাখার কথা।
10: Well, our expectation is that the strait is going to be opened in a toll-free way for the long term, and that's the sort of thing that we're going to figure out in these technical negotiations. You know, there are a lot of very important details to figure out that we're actually going to sit at the table and discuss together and figure out a path forward on these details.
9: এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আপাত শান্তি ফেরার আশা করছেন বিশ্লেষকরা, তবে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা হওয়া নিয়ে সন্দিহান তারা। বিশেষ করে ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে শান্তি ফেরার সম্ভাবনা দেখছেন না কেউই। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
5: এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ঢাকা সকল পক্ষকে এই চুক্তির মাধ্যমে সৃষ্ট গতিকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন দেশটিতে রাশিয়ার অব্যাহত হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন এবং কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান ইউক্রেনের রাজধানীতে হামলায় 4 জন নিহত হন এবং খার্কিভ সিটির উত্তর পূর্বাঞ্চলে হামলায় অগ্নিকাণ্ড থেকে উদ্ধার চেষ্টাকালে 5 জন উদ্ধারকর্মী নিহত হন। এখন শুনুন ফিফা বিশ্বকাপ 2026-এর খবর। 15 জুন 4টি ম্যাচের মধ্যে এ পর্যন্ত 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের শেষ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:00 আটলান্টা স্টেডিয়ামে স্পেন বনাম কেপ ভার্দে। রাত 1:00 বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর। ভোর 4:00 সৌদি আরব উরুগুয়ের এবং সকাল 7:00 ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। আরো শুনুন প্রতিবেদনে।
11: ফিফা বিশ্বকাপ 2026 শুরুর পর থেকেই প্রতিদিনই লেখা হচ্ছে নতুন নতুন ইতিহাস। 15 জুন 4টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 3টি ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচ ছিল নেদারল্যান্ডস ও জাপানের মধ্যকার ম্যাচ। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যে যেন দুই সভ্যতার সংঘর্ষ ঘটে। অরেঞ্জ আর্মিরা লিড নিয়ে এগিয়ে গেলেও সামুরাই ব্লুদের অদম্য জেদে শেষ মুহূর্ত ফিরে সমতা। ফাইনাল স্কোর নেদারল্যান্ডস 2 জাপান 2। অপর ম্যাচে বাংলাদেশ সময় ভোর 5টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আইভরি কোস্ট বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচ শেষ হয় 1-0। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। খেলার 90 মিনিটে আইভরি কোস্টের আদাম ডায়ালো বদলি খেলোয়াড় হিসেবে নেমে উইলফ্রেড সিঙ্গোর এসিস্ট থেকে দারুণ গোল করে দলকে জয় এনে দেন। ইকুয়েডর 19 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হারায়। আইভরি কোস্ট 12 বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম জয় পেল। এদিকে বাংলাদেশ সময় সকাল 8টায় মন্টের স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে খেলতে নামে টিউনিশিয়া। এই ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিল সুইডেন। ম্যাচ ফলাফল সুইডেন 5-1 করে। সুইডেন দলের ইয়াসিন আয়ারি 2 গোল করে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। এটি ছিল তাদের বিশ্বকাপে দ্বিতীয়বার 5 গোলের জয়। এদিকে 15 জুন রাত থেকে 16 জুন সকাল পর্যন্ত 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে স্পেন বনাম কেপ ভার্দের মধ্যকার ম্যাচ। রাত 1টায় বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর, ভোর 4টায় সৌদি আরব উরুগুয়ের এবং সকাল 7টায় ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: সবশেষে আবহাওয়া। আজ রাতে 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনে বৈঠক। ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মত শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় স্পেন নবাগত কেপ ভার্দের এবং 1টায় বেলজিয়াম মিশরের মুখোমুখি হবে। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি হাসিনা মুস্তাফিজ। দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গতকাল 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ কার্যক্রম চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই উদ্যোগের উদ্বোধন করেন। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু হল। গতকাল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত প্রধান অনুষ্ঠানের মাধ্যমে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময় ভার্চুয়ালি যুক্ত ছিল বাকি 9টি হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন, নতুন এসব আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নত মানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের উপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা পাওয়া যাবে। নতুন এই 10টি আইসিইউ কার্যক্রম চালুকরণ নিঃসন্দেহে জনস্বাস্থ্য ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে গুরুতর রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধার অভাব ছিল। রাজধানী বা বড় শহরের বাইরে আইসিইউ সুবিধা পাওয়া প্রায় অসম্ভব ছিল, ফলে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে জীবন হারাতেন। এই বাস্তবতায় সরকারের এই উদ্যোগকে জনস্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আইসিইউ কার্যক্রম চালুর মাধ্যমে জেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান বাড়বে, বিশেষ করে দুর্ঘটনা, হৃদরোগ, শ্বাসকষ্ট, সংক্রমণ কিংবা জটিল অস্ত্রোপচারের পর রোগীদের নিবিড় পরিচর্যার প্রয়োজন হলে আর ঢাকায় ছুটে আসতে হবে না, স্থানীয় হাসপাতালেই তারা উন্নত চিকিৎসা পাবে। এতে শুধু রোগীর জীবন রক্ষা নয়, পরিবারগুলোর আর্থিক ও মানসিক চাপও কমবে। স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে, জেলা পর্যায়ে আইসিইউ চালু করা তারই অংশ। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এজন্য বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলোর ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, জেলা পর্যায়ে আইসিইউ চালু হলে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ হবে ও রাজধানীর উপর চাপ কমবে, একই সঙ্গে চিকিৎসা সেবার মানও সমানভাবে ছড়িয়ে পড়বে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সরকার সেই অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। জেলা পর্যায়ে আইসিইউ চালু করা এরই বাস্তব প্রতিফলন। উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের সহায়তায় বাস্তবায়িত জরুরি রিসপন্স ও মহামারী প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে 10টি জেলা হাসপাতালে আধুনিক আইসিইউ স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, দেশের 10টি জেলা সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম চালু হওয়া জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, মানুষের আস্থা বাড়বে এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবে। আগামী দিনে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়, যাতে দেশের প্রতিটি নাগরিক সমানভাবে উন্নত চিকিৎসা সুবিধা পান। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী দীপঙ্কর মজুমদার, গানটি লিখেছেন মোহাম্মদ মাহফুজুল হক।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 মিনিট পর্যন্ত। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার।

0: শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন মখলাসুর রহমান বাবলুর কথায় রূপারানী সাহার কণ্ঠে।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। ফুটবল ফ্ল্যাশ, বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বেলা 2:40। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষ আবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:10। বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15 এবং দুপুর 12:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। মলিনা দাসের গাওয়া আধুনিক গান দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত স্বপন দত্তের কণ্ঠে দুপুর 12:20। লালন গীতি গাজী হুমায়ুন কবিরের কণ্ঠে দুপুর 12:40 এবং লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধ্যে 6:10। আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 MHz NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি আমরা। এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।